0: ভক্তিগীতি শুনলেন বিক্রম সিংয়ের কণ্ঠে। আর এর সঙ্গেই শেষ হলো আমাদের ভক্তিগীতির গানের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ পাঁচ দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক, উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ এক। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক। থাইল্যান্ডের একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ পাঁচ দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং সুস্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি স্পেনের চেম্বার অব কমার্স সিইওই এবং আইসিইএক্স স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সেখানে দুদেশের শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাড়ি নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি, রেলপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। এরপর মন্ত্রী 14 ও 15 জুলাই বেলজিয়াম সফরে থেলস গ্রুপ এবং সিলক্স গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সবশেষে শ্রী গোয়েল এ মাসের 16 ও 17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে পর্যন্ত উদ্ধার করা হয়েছে, একজন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা ঘোষণা করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, আইন মেনে চলাচলের জন্য সকল জলযানের ক্ষেত্রেই হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক বৈঠকের পরেই সেন্ট্রাল কমান্ডের এই বিবৃতি। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করে বলেন, তাঁর নেতৃত্বেই কাতার উন্নতি ও সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছেছিল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। থাইল্যান্ডের ব্যাংককে গভীর রাতে একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন।

মধ্যরাতে আগুন লাগে বলে উদ্ধারকর্মীরা জানান। ঘটনাস্থল থেকে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাংককের উত্তরাঞ্চলে অবস্থিত ওই পাবের সামনের দরজা দিয়ে আগুন বেরিয়ে আসছে। একাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সাংবাদিকদের জানান, এ ঘটনায় 27 জন নিহত হয়েছেন, বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর ডিএআরপিজি আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও ই গভর্নেন্স সংস্কার বিষয়ক 2 দিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন। সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো নানা বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহরলাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সিপিডাব্লিউডির 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। সিপিডাব্লিউডির সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানিয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে আজ থেকে এজন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ আনন্দ ভেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের স্বরিত জোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগী

0: মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেফকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। ইতালির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলগীতি শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে।

এখন কৃষি পরামর্শ। ফসল বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাটগাছের

তো বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশির ব্যবস্থা করুন। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করুন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা প্রতিযোগিতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ হালকা করলে শিকড়ের বৃদ্ধি হয়। সার ব্যবস্থাপনা টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন, যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। উদ্যান পালনের বিষয়ে বলা হয়েছে, উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্কা বেগুন টমেটো ও কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগও তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল যেটা জমেছে সেটা এড়ানোর জন্য উপযুক্ত নিকাশি ব্যবস্থা গ্রহণ করুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, জেলার কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুনলেন আবহাওয়ার খবর।

এখন শুনবেন লোকগীতি, প্রথম শিল্পী পূর্ণদাস বাউল, তারপরে শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: লোকগীতির পর আপনাদের জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। সাতটা বেজে 25 মিনিটে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা

সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। 7:45 শুনবেন বাংলা ছায়াছবির গান, 8:00 শুভ সকাল, আজকের বিষয়ে এমনও দিনে তারে বলা যায়, 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ, 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, 12:58 থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, 2:20 অনুরোধের আসর, আজ বাংলা আধুনিক গান, 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ, 3:10 দিনান্তিকা, 3:30 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান। সন্ধ্যে 6:25 থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিগীতি, 6:55 অতুল প্রসাদী গান, 7:10 আজ সন্ধ্যায়, 7:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:00 হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রের, 8:10 বাংলা রাগ প্রধান গান, 8:30 বাংলা আধুনিক গান, 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 শুনবেন ছায়াছবির গান, 10:30 মাটির সুর শুনবেন লোকগীতি, এবং 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ পাঁচ দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক, উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ এক। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। ভারতীয় নভশ্চরদের মহাকাশে পাঠানোর লক্ষ্যে গগনযান মিশনের তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ইসরো। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 শিক্ষার্থীর স্বর্ণপদক জয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং সুস্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি স্পেনের চেম্বার অব কমার্স সিইওই এবং আইসিইএক্স স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সেখানে দুদেশের শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাড়ি নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি, রেলপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ

এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। এরপর মন্ত্রী 14 ও 15 জুলাই বেলজিয়াম সফরে থেলস গ্রুপ এবং সিলক্স গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক গোলটেবিল বৈঠক এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেবেন শ্রী গোয়েল। সবশেষে মন্ত্রী এ মাসের 16 ও 17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী দুদিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। ব্রাসেলসে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশমন্ত্রীদের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই আমেরিকা পদক্ষেপ নিচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জিয়াস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাত করেছেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। ইসরায়েলের জাতীয় নির্বাচন চলতি বছরের 27 অক্টোবর হবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের সংসদ কনেসেট। গাজার যুদ্ধের পর এই প্রথম প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশে নির্বাচন হতে চলেছে। কনেসেটের বর্তমান মেয়াদের শেষ অধিবেশন হবে আগামী শুক্রবার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ, 18 জন মহিলা, 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চনভিরাকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্টবেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর DARPG আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও ই গভর্নেন্স সংস্কার বিষয়ক 2দিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে এই সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন। সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং

প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার মানু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলসের 8th ব্যাটেলিয়ন এবং মানু থানার পুলিশকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গতকাল অভিযান চালিয়ে 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পাচার সন্দেহে পাম্পাইয়া রেয়াং এবং পরশুরাম রেয়াং নামে দুই ব্যক্তিকে আটকও করা হয়। সরকারি হিসাব অনুযায়ী উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে, 8টি সংশোধনী বিলও সরকার এই অধিবেশনে পেশ করবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানায়। মিশন চলাকালীন প্যারাশুট ও তার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনার বিষয়টিও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে, আজ থেকে মাই ভারত পোর্টালে এর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের সোয়ারিত যোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেক্সান্ডার জেরেফকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। ইতালির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার। লর্ডসে মহিলাদের একমাত্র টেস্টের গতকাল তৃতীয় দিনে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান করেছে। জিততে হলে ইংল্যান্ডকে

0: সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন আজ থেকে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ এবং জমি নীতি নিয়ে আলোচনা করে 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। যোগ্য সকলেই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। আগামী 30 আগস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া। রাজ্যে মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখতে মাদ্রাসা শিক্ষা দপ্তর 18 সদস্যের কমিটি গঠন করেছে। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের FB মাকালী ট্রলার থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার, এখনও নিখোঁজ 6 জন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। রাজ্যের সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন আজ থেকে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হল। একটি প্রতিবেদন,
1: এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারি সংস্থান রয়েছে, তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন এই আইন চালু হওয়ার পর রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, হিংসা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অভিরূপ ভট্টাচার্যের সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য সরকার 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের মেচেদায় এই ঘোষণা করেছেন। ওইদিনই রাজ্যে নতুন সরকারের প্রথম 100 দিন উদযাপন করা হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এই দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করত। নিচেদাই গতকাল সাংবাদিকদের কাছে সুবন্ধুবাবু বলেন,
2: 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে, সুরাবর্দীর নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা।
0: উল্লেখ, রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা যোজনা আয়ুষ্মান ভারত চালু হয়েছে। তৃণমূল কংগ্রেস জমানায় রাজ্য সরকার এই স্বাস্থ্য বীমা প্রকল্পটি থেকে আমজনতাকে বঞ্চিত করেছে বলে বারবার অভিযোগ করেছে বিজেপি। রাজ্যে শিল্প বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। যোগ্য সকলেই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের আশ্বাস দিয়েছেন। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করতে প্রায় 9 মাস সময় নিলেও নতুন সরকার মাত্র 1.5 মাসে 1 কোটি 20 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।
3: কাউকে চিন্তা করার কোনো কারণ, 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিতে কি 9 মাস লাগবে? 1 কোটি 20 লক্ষ লোককে তো 1.5 মাসে দিই, বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30 আট অব্দি চলবে, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে এক অনুষ্ঠানে শতবর্ষ প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অর্থ সহায়তা প্রদান করবেন। প্রাথমিকভাবে মাহি শিষ্কন সহ রাজ্যের বাছাই করা 25টি রথযাত্রা কমিটিকে এককালীন 5 লক্ষ টাকা করে অনুদান।

0: দেওয়া হবে বলে জানা গেছে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ শ্রমিকদের সমস্যা নিয়ে গতকাল উত্তরকন্যায় এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়করা। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা বকেয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে আইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখার জন্য মাদ্রাসা শিক্ষা দপ্তর 18 সদস্যের কমিটি গঠন করেছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া এবং 224 পরগনার মাদ্রাসাগুলির বর্তমান অবস্থা, পরিকাঠামো, পঠন পাঠন, পাঠ্যক্রম এবং নিরাপত্তা সহ নানা বিষয় কমিটি খতিয়ে দেখবে। 15 জুলাই থেকে কাজ শুরু করবে এই কমিটি। 21 জুলাইয়ের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্যের খারিজি মাদ্রাসাগুলিকে সরকারি কাঠামোর মধ্যে আনা আশু প্রয়োজন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
1: সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে, সার্ভে হওয়া উচিত। এক সময় বুদ্ধদেব ভট্টাচার্য, আজ থেকে বহু বছর আগে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর। যদিও পলিটিক্যাল প্রেশারে তার রাজনৈতিক দলের চাপে তাকে সেই বক্তব্য থেকে সরে আসতে, সরকারের উচিত সার্ভে করা।
0: রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পৌর শিক্ষকদের অনুপাতে সামঞ্জস্য রক্ষার কাজ শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। যেসব স্কুলে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি, সেখান থেকে শিক্ষকদের অন্যত্র বদলি করা হবে। এই মর্মে স্কুল শিক্ষা কমিশনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি পাঠিয়েছেন। জাতীয় শিক্ষানীতি রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য সরকার এখানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষা দপ্তর প্রস্তুতি শুরু করেছে। জাতীয় শিক্ষানীতির নানা দিক নিয়ে অনলাইনে শিক্ষকদের একাধিক কর্মশালার আয়োজন করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় পরবর্তী গোলমালে উস্কানির অভিযোগে সিপিআইএম নেতা লাহিক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে পাকড়াও করা হয়। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার বারুইপুরে গিয়ে বলেন, ভোটে প্রত্যাখ্যাত হয়ে কিছু শক্তি এই ঘটনার পেছনে উস্কানি দিয়েছে। তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। এদিকে লাহিক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুদন চক্রবর্তী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লাহিক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে আইনের শাসনকে অস্বীকার করে বিরোধীদের উপর নির্যাতন করেছে, বিজেপিও একই পথে হাঁটবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে রক্তেশ্বর চকের কাছে ডুবো ট্রলারটিকে শনাক্ত করা হয়। সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে নিয়ে আসা হয়েছে। ট্রলারের ভেতর থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। এপিবি মা কালী নামে ট্রলারটি চলতি মাসের গোড়ায় পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সেটি নিখোঁজ হয়ে যায়। এখনও 6 জনের কোনো খোঁজ মেলেনি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানালেন,
2: 13 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে কলকাতা, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
0: মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলার তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের মোকাবিলা করবে। খেলা শুরু হবে বিকেল 4:30। ইস্টবেঙ্গল গতকাল নিজেদের মাঠে 3-0 জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন আজ থেকে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ ও জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসবে। রাজ্য সরকার 16 আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথম শিল্পী অর্ক মুখোপাধ্যায়, ছবির নাম আহারে।

0: পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করলি কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

বাংলা ছায়াছবির গান শুনছি। ছবির নাম বোঝে না সে বোঝে না। শিল্পী অরিজিৎ সিং।

আকাশ বাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান শুভ সকাল।

সারাদিন বৃষ্টি, আর বৃষ্টির দিনে স্মৃতিরা একে একে পাতা উল্টাই। বৃষ্টির সঙ্গে স্মৃতির যোগ আছে নাকি কে জানে। স্কুলের বৃষ্টি, মাঠের বৃষ্টি, ঘরে ফেরার বৃষ্টি, আর সেই বৃষ্টির সঙ্গে বোধহয় জুড়ে থাকে অনেক কিছু না পাওয়া। বলা হয়নি হয়তো অনেক কথাই। সেই বৃষ্টি আর মেঘলা দিনে যখন মনে হয়েছিল এমনও দিনে তারে বলা যায়, সেই না বলা কথা, না বলা ভালো লাগা, না বলা স্মৃতিগুলো চলুন আজকে ফিরে দেখি। আজকের বিষয়, এমনও দিনে তারে বলা যায়।

আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 0348225964848। আজকের বিষয়, এমনও দিনে তারে বলা যায়।

0: শুভ সকাল। আজকের বিষয়, এমনও দিনে তারে বলা চাই। বন্ধুরা, অনেক না বলা কথা হয়তোবা মনের মাঝে, শুভ সকালে আসুন শুনি সেই বিষয়ে কিছু কথা। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছেন?
1: শুভ সকাল।
0: শুভ সকাল, বলুন।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ
0: বলুন।
1: এমন দিনে তারে

0: বলা যায় কত কথা, মেঘ মেদুর আকাশ, বৃষ্টি রোদ কিছুই নেই, মাঝে মাঝে আলোর ঝলক, হাসি কান্না, সুখ দুঃখ, অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস, ভবিষ্যতের কত কল্পনা। এই হচ্ছে প্রকৃতি, সর্বশ্রেষ্ঠ শক্তিধর, তার উপরে আর কেউ নেই। সে কান পেতে সব কথা শোনে, স্বস্তি পায়। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: বন্ধুরা, বিষয় বোধহয় আমাদের আর একবার স্পষ্ট করে দিতে হবে যে কোনো একটি ঘটনা কোনো একটি মনের কথা, যা হয়তো বা বলে বলা হয়নি, বলা হয়ে উঠেনি, এখনও বলা যেতে পারে, সেসব নিয়েই কথা হোক আজকে। বৃষ্টির দিনের কথা, এমনও দিনে তারে বলা যায়। আর একটা ফোন নিয়ে নেব। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, না, ফোনটা শুনতে পেলাম না। হ্যালো
2: তপন দাস, দিদি ভাই আপনি হ্যালো হ্যালো করছেন না, তখন রিং হচ্ছে কিন্তু কোনো কথা ছিল না।
1: হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছিল না কোনো হয়তো সমস্যার জন্য।
2: এবার পরিষ্কার একেবারে ভালো। হ্যাঁ
1: বলুন।
2: এই বললেন না, আসলে এমন দিনে তারে
1: বলা যায় না।
2: আমি বলতে চাই, আমার মায়ের সঙ্গে অনেক কথাই বলা হয়নি। হ্যাঁ, এই বর্ষার দিনে বসে একসঙ্গে মায়ের কাছে মনের কথা খুলে বলি। হ্যাঁ, এটাই বলি ছোট করে, দিদি ভাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন,
1: আপনিও ভালো থাকুন। ধন্যবাদ।

0: বিজ্ঞাপনে আসি, তারপর চলে যাব বাকি কথায়।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: মনুরা, শুভ সকালের। আজকের বিষয় এমন দিনে তারে বলা যায়। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 0348225964848। মেসেজে চলে আসি, দেখে নেব কি লিখেছেন সবাই। সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে লিখেছেন, এমন দিনেই মন যেন নিজের কথার দুবার খুলে দেয়। মেঘলা আকাশ, স্নিগ্ধ বাতাস আর বৃষ্টির টুপটাপ শব্দ হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে। যে কথাগুলো প্রতিদিনের ব্যস্ততায় বলা হয়ে ওঠে না, সেগুলোই যেন আজ সহজে ঠোঁটে এসে ধরা দেয়। এমন দিনে বলতে ইচ্ছে করে, তুমি থাকলে এই মুহূর্তটা আরও সুন্দর হতো। তোমার উপস্থিতি প্রকৃতির সৌন্দর্যকে পূর্ণতা দিত আর নীরবতাও হয়ে উঠত মধুর আলাপ। জীবনের সব ক্লান্তি, দুঃখ আর না পাওয়ার মাঝেও ভালোবাসা, বিশ্বাস আর আন্তরিকতার কথাগুলো এমন দিনেই সবচেয়ে সত্য।

তো মনে হয়। তাই এমন দিনে হৃদয়ের দরজা খুলে যাই, বলা যায় তুমি আমার জীবনের এক সুন্দর অনুভূতি, যে অনুভূতি ঋতুর মতোই চিরনতুন চিরন্তন। শৌভিক সরকার ঢাকুরিয়া থেকে লিখেছেন।

আমাদের ছোট্ট বন্ধু অভিরূপ মন্টালি দের কথা বলেছেন, মানে ওর যে ঠাকুমা উনি এতটাই সরল মনে যে মনের সমস্ত কথা সবাইকে বলেন, কিন্তু সেটা অভিরূপ ভালোবাসে না, তাই তো? বিরাটির অভিরূপ। আচ্ছা, মনের কথা যদি কেউ বলেই থাকেন, তাতে যদি কেউ আনন্দ পান, সেটা তো ভালো কথা। আমরা যারা অনেকেই কথা বলতে পছন্দ করি না, তারা হয়তো নিজের কথা নিজের মধ্যেই রেখে দিই আর কষ্ট পাই, সেটা বোধহয় ঠিক নয়, তাই না?

রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে লিখেছেন, কোনো কিছু কাউকে বলতে গেলে বা কোনো প্রস্তাব দিতে গেলে একটা সুন্দর সময়ের প্রয়োজন হয়, তাই এমন একটা দিন বাঁচতে হয় সেই দিনে সেই কথা বললে তার উত্তরটা সদর্থক হওয়ার অনেক সম্ভাবনা থাকে। রতন বন্দ্যোপাধ্যায় গ্রাম রাতমা রামপুরহাট থেকে লিখেছেন।

বিষ্ণুপুর বীরভূম থেকে রাত্রি দাস লিখেছেন যে বাবারা অনেক সময় মুখে বলেন না, কিন্তু তাদের প্রতি দায়িত্বের ভেতর লুকিয়ে থাকে অগাধ ভালোবাসা। আর মেয়েরাও সবসময় বলতে পারে না, বাবা তোমাকে ভীষণ ভালোবাসে। তবু এমনও দিন আসে যেদিন বাবার হাতটা ধরে শুধু বলা যায়, তুমি আছো বলেই আমি এতটা নিশ্চিন্ত। বাবার প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজই হতে পারে সেই দিন। বিষ্ণুপুর বীরভূম থেকে রাত্রি দাস লিখেছেন।

খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন, এমনও দিনে তারে বলা যায়। কোন দিন কাকে বলা যায়, কি বলা যায়, তা স্থান কাল পাত্রভেদে পাল্টে পাল্টে যায়। ছোট শিশুরা কোনো দিন বিবেচনা না করেই তার বাবা মা আপনজনের কাছে তার প্রিয় জিনিসের বায়না করে। একটু বড় হলে তারাই আবার তার বাবা মার মেজাজ বুঝে স্কুলে পড়তে না যাবার আবদার করলেও উপযুক্ত কারণ থাকলে অনেক ক্ষেত্রেই সেই আর্জি নামঞ্জুর হয়। ভালো লাগা মনের মানুষের কাছে প্রেম নিবেদনও সময় সুযোগ বুঝে বলতে না পারলে মন পাওয়ার সম্ভাবনাতে অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন পড়ে যাওয়ার বিপদ হয়। আমিও কিন্তু আমার না বলা অনেক মনের কথা মন কেমন করা মেঘলা দিনে বা রৌদ্রোজ্জ্বল উচ্ছল দিনে

আমার প্রিয়জনকে বলার চেষ্টা করি নিজের মতো করে একান্তে। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন।

মহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। বিশ্বাস আর একরাশ ভরসা, যে কোনো স্থিতির প্রতিকূলতাকে কাটিয়ে এক শক্ত হাতের পরশ দিতে পারে। মনে হয় যেন কোনো আপনজন আমারই সারা পরিসরে আপন চিন্তনে গড়ে তুলেছে এক অনুকূল আশ্বাসের প্রাচীর, যেখানে সব দিন শুধুমাত্র দিনই। প্রকৃতির বিষণ্ণতায় কখনো কখনো অনেক কথা, মনের ভাবনা বা প্রেমের অনুভূতি বলা হয় না। নিজের চারপাশটা কেমন যেন নির্জন হয়ে ওঠে, বিষণ্ণ অবসরে প্রকৃতি আর ভালো লাগে না। যার কাছে প্রকৃতির কোনো প্রতিকূলতা বাধা হতে পারে না, যার সামনে বসলে মনে হয় এমনও দিনে চেয়েছি তোমারে বলিব অনেক কথা, গড়িব আবার হৃদয়ের প্রাচীর, কাটিবে মনের ব্যথা, দিন চলে যাবে দিনের মতো, রয়ে যাবে তুমি সাথে, ভাবনা ভাবিব মনের কোণে আগামীর প্রতি প্রাতে। মহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখেছেন। আচ্ছা বন্ধুরা, আমরা জানি যে বিষয় আগের দিন যেটা বলা হয় সেই বিষয়টি শুনে আমরা অনেকেই চিঠি লিখি, কিন্তু আমরা যখন মেসেজ করছি তখন হয়তো বুঝতে পারছি না যে ঠিক কী বিষয়ের ওপর হবে। কিন্তু আজকের বিষয়টা বৃষ্টি জুড়ে, এই যে টানা বৃষ্টি, এই বৃষ্টির সঙ্গে আমাদের কত কিছু জড়িয়ে থাকে, তাই না? আমাদের কথা যদি বলা হয়, এখনকার যারা ছোট তারা হয়তো বুঝতে পারবে না, বৃষ্টির সময় লোডশেডিং আমাদের নিত্যসঙ্গী ছিল, আর কি বলতাম, কারেন্ট চলে গেছে, তাই তো? আর হ্যারিকেন ছিল, হ্যারিকেনের কাঁচ মোছা হতো, সেই কাঁচ মুছে রাখা হতো মোটামুটি দুপুর থেকে, ওটা একটা বড় কাজ ছিল। তারপর বৃষ্টি এলো সন্ধেবেলায়, হ্যারিকেনের আলো অদ্ভুতভাবে বৃষ্টির সঙ্গ দিত। আর এই যে বৃষ্টির সঙ্গে কাঁপা কাঁপা নিভু নিভু আলো, তার সঙ্গে জুড়ে যেত অনেক কিছু। অনেক কিছু বলার ছিল, অনেক কিছু ভাবার ছিল, সেই কথাগুলো মনের মধ্যেই হয়তো থেকে গেছে, সেই স্মৃতিগুলো এখনো মনের ভেতর জলজল করছে। সেই দিনের কথা, সেই বৃষ্টির কথা আজকে এই বৃষ্টি মুখরিত সকালবেলায় শুনতে চাইছি আপনাদের কাছে। আশা করব আপনারা সেই বিষয়টা নিয়ে কথা বলবেন, আশা করব বৃষ্টির দিনের ভালো লাগার কথা যা আপনার বলা হয়নি সেই কথা আমাদের জানাবেন। আজকের বিষয় এমনও দিনে তারে বলা যায়।

বৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু, ভাঙা গড়া। বৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকে চলে যাওয়া, বৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকে কারুর ফিরে আসা। আর সেই চলে যাওয়া, সেই ফিরে আসা, সেসব নিয়েই বলা যায় অনেক

0: আমি বৃষ্টি দেখেছি, দেখেছি তার চলে যাওয়া। সেই চলে যাওয়ার ভেতরে একটা অদ্ভুত নীরবতা ছিল, অদ্ভুত নির্লিপ্ত ভাব ছিল, কিন্তু বলা কি যেত না, যেও না, এই সহজ কথাটুকু না বলার জন্যই কত কি যে হয়ে যায়। সেসব কথাই কি মনে পড়ে না এই বৃষ্টির দিনে? এই জল ভালো লাগে, বৃষ্টির রূপালি জল কত দিন এসে ধুয়েছে আমার দেহ, বুলাই দিয়েছে চুল চোখের উপরে, তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে। আজকের বিষয় এমনও দিনে তারে বলা যায়। ফোনেই চলে যাব, দেখে নেব কে আছেন সঙ্গে। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ
0: বলুন।
1: হ্যাঁ দিদি, দেখুন আমরা অঙ্ক খাতায় অঙ্ক করেছি, স্রোতের অনুকূলে যেতে এত সময় লাগে, মানে স্রোতের অনুকূলে খুব তাড়াতাড়ি যায়, আবার প্রতিকূলে যেতে এত সময় লাগে। তো সেই অঙ্কটা যখন জীবন খাতার সঙ্গে মেলাচ্ছি, হ্যাঁ তখনও কিন্তু সেই একই আসছে, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে কোনো কথা যদি কাউকে বলি সেটা সে অন্যভাবে নিতে পারে, আর অনুকূল পরিস্থিতিতে যদি কোনো কথা বলা হয় তাহলে কিন্তু সেটা সে সহজভাবে নিতে পারে। তো এই যে আজকের বিষয়টা দিয়েছেন, এমনও দিনে তারে বলা যায় না, তো সেরকম আর কি পরিস্থিতির পর্যবেক্ষণ করে এবং তার মর্জি মেজাজ মানে খুব ভীষণ ভাবে উপলব্ধি করে তাকে মনের কথাটা বলা যায়।
0: কিন্তু বৃষ্টির দিনে আমার মনে হয় যে মনের ভালো লাগার কথাগুলোই আসে, প্রতিকূল পরিস্থিতির কথা মনে পড়ে না, সেটাই ভাবি মেঘলা দিনে, তাই না?
1: হ্যাঁ, কিন্তু সেটাই হচ্ছে যে এমনও দিনে তারে বলা যায় না, যখন বিষয়টা
0: যাই না নয় আমি যাই যাই বিষয় দিয়েছি বলা যায়, হ্যাঁ সেই জন্যই হয়তো সমস্যা হচ্ছে।
1: হ্যাঁ
0: ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সবসময়ই আছেন। বন্ধুরা আমাদের বিষয় এমনও দিনে তারে বলা যায়। আরো একটা ফোন নিয়ে নেব। হ্যালো, কে আছেন সঙ্গে? শোনা যাচ্ছে?
2: নমস্কার।
0: নমস্কার,
2: শুভ সকাল।
0: শুভ সকাল, কিছু কি বলতে চেয়েছিলেন কাউকে? কিছু কি বলতে চেয়েছিলেন কাউকে যেটা এই বৃষ্টির দিনে মনে পড়ে যে বলা হলো না?
2: আমি বলছি সেটা হচ্ছে এই বৃষ্টির দিনে একটা উপযুক্ত সময় আছে, যখন বৃষ্টি হচ্ছে ধমধম করে হোক বা মুসলধারে হোক বা টিপটিপ করে হোক, বৃষ্টির দিনে কাজ টাজ থাকে না বা চুপচাপ থাকে, তখন নানা রকমের ভাবনা চিন্তা উদয় হয়, তখন যদি কারোর সঙ্গে কোনো কথা বলার থাকে, বহুদিন ধরে বলা হয় না বলা হয় না বলা হয় না, কাজেই এই অবস্থায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়ে একটা নির্জন অবস্থায় আর কি আমি তাকে কথা বলতে পারি সাহস করে। যেমন ধরুন উদাহরণ দিচ্ছি, আমার হয়তো পাশের কোনো বাড়ির কাউকে হয়তো ভালো লাগলো, বহুদিন ধরে তাকে তার সঙ্গে আমার আন্তরিক ভালোবাসা জন্মেছে, কিন্তু সাহস করে আমি বলতে পারি না, বলাও যায় না, বলা সম্ভবও নয়, কিন্তু এই বর্ষার দিনে বৃষ্টি পড়তে অসুরের

কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বুড়িশাই। আজ আমি ডিউটিতে খুব ব্যস্ত, তাই বলেই ফেললাম কিছু বেশি না লেখার কথা। আর বৃষ্টি হলে ঠাকুরকে বলতাম আজ যেন রেনি ডে হয়। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন, এমনও দিনে তারই বলা যায়। সত্যি এমন অনেক কথা আছে যা বলা হয়ে ওঠেনি। এখন আমরা মোবাইল নিয়ে এত ব্যস্ত যে পাশের মানুষের সাথে কথা পর্যন্ত বলতে ভুলে গেছি, তাই সুযোগ পেলে এই বর্ষার ঠান্ডা দিনে মন খুলে কথা বলতে চাই। রিয়া সরকার ক্লিমন্ট ইউএসএ থেকে লিখেছেন, নমস্কার দিদি, আজ অনেকদিন পরে এমনও দিনে তারে বলা যায় বিষয়ে আজ বলতে এলাম। সত্যি কিছু কথা আছে, তা বলার জন্য একটা বিশেষ দিনের প্রয়োজন হয়। বৃষ্টি স্নাত দিনে যদি কাউকে মনের কথা বলা যায়, মনে হয় সেই কথাটি তার মনে গেঁথে যায়। ভালো থাকবেন দিদি। ধন্যবাদ আন্তে, রিয়া সরকার ক্লিমন্ট ইউএসএ থেকে। সত্যি সত্যি রিয়া, ভালো লাগে যখন এইভাবে কেউ মনের কথা লিখে পাঠায় আমাদের আকাশবাণীতে। আর বৃষ্টির দিন মানেই ভালো লাগার সময়, আর বর্ষার সঙ্গে কোথাও যেন প্রেম মিলে যায়। বৃষ্টির দিনে ওই যে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা, কারুর আশার অপেক্ষা, বৃষ্টির দিনে হঠাৎ করে এক ঝলক কাউকে দেখতে পাওয়া, মনে হয় মনের ভেতর জমে যেত কত কত কথাই, সে তো বলা হয়ে ওঠেনি। সেই না বলা কথা ভাগ করে নেওয়াই যেতে পারে আজকের অনুষ্ঠানে। আজকের বিষয়, এমনও দিনে তারে বলা যায়।

রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে লিখেছেন, কবির অসাধারণ কল্পনায় ধরা পড়ে অনেকের মনের কথা। এমনও বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পড়ে প্রিয়, আমি সুধানু তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলিবে কি, মোর হাতখানি ধরে কহিলে, হাই মন দিয়ে মন কি ভোলা যায় কি। সত্যি সত্যি এভাবে যদি কথাগুলো বলে ফেলতেই পারি আমরা কবির ভাষায়, তাহলে সব কিছুই হয়তো সহজ হয়ে যায়। রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন, বর্ষার দিনে মন উদাস হয়ে চলে যায় বহুদূরে, খোঁজে অতীতের জীবন, যেখানে মা ও আমি আছি। অনেক প্রশ্ন মনে ভেসে ওঠে, খুব বলতে মন চাই, মা তোমাকে ছেড়ে আমি ভালো নেই। রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

0: এবারে ফোন নিয়ে নেব, দেখে নেব আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?

0: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের গাইঘাট থেকে সুজয় চৌধুরী বলছি।
1: বলুন।
0: এমনও দিনে তারে
1: বলা যায়,
0: এখন হ্যাঁ এমনও দিনেই তারে বলা যায়। এটা হলো একটা আমাদের মানুষের বিরহ মিলন ও অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন। আমাদের যে বর্ষার যে মেঘমেঘ পরিবেশ, এই পরিবেশে আমাদের যে গোপন কথা, সেই গোপন কথাগুলো এমন একটা পরিবেশ থাকে যে পরিবেশে আমাদের প্রিয়জনদের কিন্তু আমাদের মনের কথা নিঃসংকোচে, যেগুলো অব্যক্ত, যেগুলো বলা হয়নি, সেগুলো কিন্তু বলা যায় বাইরে। তখন যখন আমাদের বাইরে বৃষ্টি পড়ে, মেঘ গর্জন হয়, তখন চারপাশ কিন্তু একটা মানে নির্জন পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশের মধ্যে আমাদের মন একবারে মানে অপূর্ব এক সুন্দর এবং মানে ভালো থাকে, যেটা
1: এই ভালো কথা, ভালোবাসার কথা, নিজেদের ভালো লাগার কথা সবটাই বলা যায়। সে তো সবাইকে বলা যায়, তাই না? বৃষ্টির দিন মন এমনিতেই শান্ত হয়ে থাকে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন আমাদের।

কি বলা যেত, কি বলা যেত না, সেই কথাগুলো শুনতে চাইছিলাম বন্ধুদের কাছে। কিন্তু দেখছি এমনও দিনে, অর্থাৎ এরকম মেঘলা দিনে, এরকম বৃষ্টির দিনে কেউ কিছুই বলতে চাইছেন না তাদের অভিজ্ঞতার কথা। যে কথা বলা হয়নি, যে কথা বলতে চান, সেসব কথা তো বলা যেতে পারত এই বৃষ্টিতে। স্মৃতি কেমন যেন ফিরে ফিরে আসে, নাকি এখন আসে না? এখনও আমরা সেই আমাদের অসাধারণ যন্ত্রটি নিয়ে বসে থাকি, সেখানে বসে বসে রিল দেখি, সেখানে বসে বসে ভাবতে থাকি কে কী করলো অথবা কে কী বলল। আমাদের কথাগুলো কোথায় যাবে? আমাদের কথাগুলো ওই যে স্মৃতির ঢাকনা খুলে কখন বেরিয়ে আসবে, কখন বলবো আমরা এই বৃষ্টির দিনে? আর তার জন্যই তো শুভ সকাল। জানতে চাইছিলাম আপনাদের অভিজ্ঞতার কথা, কিন্তু সেইভাবে কেউ তো অভিজ্ঞতা শেয়ার করছেন না আমাদের সঙ্গে। কী বলতে চেয়েছিলেন এই বিষয়গুলো দিয়েই কিন্তু জানতে চাইব।

0: আরও একটা ফোন দেখে নেব সঙ্গে কে আছেন। হ্যালো, হলো না, আর একটা ফোন। হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি মুর্শিদাবাদের জেলার লালগোলা থানা থেকে বলছি।
0: নাম কি?
1: কোলানাথ হালদার।
0: আচ্ছা, আপনি আপনার রেডিওটা বন্ধ করুন, ইকো আসছে।
1: এমনও দিনে তারে বলা যায়, এমনও দিন আছে যে দিনে প্রিয়জন, প্রিয় তো বলতে সবই হয়,
0: অবশ্যই মাও হতে পারেন, বাবা হতে পারেন, যে কেউ হতে পারে,
1: যে কেউকে বলা যায়, এমনও দিনে তারে বলা যায়। এমন দিন বলতে গেলে বৃষ্টির
0: সঙ্গে জড়িয়ে আছে। রবি ঠাকুরের গান নিশ্চয়ই শুনেছেন, সেই গানটার কে ভিত্তি করে আজকের আমাদের অনুষ্ঠান, বলুন।
1: এমনও দিনে, আমার এমনও দিনে যেরকম বলেছি সেই সমস্ত কথাগুলো, মানে পুরো

0: তো বৃষ্টির দিনে কি সেই কথাগুলোই কি মনে পড়ে না যা বলেছিলেন?
1: হ্যাঁ,
0: ফিরে ফিরে আসতে চাই, তাই তো?
1: হ্যাঁ, ছিটিতে ফিরে ফিরে আসতে চাই। আবার এমনও দিন আছে যে এই কথাগুলো বৃষ্টি পড়লেই মনে পড়ে।
0: হ্যাঁ, সেটাই হচ্ছে বিষয়। বৃষ্টি পড়লেই কিন্তু আমাদের সেই সব স্মৃতি একসঙ্গে ঘুরে আসে আমাদের কাছে, সঙ্গে থাকবেন আমাদের। আচ্ছা, সন্দীপ বিষ্ণু খাগড়া থেকে লিখেছেন, এক মেঘাচ্ছন্ন বর্ষণ মুখর দিনে তাকে প্রথম দেখা, ধীরে ধীরে ভালো লাগা, কৈশারের এক অনুচ্চারিত প্রেম, এক অভ্যুক্ত ভালোবাসা, হয়নি তাকে বলা। এমনই বর্ষণ মুখর দিনে তাকে যদি জানানো যেত আমার না বলা বাণী, সে কি শুনছে আমার অব্যক্ত বাণী? এই ঘনঘোর বর্ষায় ইথার তরঙ্গে কান পেতে। সন্দীপ বিষ্ণু খাগড়া থেকে লিখেছেন। শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, আমার মেয়ের যত রকমের আবদার সব আমার কাছে। সারাদিন কাজের পরে যখন বাড়ি ফিরে আসি, তারপর মেয়ে জিজ্ঞাসা করে, বাবা দুপুরে কি খেয়েছিলে? এই কথা শুনে জীবনটা জুড়িয়ে যায়। এখনও আমাদের গ্রামে একটু বৃষ্টি হলে লোডশেডিং হয়ে যায় এক দুই ঘন্টার জন্য। হেরিকেনের কাঁচ মোছার গল্প করলেন তো, এটা আমাদের গ্রামে আগে হতো। মায়েরা দুপুরে স্নানে যাওয়ার আগে হেরিকেনের মধ্যে কেরোসিন তেল দিয়ে কাঁচ মুছে রেডি করে রাখত। শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে।

পলাশ সরকার মধুপুর থেকে লিখেছেন। আবারও লোডশেডিংয়ের কথাই আসছে। লোডশেডিং হয়ে যেত তখন হেরিকেনের কথা বললেন, অনেকদিন আগেকার কথা মনে করিয়ে দিলেন। দিদি, আগেকার বৃষ্টি এখনকার বৃষ্টির অনেকটা তফাৎ। বৃষ্টির দিনে অনেক কথা বলার ছিল। কোনো এক সময় তাকে রান্না করতে বলা হয়েছিল খিচুড়ি বেগনি পাঁপড় ভাজা করে খাওয়াতে, সে রান্না করে খাইয়েছিল। সেদিনটির কথা আপনি মনে করিয়ে দিলেন। পলাশ সরকার মধুপুর থেকে লিখেছেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে আছেন সঙ্গে?
1: বহরমপুর কাশিম বাজার পালপা থেকে মহারাজ বলছি।
0: বলুন।
1: বৃষ্টি পড়লে অনেক কিছু স্মৃতি মনে পড়ে সবারই, বলে কে বলে না
0: একদম।
1: আর সত্যি কথাটাকে প্রকাশ করতেই চায় না এই বর্তমান যুগে, যা বলে সবই মিথ্যা।
0: আচ্ছা,
1: আর সবাইকে ইমপ্রেস করার জন্য ব্যস্ত হয়ে পড়ে থাকে।
0: আচ্ছা, তো বৃষ্টি বলুন,
1: যারা যারা ফোন করে রোজ, আমি রোজ বলি যে আপনারা একদিন পর পর ফোন করুন, সবাই কথা বলবে কিন্তু তারা শোনে না, মনে তাদের গায়ে চামড়া মোচা।
0: আচ্ছা, আপনার কথা বলুন, বৃষ্টির দিন নিশ্চয়ই আপনার স্মৃতির ঝাঁপি একসঙ্গে খুলে যায় বৃষ্টির দিনে, তাই তো?
1: ওই তো খুলে, কিন্তু ব্যাপারটা এই যে

0: আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা, সঙ্গে থাকবেন আমাদের,
1: একদিন পর পর ফোন করি।
0: আচ্ছা, ধন্যবাদ। আরো একটা মেসেজ পড়ে নিই। লক্ষ্মীনারায়ণ চৌধুরী রায়চাঁদপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে লিখেছেন, বৃষ্টির দিনে আমরা ছোটবেলায় ভিজে ভিজে গ্রামের কাঁচা রাস্তায় লাফি লাফিয়ে কাদা করতাম, কার গায়ে কতটা কাদা আছে তাই দেখতাম। আজ কোনো গ্রামের রাস্তা কাদা নেই। আজকের দিনে ছেলেরা বাবা মায়ের শাসনে থাকতে থাকতে ঘর কোনো হয়ে গেছে, সেই দিন মনে পড়ে যায় আর আকাশবাণী সেটা আমাদের মনে করিয়ে দেয়। লক্ষ্মীনারায়ণ চৌধুরী রায়চাঁদপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

বন্ধুরা, কথা হচ্ছে বৃষ্টি নিয়ে, কথা হচ্ছে সেই না বলা কথা নিয়ে, যে বৃষ্টি আমি দিতে চেয়েছিলাম শুধু তোমাকেই।

গানের মাঝেই আবহাওয়ার খবরটা দিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, জেলার কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 14555 पर कॉल करें।
1: বন্ধুরা, সময় প্রায় শেষের দিকে, অনেকের ফোন নেওয়া হলো না, অনেকের সঙ্গে হয়তোবা কথা বলা হলো না, আর অনেকের মেসেজও হয়তো পড়া হলো না। কিন্তু বৃষ্টি নিয়ে এত কথাই, এত ভাবনাই, একটা কথাই মনে পড়ে, যে কথা আমরা বলতে চেয়েছিলাম সে কথা আমাদের বলা হয়ে ওঠেনি, বলতে চেয়েছিলাম কিন্তু সেই কথাগুলো সত্যি কি নাড়া দেয়? যদি নাড়া দিত তাহলে হয়তো আজকের আসরে অনেক কথাই জানতে পারতাম। আর সময় তো প্রায় শেষের দিকে, তাই আমরা জানতেও পারলাম না আপনাদের সকলের সব কথা। শুভ সকালে চাইব সবারই মনের কথা এই বৃষ্টির ধারার মতোই ঝরে পড়ুক চোখের উপর, মনের ভিতর। আজকে এ পর্যন্তই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাজরীন। কারিগরি নির্দেশনায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রীতা দি। গান শুনতে শুনতে পৌঁছে যাব আকাশবাণী দিল্লি কেন্দ্রে। শুনব হিন্দি সংবাদ, তারপর শুনব ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।

এই গানটি দিয়ে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা আজকের শেষ পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন গানের ভেলা।

শ্রোতা বন্ধু সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি গানের ভেলার আজকের পর্ব। আজ এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে দেবাদৃতা রায়।

হ্যাঁ, আমাদের চিন্তা যেন আর পিছু ছাড়ে না। একটা চিন্তা থেকে হাজার চিন্তার জন্ম, আর যত বেশি বেশি আমরা চিন্তা করি, কোথাও গিয়ে নিজেরা নিজেদের মনে ক্লান্ত হয়ে পড়ি, অবসাদ আসে। আর সেই ক্লান্তি অবসাদ যখন মনকে ঘিরে ধরে, তখন আমরা একটা আশ্রয়ের সন্ধান করি, যে আশ্রয় মনের সমস্ত ক্লান্তিটুকু মুছে দেবে। বলাই বাহুল্য যে সেই আশ্রয় আমাদের ঈশ্বরের সন্ধানে নিয়ে যায়। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ কুন্তীকে বলছেন যে তুমি আমার কাছে কি বর চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। কুন্তী উত্তরে বলছেন, হে মাধব, যদি কিছু দিতেই চাও তবে আমাকে বারবার বিপদ ও দুঃখ দাও। কারণ যখন আমাদের জীবনে বড় বড় বিপদ ও দুঃখ এসেছিল, তখন তুমি সব সময় আমাদের রক্ষাকর্তা হিসেবে আমাদের সাথেই ছিলে। আমি চাই না সেই বিপদ ও তোমার সান্নিধ্য আমার জীবন থেকে হারিয়ে যাক। অর্থাৎ মজার বিষয় হচ্ছে, আমরা যখন একটু দুঃখে থাকি, সংকটে থাকি, তখন যেন আমরা আরো বেশি বেশি করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার চেষ্টা করি। আর যখন একটু রসে বসে মজে যাই, আমাদের মন বোধহয় দিবানিশি তাকে অতটা সন্ধান করে না। সে যাই হোক, তবু যেভাবেই হোক, যে মুহূর্তেই হোক, ঈশ্বরের সন্ধান আমাদের মধ্যে থাকে। এবার এই ঈশ্বরের সন্ধান করতে গিয়ে আমরা বিভিন্নজন বিভিন্ন পথে দৌড়দৌড়ি করে ফেলি। যত একাধিক পথ অবলম্বন করি, তত যেন নিজেদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়। আর সেটা করতে গিয়ে কোথাও গিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। ভাবছেন তো এত কথা কেন বলছি? ক্যালেন্ডারের পাতা বলছে আজ 13ই জুলাই, মাঝে আর দুটো দিন, তারপরে 16ই জুলাই, অর্থাৎ আগামী বৃহস্পতিবার প্রভু জগন্নাথের রথযাত্রা। তাই ইচ্ছে হল আজ সোমবার গানের ভেলার এই পর্বে প্রভু জগন্নাথকে স্মরণ করে কিছু কথা আপনাদের জানানোর, আলোচনা করার, এবং অতি অবশ্যই তাঁর রথযাত্রা নিয়েও কিছু কথা বলার। প্রথম গানটি শুনলাম শিপ্রা বসুর কণ্ঠে, এবারের গানে পণ্ডিত অজয় চক্রবর্তী।

জগন্নাথ। এই শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায় তাহলে কি পাই আমরা? জগন যুক্ত নাথ। জগন শব্দের অর্থ হল জগৎ, আর নাথ মানে প্রভু, অর্থাৎ যিনি জগতের প্রভু তিনিই জগন্নাথ। তাহলে যিনি জগতের প্রভু তাঁর কাছে তো কেউ ব্রাত্য নয়, অবহেলিত নয়, তিনি সবাইকে তো এক করবেন, এ তো স্বাভাবিক কথা। মিলিয়ে দিলেন আর্য থেকে অনার্য, জৈন বৌদ্ধ শৈব শাক্ত গণপত্য বৈষ্ণব সবাইকে যেন এক গ্রন্থিতে বাঁধলেন। বলা ভালো, একাধিক মতের এক কেন্দ্রীভূত রূপ আমাদের প্রভু জগন্নাথ। বারবার এই বার্তাই দিলেন যে আলাদা হলে হবে না, যত বেশি আলাদা হবে তত আমার থেকে দূরে সরে যাবে, যদি আমাকে কাছে পেতে চাও তাহলে তোমাদেরকে আগে এক হতে হবে। আজকে শুরুতে যে কথা বলছিলাম যে আমরা দূরে সরে যাই, আমরা এক হতে পারি না, সেইখানেই যেন প্রভু জগন্নাথের তাৎপর্য খুঁজে পাই আমরা। তিনি এক করে দিলেন, মিলিয়ে দিলেন। তাঁর যে রথযাত্রা, এই রথযাত্রার একটি গুরুত্ব বা একটি তাৎপর্য আমরা তো জানি যে প্রভু সেদিন রথে চড়ে পথে নামবেন, রথে চড়ে পথে নামবেন, অগণিত ভক্ত সমাগম হবে, উচ্চ নীচ ধনী দরিদ্র নির্বিশেষে বহু মানুষ শ্রীক্ষেত্রে পুরীধামে পৌঁছবেন একবার শুধু ওই রথের রশিটি টানবেন বলে। কিন্তু একটু ভেবে দেখুন, প্রভুর এই রথযাত্রার তাৎপর্য কি শুধু একটা দিনের অনুষ্ঠান? পূজো আচার, বহু মানুষের সমাগম, শুধুই কি তাই, আর কিছু না? সেটা খুঁজতে গেলে আমাদের কঠোপনিষদের একটি শ্লোকে পৌঁছতে হবে। সেটি কি? আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথ

मेबतु। बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रगह मे बच। कि सुंदर विषय देखुन। एक बार प्रभु जगन्नाथेर रथ के कल्पना करुन। रथेर मध्ये तिनि बसे आछेन, सेई रथेर रशि टानार जन्य एत एत मानुष दौड़े दौड़े जाच्छेन। आमादेर एई जे शरीर, ताके जदि आमरा एकटि देहरथ भावि केमन हय়? সেই রথের আরোহী আছেন, সারথী আছেন এবং একটি লাগাম আছে। এই যে প্রগম শব্দটার মূল অর্থ লাগাম। কিসের লাগাম, কাকে লাগাম দিতে হয়? এই শ্লোকের তাৎপর্যে বলা হচ্ছে যে আমাদের শরীরটা সেই অর্থে রথ, তাতে আরোহীকে আত্মা, তিনি সেখানে আরোহী, তিনি বসে আছেন, ঠিক যেমন রথে প্রভু জগন্নাথ নিজে বসে আছেন। আর আমাদের এই যে বুদ্ধি, বিচক্ষণতা, তা হচ্ছে সারথী, সব নিয়ন্ত্রণ করছে। বিশেষত আরো কাকে নিয়ন্ত্রণ করছে? আমাদের মনকে। মন এখানে লাগাম স্বরূপ। আমাদের মন খুব চঞ্চল। শ্রীশ্রীমা সারদা একবার বলছেন যে মানুষের মন না মত্ত হস্তি, ওকে না বাঁধতে পারলে ও এদিক ওদিক দৌড়ুদৌড়ি করবে, তাই ওকে নিয়ন্ত্রণ করা আগে প্রয়োজন। তো সেই মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি, সারথী হয়ে। তাহলে এবার একবার কল্পনা করুন প্রভু জগন্নাথের রথ, আর একদিকে এই কঠোপনিষদের শ্লোকে যেখানে বলা হচ্ছে এই শরীর দেহরথ, তার নিয়ন্ত্রণ, সেখানে বুদ্ধির প্রভাব এবং সেখানে আত্মার অবস্থান আরোহী হয়ে, একটা রূপক পাচ্ছি না আমরা প্রভু জগন্নাথের রথকে এখানে? সেটা যেন রূপক, আদপে এই কোটি কোটি মানুষের শরীর তার মূল তাৎপর্যে দাঁড়িয়ে আছে। কি চমৎকার ব্যাখ্যা! আচ্ছা শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই টেলিফোনে যোগাযোগ করবেন, ফোন নাম্বারটা আপনারা জানেন, তবু আরও একবার মনে করিয়ে দিই, 2213-1342। আপনারা যোগাযোগ করুন, নিশ্চয়ই কথা হবে। এবারের গানে রুদ্র রায়।

প্রভু জগন্নাথ তাঁর সম্পর্কে কথা বলতে গেলে একটা চিন্তা খুব মাথায় আসে, দেখুন কি স্বাতন্ত্র্য। আমরা আমাদের বাকি যে সকল দেবদেবী দেখি, তাদের পূজোর বিধি বলুন, পোশাক আশাক বলুন, নিয়ম বলুন, খাওয়া দাওয়া বলুন, যাই বলুন না কেন, প্রভু জগন্নাথ সেখান থেকে অনেকখানি স্বতন্ত্র। প্রথমেই বলতে হয় তাঁর এই অর্ধসমাপ্ত অবয়ব, হাত দুটি অসম্পূর্ণ, শরীর প্রায় নাভি পর্যন্ত, মাথা চার চৌকো, বড় বড় দুটো চোখ, কান সেভাবে বোঝা যায় না, দেখতেও তিনি বাকিদের থেকে একেবারে অন্যরকম। এই যে নিজেকে স্বতন্ত্র করে নেওয়া, এর কি কারণ, এর কি আলাদা কোনো তাৎপর্য আছে, নাকি এটা এমনি এমনি? এখানে অনেক ব্যাখ্যা আসতে পারে, উপাখ্যান আসতে পারে, সবটুকু আজকে বলে শেষ করা যাবে না। কিন্তু এখানেও শ্বেতাশ্বর উপনিষদের একটি শ্লোক বলতেই হয়। শ্লোকটি হচ্ছে, অপানি পাদ যবন গ্রহিতা পশ্যত্তচক্ষু সশৃণোত্তকর্ণ সা বেত্তি বেদ্যং ন চ তস্যাস্তি বেত্তা তমহুরগ্রং পুরুষং মহন্তম। এই যে শ্লোক, এই শ্লোকটিকে যদি শব্দ ধরে ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করা হয়, কীরকম হয়? অপার্ণিপাদ মানে যার সেই অর্থে হাত বা পা নেই, যবন হাত বা পা নেই, তা সত্ত্বেও তিনি অত্যন্ত বেগে গতিশীল বা বলা যায় সর্বত্র বিরাজমান। গ্রহিতা, তিনি হাত ছাড়াই

কিছু গ্রহণ করছেন। অচক্ষুঃ পশ্যতি, চোখ না থেকেও তিনি সব কিছু দেখছেন। অকর্ণঃ শৃণোতি, কান না থেকেও তিনি সব শোনেন। সাবিত্রি বেদ্যম, জগতে যা কিছু জানার যোগ্য তিনি সব কিছু জানেন। না চ তস্যাস্তি বেত্তা, অথচ এমন কেউ নেই যিনি তাকে সম্পূর্ণরূপে জানতে পারেন। ঠিক যেন অবাং মানসা গোচর, অর্থাৎ মন ও কথার অতীত তিনি। শুধু মন দিয়ে, শুধু কথা দিয়ে, শুধু কিছু আলোচনা দিয়ে তাকে বুঝে ফেলব এত সহজ তিনি নন। তমাহুরগ্রং পুরুষং মহান্তম, জ্ঞানী ব্যক্তিরা তাঁকেই আদি শ্রেষ্ঠ ও মহান পুরুষ বলে অভিহিত করেন। এবার এই শ্লোকে মূলত ব্রহ্মের ব্যাখ্যায় এমন করে তুলে ধরা হয়েছে। তাহলে এই শ্লোকের ব্যাখ্যা একবার ভাবুন, আরেক দিকে ভাবুন প্রভু জগন্নাথকে, তাঁর অবয়বকে, কোথাও কি মিলে যাচ্ছে না? সত্যিই তো, যার হাত দুটি অর্ধসমাপ্ত, অবয়ব অর্ধসমাপ্ত, হ্যাঁ চোখ দুটো না হয় বড় বড়, সেই অর্থে কান নেই, মানে একটা অর্ধসমাপ্ত অবয়ব, কিন্তু তিনি জগতের নাথ, জগতের প্রভু, তিনি সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। আসলে ঈশ্বর চেতনা বুঝি এমনই, কোনো একটা জায়গায় তাকে আটকে রাখা সম্ভব হয় না, সব মিলেমিশে একাকার হয়ে যায়। আর প্রভু জগন্নাথ যেন স্বাদ করে মিলিয়ে দিচ্ছেন, তিনি আলাদা চাইছেন না, তিনি কোনো পৃথকীকরণ চাইছেন না। তার পোশাক আশাক আর খাওয়া দাওয়া নিয়ে আজ একটু কথা বলবো। দেখবেন কি মজার, আমরা সারাদিনে কবার পোশাক পরিবর্তন করি বা আমরা সারাদিনে কবার খাই, প্রভু জগন্নাথ যে সারাদিনে কবার পোশাক পরিবর্তন করেন, শুধু সারাদিনে নয়, সারা বছরে, প্রতি মাসে, আবার প্রতি মাসে একবারও নয়, কোনো কোনো মাসে চার পাঁচবারও হয়ে যায়। আর খাওয়া দাওয়া তো আরও মজার বিষয়, আসবো কিন্তু আরও একটি গানের পর। এবারের গানে মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি হাওড়া চালাবান্ধি সুকুমার রায় বলছি।
0: বল,
1: মানে আপনাদের কোনো ক্রাশ হবে প্রতিদিনই শুনি, এত সুন্দর আপনি করেন আজকে সংস্কৃত ভাষায় যে এখানে উল্লেখ করছেন আমাদের যে দিচ্ছেন, আমার কোনো বইও পড়িনি আর সন্দেহ পাইনি বই করা। আমার কুটির শিল্পীদের ব্যবসা দিই, ছোটো থেকে তো সেই যুগে ব্যবসা আবার থাকি, আমার দেরিতেও পাই না, অনেক দিন মনে আমরা এখানে কাজ করি। তা আমরা এই প্রোগ্রামের জন্য আমাদের কাজে তো ক্ষতি হয়, মালিক আমাদের যাচ্ছে তাই করে বলে, কিন্তু মালিক আমাদের মেনে নিয়েছে এই ব্যাপারটা, আমাদের আধ ঘন্টা এক ঘন্টা আমরা সময় দিতে হয় এই প্রোগ্রাম শোনার জন্য। এই জায়গাটা আমাদের আমাদের মালিক ছেড়েই দেয় আমাদের ওরা শুনতে শুনি। এই সবাই মিলে আমার শুনি এত সুন্দর, আমি আমি কিন্তু আপনাকে এই প্রশংসা করছি যে আমি বলে কথা বলছি, আমার ভালো লাগলে আপনাকে প্রকাশ করা মিশালি যান, আমাদের এইরকমই আমাদের দিয়ে যান, আমরা যেটা জানি না সেটা আপনার কাছে জানতে পারছি। এটা আমার মানে কাছে খুবই বড় পাওনা, এই বয়স হয়ে এত কিছু পাচ্ছে, এটি আমাকে ধন্যবাদ জানায়। আপনি শর্মিষ্ঠা নিয়ে কথা বলছেন তো?
0: আমি দেবাদ্রিতা রায় আজকে সঙ্গে আছি অনুষ্ঠানে।
1: আচ্ছা ঠিক আছে, আমি ডাকলাম, আপনি শুনছেন চালিয়ে।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন।

এবার প্রভু জগন্নাথের পোশাক নিয়ে একটু কথা বলি। কত রকমের পোশাক, যেটা বলছিলাম একটু আগে যে দিনের সারাদিনে তো একাধিকবার পোশাক পরিবর্তন হয়, বছরে প্রত্যেক মাসে ঘুরিয়ে ঘুরিয়ে পোশাক। কীরকম দেখুন, বৈশাখে তিনি পরেন চন্দন বেশ, তখন তিনি মদনমোহন। জ্যৈষ্ঠে হস্তি বেশ ধারণ করেন। এখানে একটা ছোট্ট উপাখ্যান একটু বলি। কর্ণাটকের এক ব্রাহ্মণ একবার প্রভুকে দর্শন করতে এসেছেন। দর্শন করতে এসে তিনি প্রায় সব রূপেই প্রভুকে দেখেছেন, একাধিক বেশে দেখেছেন, কিন্তু সেই ব্রাহ্মণের আবার আরাধ্য দেবতা গণেশ। তো তার মনে একটু মনটা একটু খুঁতখুঁত করেছে যে প্রভু জগন্নাথকে গণপতি রূপে তো দেখতে পেলাম না। প্রভু সেটি উপলব্ধি করেন। ওই আর কি, ভক্তের মন খারাপ হলে প্রভুর অন্তরে বাজবে, সে তো স্বাভাবিক কথা। তো তখন থেকে তিনি জ্যৈষ্ঠে একবার এই গণপতি বেশ ধারণ করেন, হস্তি বেশ ধারণ করেন। বেশটা হচ্ছে হস্তি বেশ, তখন তিনি গণপতি। আবার এই জ্যৈষ্ঠের শুক্লা একাদশীতে তিনি রুক্মিণী হরণ বেশ ধারণ করেন। আষাঢ় মাসে স্বর্ণবেশ, শ্রাবণ মাসে দুবার পরিবর্তন হয় পোশাকের, একবার চিতালাগি বেশ, আরেকবার রাহুরেখালাগি বেশ। ভাদ্রের প্রথমে বনভোজন বেশ, আবার ওই ভাদ্রেই পরে কালীয় দমন বেশ, প্রলম্ব বেশ, শেষে বামন বেশ। এই যে বললাম যে এমন মাসও আছে যে মাসে একাধিকবার পরিবর্তন হচ্ছে পোশাকের। আশ্বিনে প্রভু জগন্নাথের রাজবেশ, কার্তিকে পরেন শ্রীরাধা দামোদর বেশ, ত্রিবিক্রম বেশ,

একটু গরম চাদর একটু গায়ে দিলে ভালো হয়, হালকা হালকা শীত করছে। প্রভুরও বুঝি শীত করে, তাই অঘ্রাণ মাসে তিনি পরেন শীতবস্ত্র। এবং এই শীতবস্ত্রকে বলা হয় ওড়ন। এর একটি নির্দিষ্ট নাম আছে, সেটি হচ্ছে ওড়ন। মাঘে পরেন পদ্মবেশ, আবার মাঘী পূর্ণিমাতে পরেন গজধারণ বেশ, বসন্ত পঞ্চমীতে চাঁচেরি বেশ, ফাল্গুনে কুণ্ডল বেশ, দোল পূর্ণিমায় পরেন রাজবেশ, আর চৈত্রে শ্রীরামচন্দ্র বেশ। তাহলে আপনারা একবার নিজেরাই গুণে দেখুন যে প্রভু জগন্নাথ এক বছরে কতবার পোশাক পরিবর্তন করছেন। আমরা আবারও গানে ফিরব, এবারের গানে হৈমন্তী শুক্লা।

0: আমাদের আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, বারুইপুর কোলারপুর থেকে মলয় ভট্টাচার্য বলছি।
0: বলুন।
1: বলছি যে দেখুন, বেদেতে জগন্নাথ বলে তো কোনো দেবদেবার নাম তো পাওয়া যায়, কিন্তু জগন্নাথকে বৈদিক দেবতা হিসেবে পূজা করা, এর বংশ বা এর পূজা পদ্ধতি বা কি? এটাই যদি একটু বলা হয়।
0: বেশ, আপনি সঙ্গে থাকুন।

আমাদের শ্রোতাবন্ধু যে প্রশ্নটি রেখে গেলেন, দেখুন, আজকে আমি বার দুয়েক উপনিষদের দুটি শ্লোকের কথা বলেছি। সবসময় যে প্রত্যক্ষভাবে কোনো ব্যাখ্যা, তাৎপর্য তুলে ধরা থাকবে বা রয়েছে, সেটা হয় না। প্রভু জগন্নাথের পুজো বলুন, তাঁর এই রথযাত্রা বলুন, বা তাঁর বিভিন্ন, তাঁর লীলার বিভিন্ন দিক বলুন, সেখানে অনেক বেশি রূপক চলে আসে। যেমন ওই রথের বিষয়টি একটু আজকে বললাম, কিছু উপাখ্যান রয়েছে, ইতিহাস রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, অনেক লোককথাও সেখানে রয়েছে, সব কিছু মিলিয়ে প্রভু জগন্নাথ। সেখানে প্রত্যক্ষভাবে বেদের কোন অধ্যায়ে কোন শ্লোকে তাকে পাবো বা পেতেই হবে, সেই সন্ধান আমি জানি না, সেই সন্ধান করতে করতে আমরা কোথায় পৌঁছতে পারব, কিন্তু সেই ব্রহ্মের সন্ধান করলেও আমরা কোথাও গিয়ে প্রভু জগন্নাথকে পাচ্ছি। রথ, দেহরথ, তার ব্যাখ্যা করলেও সেই প্রভু জগন্নাথই চলে আসছেন। সর্বধর্ম সমন্বয় এই চেতনার দিকে গেলেও সেই প্রভু জগন্নাথই চলে আসছেন। তাহলে তার অতীত কিছু কি পড়ে থাকলো? থাকলো না বোধহয়। আচ্ছা, বলেছিলাম খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো। একেবারে আমরা মানুষজন সারাদিনে যেরকমটা করি, প্রভুজি প্রায় সেরকমই করেন। দেখবেন, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী একটি কথা ডাক্তারবাবুরা প্রায়শই বলেন যে দিনে অন্তত 4 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা পরপর খেতে হবে, খালি পেটে থাকা উচিত নয়। কারণ খালি পেটে থাকলে সেখান থেকে হাজার একটা রোগের সূত্রপাত ঘটে। এই যে 24টা ঘন্টা, সেখানে ওই 3-4 ঘন্টা পরে পরে আমাদের খাবার খাওয়া উচিত। প্রভু জগন্নাথ কিন্তু খুব সুন্দর সেটা মেনে চলেন। কীরকম দেখুন, একেবারে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাঁর সেবায়ত্রা তাঁর কাজে লেগে পড়েন, পুজো অর্চনা করে তাঁর ঘুম ভাঙানো হয়, তারপর দন্তমঞ্জন হয়, দাঁত মাজা হয়, তারপর কি হয়, কর্পূর এবং সুগন্ধি মেশানো জলে স্নান হয়। দিনের ওই সকাল 8টা সাড়ে 8টা নাগাদ পোশাক পরিবর্তন হয় প্রভুর, আর ওই সকাল 9টা নাগাদ তিনি প্রাতরাশ গ্রহণ করেন, যে প্রাতরাশকে আমরা একটি নামে চিনতে পারি, বালভোগ। কি থাকে তাতে? ওই দই, কলা, মিষ্টি এসব মিলিয়ে মিশিয়ে। তার ঠিক 1 ঘন্টা পরে ওই সকাল 10টা করে তিনি রাজভোগ গ্রহণ করেন। সেই রাজভোগে থাকে পিঠে, পোলাও প্রভৃতি খাবার। তারপর সকাল 11টায় আবার পোশাক পরিবর্তন হবে। এরপর ওই ঘন্টা দেড়েক মাঝখানে

কাটে। তারপর দুপুর 12:30 নাগাদ প্রভু মধ্যাহ্নভোজন করেন এবং তাতে 37 রকমের পদ থাকে। সেই ভোজন সেরে আবার পোশাক বদল। এরপর কি হয়? ঘুম, দিবানিদ্রা, এবং ওই সময় মন্দিরের দরজাও কিন্তু বন্ধ। একেবারে বিকেল 4 নাগাদ ঘুম থেকে ওঠেন, পোশাক পরিবর্তন হয় এবং তখন প্রভু জগন্নাথ ফুলের সাজ গ্রহণ করেন। অসম্ভব সুন্দর ফুলের সাজ গ্রহণ করেন আর খান কি জিলিপি ভোগ। এরপর সন্ধে 7 শুরু হয় বৈকাল। বৈকাল কি না, 8 রকমের ভোগ দিয়ে তাকে নিবেদন করা হয়, তিনি গ্রহণ করেন। রাত 10 চন্দন লেপন হয় প্রভুর গায়ে, পোশাক পরিবর্তন হয় এবং প্রভু তখন সোনার অলঙ্কার পরেন। এরপর রাত 11 রাত্রিভোগ। তাহলে ভাবুন, সারাদিনে প্রভু জগন্নাথ কতবার আহার গ্রহণ করছেন এবং প্রতিবার খাবারের কী বৈচিত্র্য। কখনো জিলিপি ভোগ, কখনো দই কলা মিষ্টি দিয়ে বালভোগ, কখনো পিঠে পোলাও দিয়ে রাজভোগ, কত কিছু। আমাদের এক শ্রোতাবন্ধু একটি গানের অনুরোধ করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, আসুন শুনি সেই গানটি।

সময়টা দেখতে দেখতেই প্রায় শেষের দিকে চলে এসেছে। প্রভু জগন্নাথকে নিয়ে আলোচনা করতে বসলে আজকে যতটুকু কথা বললাম খুব সামান্য অংশটুকু তুলে ধরতে পারলাম, এখনও অনেক অনেক কথা বাকি রয়ে গেছে। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, দেখুন, প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনের যে অবস্থান

0: পক্ষে চমৎকার দেখতে লাগে, তাই না? দুই দাদা, মাঝখানে বোন, একেবারে যেন একটি বলিষ্ঠ পারিবারিক বন্ধন। সেখানেও এই যে বলছিলাম একটু আগে যে তিনি এক করতে এসেছেন, বিভাজন করতে আসেননি, সত্যিই তো তাই। কেন আলাদা হবে, সবাই একসঙ্গে থাকা। একেবারে সুন্দর একটি পারিবারিক বন্ধনের নিদর্শন তুলে ধরছেন তারা, দেখলেই খুব ভালো লাগে। আমরা নিজেদের অজান্তেই একটি কথা বলি, ভবতু মে নয়ন পথগামী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রায়শই বলতেন যে বালকের মতো সরল বিশ্বাস নিয়ে তাকে ডাকো, নিশ্চয়ই পাবে। আমরা যদি ওই বালক স্বরূপ সরল বিশ্বাস নিয়ে তাকে ডাকতে পারি, আমাদের দৃষ্টিপথে তাকে রাখতে পারি, তাকে অনুসরণ করতে পারি, তাহলে হয়তো আমরা এত সহজে বিভ্রান্ত হব না। আমরা যত এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করব, তত আমাদের মধ্যে দ্বন্দ্ব, সংশয় প্রভৃতি আসবে। বোধহয় একজন শ্রোতা বন্ধু এসেছেন, একটু চেষ্টা করি কথা বলার। নমস্কার, কে বলছেন?
1: আমি সারেঙ্গা থেকে বলছি, হাওড়া সারেঙ্গা থেকে, তাপস মণ্ডল।
0: আপনার রেডিও সেটের ভলিউমটা মিউট করে দিন।
1: হ্যাঁ, হ্যালো।
0: হ্যাঁ, এবার বলুন।
1: জয় জগন্নাথ। আমি সমস্ত এই যে শ্রোতা বন্ধুকে রথযাত্রার প্রাককালে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আজকে যে আপনি যে গুরু তত্ত্বগুলো আমাদের তুলে ধরলেন, এর জন্য আপনাকে এবং আপনাদের এই অনুষ্ঠান পরিচালকদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কারণ এগুলো আমাদের সত্যিই অজানা ছিল, এই জগন্নাথ দেবের খাদ্যভাগ, তারপরে বস্ত্র পরিধান, এই এত কিছু জানা আজকে আমরা জানতে পারলাম। এটা আমাদের অনেক তত্ত্ব আমাদের মধ্যে চলে এলো, আমরা এই জ্ঞানটা পেলাম। আপনাকে জানাই অশেষ ধন্যবাদ।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই প্রভু জগন্নাথের স্মরণে থাকবেন। দেখবেন তাহলে অনেক ক্লেদ, গ্লানি, হতাশা আমাদের মনকে অযথা গ্রাস করতে পারবে না, আমরা ভালো থাকব। কারণ দিনের শেষে আমাদের প্রত্যেকের একটাই চাওয়া, ভালো থাকতে হবে। আজ এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম দেবাত্রিতা রায়, আবার কথা হবে।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আজকে এটা অন্যরকম দিন, অন্যরকম সকাল বলা যেতে পারে, কারণ ইউজুয়ালি এরকম অনুষ্ঠানে আমার তো নামগন্ধ পাওয়া যায় না, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন। হ্যাঁ, আজ কিন্তু আমি এখানেই রয়েছি, এই অনুষ্ঠানে রয়েছি। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমার কাছে আজকে, কারণ আমি খুব একটা ঝগড়া টগড়া করতে পারি না।
1: না, ব্রতদীপ ঝগড়া করতে পারি কিনা সেটা আমরা একটু পরেই দেখতে পারবো, কারণ আজকে বিতর্ক নিয়ে রয়েছি আমি সম্পূর্ণ, আর আমার সঙ্গে রয়েছে ব্রতদীপ।
0: আর আমি কতটা কি করলাম পারফরমেন্স, সেটার উত্তর, সেটার রিপ্লাইটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো আমাদেরকে সরাসরি টেলিফোন লাইনের মাধ্যমে 0332131342 এই নাম্বার। এবং টেলিফোন করার সময় আপনাদেরকে, মানে তোমাদেরকে একটি ছোট্ট অনুরোধ, সেটি হচ্ছে এটা রেডিও সেট থেকে মোটামুটি

0: শুনতে দূরে থাকলেই আমরা খুব খুশি হব, ঠিক আছে? মানে আমরা তো আমার কথা শুনতেই পাচ্ছি, আরো একবার যদি শুনতে হয় টেলিফোনের মাধ্যমে সেটা বড়ই বিরক্তিকর।
1: না তাহলে বন্ধুরা তোমরা ফিতে নিয়ে 100 মিটারই ঠিক মাপতে বসো, একটু দূরে গেলেই হবে। আর এছাড়া আমাদের ফেসবুকের যে কমেন্ট বক্স সেটা তো রয়েছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো আর কি নিয়ে কমেন্ট করবে
0: সেটা নিয়ে। এবার একটা বিষয় ছোট্ট করে বললি নাকি, আসলে এই একটা বিষয় নিয়ে কোনোদিন বিতর্ক হওয়া যে সম্ভব সেটাও হয়তো জানতাম না, কিন্তু মানে এটা তো আমি মনে মনে মনে করি যে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, কেউ না কেউ তো নিশ্চয়ই মনে করে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু অন্যরকম, এটা আমরা সবাই চাই। ওই যে সবাই তো সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয় কেউ হয় না, সবাই কি সুখী হয়? এবং সুখ এটাই কি সব?
1: আর এই সুখ বিষয়টা কিন্তু খুবই আপেক্ষিক ব্রতদেব।
0: তা তো বটে।
1: হ্যাঁ, আর এই আপেক্ষিকতাকে সঙ্গে নিয়েই আজকে আমাদের এই বিতর্ক অনুষ্ঠান। আমাদের বিষয় হ্যাপিনেস ইজ ওভাররেটেড,
0: মানে কি কোয়েশ্চন মার্ক আছে,
1: মানে আদৌ কি হ্যাপিনেস ওভাররেটেড?
0: আমার কাছে খানিকটা তো কিভাবে সেই পয়েন্টস গুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এই পয়েন্টস এর পর্যালোচনা করে তোমরা আমাদেরকে রিপ্লাই দেবে। রিপ্লাই দেবে কিভাবে? আমাদের টেলিফোন লাইন 0332211342 এবং আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে এসে আজকে যে পোস্টারটি রয়েছে বিতর্কের সেই বিতর্কের কমেন্ট বক্সে চলে এসো। আর হ্যাঁ, তাহলে আমরা শুরুই করি আর কি। যেমনটা বলছিলাম,
1: যেমনটা বললো যে ও হচ্ছে হ্যাপিনেস ইজ ওভাররেটেড এর পক্ষে, আর আমি মানে পক্ষে বলতে মানে জিনিসটাকেও মনে করে, আর আমি কিন্তু মনে করি না যে হ্যাপিনেসটা ওভাররেটেড। কারণ আমার মনে হয় এই যে সুখী থাকা ভালো থাকা এগুলো আমাদের রোজকার নিত্যদিনের প্রয়োজন, এটা হলেই তো আমরা একটা ভালো কাজ করতে পারবো, ভালোভাবে চলতে পারবো, না হলে তো সবটাই কেমন গুলিয়ে যাবে।
0: ঠিক, কিন্তু এই সুখ একে খুঁজতে গিয়ে আমরা বড্ড বেশি কমফোর্ট জোনে বিশ্বাসী হয়ে যাচ্ছে না, আমরা মানে মানে কোট আনকোট কোর ব্যাং হয়ে যাচ্ছি না? তো
1: এই
0: হ্যাঁ, এই প্রশ্নের উত্তরই থাকবে আজকের এই গোটা অনুষ্ঠানে। আমাদের টেলিফোন লাইনও থাকবে খোলা তোমাদের জন্য, যেমনটা বললাম 0332211342। তোমরা এসে কি জানাবে যে আমাদের দুজনের পয়েন্টস যা যা আমরা দিলাম, আমাদের পক্ষ এবং বিপক্ষের যে যুক্তি দিলাম, সেটা তোমার তোমার কাছে কোন যুক্তিটা গ্রাহ্য বলে মনে হচ্ছে?
1: মানে আমার পক্ষে তোমরা না ব্রতদীপের পক্ষে, সেই কথাটা তোমরা জানাবে। আর আপাতত এই যে বিতর্কটা আমরা শুরু করি, কি বলো?
0: হ্যাঁ, শুরু করার আগে মানে শুরুটাই শুরু মানে একটু একটু গানে গানে যদি শুরু হয়।
1: নিশ্চয়ই গানে গানে শুরু হোক। তাহলে একটা একদম নিউ রিলিজ সিনেমা আজও অর্ধাঙ্গিনী, সেখান থেকে রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে তুমি মনে হয় চলে যাবে গানটা শুনে আবারও ফিরে আসছি আজকের আড্ডায়।

0: কত কিছুকে সত্যি মেনে নিতে হয়, জানি না আমরা কতটা কি আমরা মেনে নিতে পারি, কিন্তু মেনে নেওয়ার মধ্যে কি সুখ লুকিয়ে থাকে কে জানে।
1: সব সময় যে মেনে নিতেই হবে সেটাও কিন্তু কোনো মানে নেই, মানে নিজের সুখের জন্য আমরা সবকিছু, মানে অন্যের সুখ রয়েছে সেটার জন্য আমরা মেনে নিচ্ছি, এই জিনিসটাও কিন্তু এবার আস্তে আস্তে ছাড়তে হবে। নিজের সুখটাকেও কিন্তু প্রায়োরিটি দিতে হবে দ্রুতদিন।
0: একদম, কিন্তু ওই যে নিজের সুখকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা সেলফ অবসেসড হয়ে যাচ্ছি না, তো সেই নিয়ে আজকে আমাদের এই বিতর্ক। একদমই
1: নয়, অবসেসড হয়ে যাওয়া আলাদা বিষয়, আর নিজেকে প্রায়োরিটাইজ করা সেটা তখন সবাই এই কথাটাই কিন্তু বলে যে ও স্বার্থপরের মতো ভেবে নিল, কিন্তু কেউ কি এটা বলে যে ওই মানুষটা নিজে ভালো থাকবে বলে নিজের ভালো থাকারও তো একটা অধিকার রয়েছে।
0: কেউ সারাক্ষণ সুখী থাকতে পারে না, জীবনে সুখ থাকবে, ব্যর্থতা থাকবে, প্রিয়জনকে হারানোর কষ্ট থাকবে, কাজের চাপ থাকবে, তাই আমাকে সবসময় সুখী থাকতে হবে এই প্রত্যাশা মানুষকে অযথা কিন্তু হতাশ করে। সুখকে একমাত্র লক্ষ্য বানালে মানুষ ভাবতে শুরু করে দুঃখ মানেই তার জীবন ব্যর্থ, অথচ দুঃখ জীবনের অস্বাভাবিক নয়, স্বাভাবিক একটা অংশ।
1: এইখানেই তো পয়েন্টটা ভুল ব্রতদীপ, মানে আমরা যারা সুখের কথা বলি তারা কিন্তু সবসময় বলি না যে আমাদের ২৪ ঘন্টাই হ্যাপি থাকতে হবে, হাসতে হবে। মানে হ্যাপিনেস মানে কিন্তু যে আমি সবসময় হাসছি, একটা কোনো কনস্ট্যান্ট স্টেট, আমি সবসময় একইভাবে রয়েছি এটা নয়, মানে আমি একদম নির্দেশ করে দিচ্ছি সেটা নয়। এবার আমরা কি বলি না সুস্থ থাকতে চাই, হ্যাপিনেস মানে ভালো থাকা, তার মানে এই নয় যে আমি কোনোদিন অসুস্থ হব না। মানে আমি ধরলাম যে আমি বলে দিচ্ছি সবাইকে যে আরে সুস্থ তো থাকতে চাই, হবে সুস্থ থাকতে চাই, কিন্তু তা বলে কি আমরা অসুস্থ হব না?
0: আসলেই আসলেই আর কি সাময়িক এই কথাটাতে, মানে সবই সাময়িক উত্তেজনা বল আর কি, আমি কথায় কথায় বলি, আমি না অ্যাকচুয়ালি এটাও শোনা আর কি। তো যাই হোক, তবে কি হয় ওই সমস্তটাই তো সাময়িক, সবাই চিরকাল সুখী থাকতে পারে না। আমার কথাটা হচ্ছে এইখানে যে সবাই, মানে আমরা শুধু সুখের পিছনেই ছুটে যাচ্ছি, আমরা শুধু সুখ

0: ফ্রাইড রাইস করে যাচ্ছি। আদতে গিয়ে ওই শুধু নিজের সুখটা দেখতে গিয়ে আমরা অন্যের দুঃখের কারণ হচ্ছি না তো। আমি জাস্ট এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে দিচ্ছি, এর বাইরে কিছু বলছি না। এবার আমাদের শ্রোতা বন্ধুরা বলুক, শ্রোতা বন্ধু রয়েছে টেলিফোনে, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, না বন্ধু ফোন করে যদি গান শোনায় তাহলে হবে না, ঠিক আছে? তাও কারণ আমরা আজকে গানের অনুষ্ঠান করছি না, আমরা আজকে করছি বিতর্ক, মানে ঝগড়া করার একটা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার গলা দিয়ে ঝগড়ার টোনটাই আসছে না। আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট।
1: না না, ঝগড়া তো করতেই হবে, আর সব সময় যে বিতর্ক মানেই ঝগড়া করতে হবে গলা চেঁচিয়ে এমনটা নয়, পয়েন্ট গুলো সঠিক ভাবে রাখতে হবে।
0: আমাদের টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো, নমস্কার, মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছি।
0: হ্যাঁ বল।
2: নাম ভোলানাথ হালদার। এখন এমন না যে আমরা নিজের সুখ খুঁজতে গিয়ে অন্যের দুঃখ করতে দিচ্ছি, কারণ হচ্ছে এমন সিচুয়েশন মানুষের তৈরি হয়েছে যে সুখ খুঁজতে খুঁজতে এমন জায়গায় আমরা আজকে পৌঁছেই যাচ্ছি যে একটা ঘরে থাকছি, মানে ব্রতদীপ যেটা বললো যে পুনর্ব্যান হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সঠিক।
0: ধন্যবাদ, চলো তাহলে এক পয়েন্ট আমার খাতাতে জুটলো।
1: কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে ব্রতদীপ, যে আমরা অন্যের দুঃখের কারণ হচ্ছি না যেমন সেটাও ভাবতে হবে, ঠিক তেমন ভাবে অন্যের সুখের জন্য আমরা নিজেদেরও দুঃখ দিচ্ছি না তো, সেটাও তো ভাবতে হবে বন্ধু।
0: মানে বিষয়টা দুই পাক্ষিক।
1: হ্যাঁ একদম,
0: ঠিক আছে চলো এরপরের পয়েন্টে চলে যাই। মানে গ্রোথ, একটু আগে বলছিলাম গ্রোথ কি শুধু ডিসকমফোর্ট থেকেই আসে, মানে একটু আগে আমি বলছিলাম যে আমরা সুখী থাকতে গিয়ে ওই কোট আনকোট কুর ব্যাং হয়ে যাচ্ছি না তো, আমরা হয়ে যাচ্ছি না তো, যে আমরা কমফর্টনেসকে প্রাধান্য দিতে গিয়ে আমরা গ্রোথটাকে আটকে দিচ্ছি না তো। দেখা যাক আমার পয়েন্টস কী বলছে। মানে মানুষকে কিন্তু উন্নতি অনেক সময় সব সময় নয়, উন্নতি অস্বস্তি থেকেই আসে। পরীক্ষায় ফেল করা, চাকরি না পাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া, এই সকল জিনিস কিন্তু মানুষকে পরিণত করছে। সংগ্রাম না থাকলে মানুষ নিজের ক্ষমতা চিনতে পারে না, এটা আমার ব্যক্তিগত মতামত। তাই শুধুমাত্র সুখের পেছনে ছুটলে মানুষ কঠিন কাজ, ঝুঁকি বা পরিবর্তন কিন্তু এড়িয়ে যেতে পারে।
1: এবার দেখো প্রতদীপ, মানে আমি আমার লাইফে সংগ্রাম থেকে আমি শিখবো সেটা অবশ্যই, একটা লড়াই আমাকে করতেই হবে, সেটা সবাইকে করতে হয়। কিন্তু লড়াই করতে হবে বলে আমি আজই বন লড়াই করে যাচ্ছি, আমি নিজের সুখটাকে খুঁজছি না, আমি ওই মানে তোমার কথাই যদি বলি কোট আনকোট, তাহলে সেই দিকেও তো আমরা কোর ব্যাংই হয়ে যাচ্ছি, কারণ আমরা শুধু দুঃখই খুঁজে যাচ্ছি, কষ্টই খুঁজে যাচ্ছি, কষ্টটাকেই আমরা প্রায়োরিটাইজ করছি আর বড় করে দেখাচ্ছি। দেখো রাস্তাটা হয়তো কষ্টকর হতে পারে, কিন্তু আমার ডেস্টিনেশনটা তো কখনো মানে কষ্ট হতে পারে না। মানুষ লড়াই করে কেন? মানে আমি আজকে লাইফে বড় হচ্ছি, পড়াশোনা করছি, চাকরি করছি, কেন? আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, আরো একটু সেফ থাকবো, একটু আনন্দে বাঁচবো, তো এই বিষয়টার জন্যই না। আর এই গ্রোথ আর হ্যাপিনেস এরা কিন্তু একে অপরের শত্রু নয় ব্রতদীপ, এটা বন্ধুরা তোমাদেরও ভাবতে হবে। একজন মানুষ কঠিন সময়টা পার করে তবেই কিন্তু সুখ, আনন্দ, স্যাটিসফ্যাকশন, তবেই কিন্তু তার লাইফটা গড়ে উঠবে।
0: আমি তোমার এই কথার চেনটা ধরেই আর কি রেসটা ধরেই একটা কথা বলতে চাই, যে এই যে একদম শুরুতে বললাম এই যে আনকমফর্টনেস আসবে, এই ফিল করা, চাকরি না পাওয়া, ইন্টারভিউ ক্র্যাক করতে না পারা, এই সমস্তটাই আসবে, এই সমস্তটাই সাময়িক দুঃখ, কিন্তু এই সাময়িক দুঃখটাই কিন্তু তোমাকে অনেক বড় করতে সাহায্য করছে।
1: কিন্তু তা বলে আমি সাময়িক দুঃখটাকে সঙ্গে করে যদি এগিয়ে যাই,
0: আমি ওই সাময়িক দুঃখটাকে যাপন করতে পারি না, আমি সেই সাময়িক দুঃখটা থেকে শিক্ষা নিতে পারি,
1: এইখানেই ভালো থাকা, এইখানেই সুখে থাকা।
0: এবার বন্ধু কি বলছে আমাদের এই কথার পরিপ্রেক্ষিতে? হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: হ্যালো,
0: হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। না বন্ধু শোনা গেলেও চলে গেল, অসুবিধা নেই, আমরা এখন কিন্তু তোমাদের অপেক্ষায় রয়েছি। আমাদের কাছে একটি বেশ বড় একটা বড় এত বড় কমেন্টস করো না, তোমাদের কমেন্ট পড়তে গেলে আমাদের অনেকটা সময় চলে যাবে। একটু ছোট কমেন্ট বলবো, সৌভিককেও বলবো, একটু ছোট ছোট ঘটনার মধ্যে যদি কিছু বলা যায় আর কি, খুব খুব খুশি হবো, কারণ এত বড় কমেন্ট পড়তে গেলে আমাদের কিন্তু আজকের এই শোটাও অনেকটাই হয়ে যেতে পারে।
1: আমার মনে হচ্ছে কি হবে বলো তো, আমরা যে পয়েন্টগুলো ভেবেছি সেগুলো মিস করে যাবো। ফোন লাইনে বন্ধু।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: হ্যালো,
0: ফোনটি করিয়া কাটিয়া দিলে মনটি বড়ই খারাপ হইয়া যায়। তো আমি আমার শ্রোতা বন্ধুদেরকে বলবো, প্লিজ টেলিফোন লাইনে থেকো, 03322131342 এই নাম্বার, অথবা আমাদের ফেসবুক পেজও রয়েছে খোলা। দেখি বন্ধু কি বলছে।
3: হ্যালো হ্যালো
0: হ্যালো
3: হ্যালো
0: বন্ধু ফোনটি করিয়া, ওই যে যেমনটা বললাম ফোনটি করে রেডিও সেট থেকে একটু দূরে চলে যাও। আমরা যেটা নিয়ে কথা বলছি যে একটু আগে আমরা বললাম যে মানুষের উন্নতি অনেক সময় অস্বস্তি।

0: দিকেই আসে অনেক সময়, সব সময় নয়, অনেকেই হয়তো ওই সুখকে কেন্দ্র করেই উন্নতি পেয়ে যায়, সেটা ওই হাতে গুনে একজন, মানে 100 জনের মধ্যে একজন আই গেস। মানে এবার এবার যেটা বলছিলাম যে সুখ কি আদৌ সবসময় প্রয়োজন নাকি না, এই প্রশ্নের উত্তর এই প্রশ্নে, এই নিয়ে আরও বিতর্ক চলবে, আরও আমাদের পক্ষ বিপক্ষের কমেন্টস থাকবে তোমাদের জন্য। এবার দেখা যাক, আপাতত সুরঙ্গনা
1: বন্দ্যোপাধ্যায়, আমি না ব্রতদেব,
0: আপাতত সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রইল এই গানটি।

0: আমার ভিতর ঘরে অনেকেই থাকে আসলে, অনেক অনেক কিছুর জানা যাতায়াত, অনেক কিছুর আনাগোনা, কখনো সুখ কখনো দুঃখের। একটা শ্লোক আছে জানো তো,
1: সে
0: শ্লোক বলছে চক্র পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, অর্থাৎ এই জীবনটা একটা চক্রের আকারে ঘুরে চলেছে, কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে। তাই আমরা যদি সব সময় মনে করি যে আমরা সুখী থাকব, তাহলে ওই যে নেহাত মেঘেরও কখনো কালে,
1: আমরা কিন্তু কেউ বলছি না যে সব সময় সুখী থাক হবে, আমরা কিন্তু বলছি যে সুখটাকে উদযাপন করতে হবে, সুখকে যাপন করতে হবে। কারণ সব সময় যদি আমরা দুঃখ দুঃখ দুঃখ দুঃখ করে যাই, মানছি সুখ দুঃখের পরিপূরক, কিন্তু তখন তো তাহলে আমরা সুখটাকে জীবনটাকে আর উপভোগ করতে পারবো না।
0: কিন্তু এই যে দুঃখকে যদি আমরা যাপন না করি, সুখকে আমরা বুঝবো কি করে? অন্ধকার যদি না আসে, আলোর অস্তিত্ব কি থাকবে? দেখেনি আমাদের বন্ধু কি বলছে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছো, কথা কে বলছো, কোথা থেকে বলছো? না বন্ধু, চুপটি করিয়া থাকলে হবে না। আমরা আজকে রয়েছি যৌবনীর আড্ডায়, আর আমি বিতর্ক অনুষ্ঠানে রয়েছি, আমি তোমার যৌবনীর বন্ধু ব্রতদীপ, আমার সঙ্গে সম্পূর্ণ। আমরা আজকে কথা বলছি হ্যাপিনেস ইজ ওভাররেটেড, হ্যাপিনেস কি ওভাররেটেড, মানে হ্যাপিনেস কি একটু বাড়াবাড়ি, কি দেখা যাক বাড়াবাড়ি কিনা। আমরা অলরেডি বলেছি যে আমরা অলরেডি দুটো পয়েন্ট মেনশন করে দিয়েছি, আমাদের আমরা একটু চটপট কমেন্ট বক্সটাও চেক করে নেব, কমেন্ট বক্স কি বলছে আমরা একটু দেখে নেব।
1: সৌভিক সরকার অভি বলছে, ছোট করে বলছি দাদা, সুখ জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেটাই একমাত্র লক্ষ্য নয়। ঠিক একদমই, ব্যর্থতা ও কঠিন সময় মানুষকে আরো শক্তিশালী অভিজ্ঞ করে তোলে, অর্থপূর্ণ কাজ, ভালো সম্পর্ক, আত্মসম্মান, দীর্ঘস্থায়ী তৃপ্তি এনে দেয়। সুখের পাশাপাশি দুঃখকেও গ্রহণ করতে পারলেই জীবনের সত্যিকারের অর্থে পরিণত হয়।
0: তুমি যেভাবে একটা নিউট্রাল একটা কমেন্ট করে দিলে, এখানে কাকে তুমি সাপোর্ট করলে সেটা মেনশন করতে হবে, ঠিক আছে?
1: আমাকে না ব্রতদীপ, আমি কিন্তু কখনোই বলছি না যে সুখকে যাপন করছো মানে দুঃখকে করো না, কিন্তু আমি বলছি সুখ কখনোই অতি প্রাকৃতিক নয়, ওভাররেটেড নয়। সুখ থাকা উচিত লাইফে, আমার আনন্দিত থাকা উচিত, আনন্দে বাঁচা উচিত, তবেই আমি দুঃখটাকে পাবো।
0: একই সময়ে আমিও কিন্তু দুঃখকে ওভাররেটেড করতে বলছি না, ঠিক আছে? দুঃখ যাপন শরীর এবং মনের পক্ষে ক্ষতিকারক, মাঝে মাঝে দুঃখ যাপন করা ভালো। এই মনে করো গতকাল রাতেই হয়তো কোনো এক মানুষ, সে ছেলে হোক মেয়ে হোক, সে লিঙ্গ নির্বিশেষে, সে হয়তো একটি কোনায় দাঁড়িয়ে তার কিচ্ছু হয়নি, তার তার তার কোনো কথা মনে পড়ছে না, তার খারাপ লাগছে না, তার কষ্ট হচ্ছে না, সে বরং ভালোই আছে। কিন্তু সে যদি একদিনের জন্য মনে করে না, আজকে একটু চুপ থাকি, আজকে একটু যাপন করি, আজকে আমার মনটা খারাপ, আজকে আমি সুখী থাকতে ইচ্ছে করছে না, আজকে দুঃখটাকে একটু যাপন করি, সেটাও কিন্তু অন্যায় নয়। দেখা যাক আমরা এদের পরের পয়েন্টসে চলে যাব। হ্যাপিনেস অর্থাৎ সুখ ক্ষণস্থায়ী বলেই কি তা কম মূল্যবান? দেখা যাক, সুখ ক্ষণস্থায়ী একদম, নতুন ফোন, নতুন চাকরি, নতুন সম্পর্ক, নতুন সাফল্য, কিছুদিন পরই সবই স্বাভাবিক লাগে, তখনই আবার নতুন কিছুর প্রয়োজন হয়। এইভাবে যদি আমরা শুধুই সুখের পেছনে দৌড়তে থাকি, তার কিন্তু কোনো শেষ থাকছে না।
1: দেখো, সুখটা ক্ষণস্থায়ী আমি মানছি, কিন্তু তা বলে ক্ষণস্থায়ী বলে সেই জিনিসটা মূল্যহীন হয়ে যাবে? দেখো, সূর্যাস্তও তো তাহলে ক্ষণস্থায়ী, আমাদের চাইল্ড যে চিলড্রেন যে বয়সটা, শৈশব, সেটাও তো ক্ষণস্থায়ী। আমাদের এই যে প্রিয় মানুষের সঙ্গ একটা, সেটাও তো ক্ষণস্থায়ী। এই যে তোমার সঙ্গে আমি বসে আড্ডা দিচ্ছি, সেটাও ক্ষণস্থায়ী। তা বলে কি এই যে সময়ে আমি বসে আড্ডা দিচ্ছি, বন্ধুদের কল পাচ্ছি, বন্ধুদের কমেন্ট পাচ্ছি, আনন্দিত হচ্ছি, তাহলে এটাও কি ক্ষণস্থায়ী হওয়া মানে আমার হ্যাপিনেসটাকে উড়িয়ে দিতে হবে?
0: দেখা যাক টেলিফোনের লাইনে বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার
2: নমস্কার, ভালো আছেন?
0: খুব ভালো আছি। আমরা যারা সুখে নেই, তাদের কাছে সুখ সত্যি মূল্যবান, সত্যি দুর্মূল্য আসলে, যারা যারা আসলেই সুখের সন্ধান পাচ্ছে না। এবার আমি সেটাই বলতে চাইছি যে যারা আদতে সুখের সন্ধান পাচ্ছে না, যারা যারা বিলা মানে যারা যাপন করছে না দুঃখটাকে, যাদের কাছে মানে ওটাই তাদের প্রতিদিন, সুখটা হয়তো সাপ্তাহিক তাদের কাছে, হয়তো সপ্তাহে একদিন হয়তো সুখের দেখা পাচ্ছে, সপ্তাহে একদিন হয়তো তার হাতের হাঁড়িটা চড়ছে, সেই দিনই তার কাছে সুখ। সেও হয়তো সারাদিন সুখেরই পেছনে দৌড়ে চলেছে, কিন্তু প্রতিদিন তাকে দুঃখ পেতে হচ্ছে, আমি সেই দুঃখকেও যাপন করতে বলবো না কখনোই।
1: কিন্তু এই যে সুখটাকেও কি আমরা কখনো ছেড়ে আসতে পারি? আমরা কষ্ট পাচ্ছি মানছি, আমি সবসময় বলি আজকে নিশ্চয়ই, আমরা ধরো সবার ক্ষেত্রে কি হয় আমাদের মন খারাপ, তখন কি করি আমরা মনটাকে ভালো করার জন্য একটা পছন্দের গান শুনে ফেলি, বা কোনো যদি পছন্দের খেলা থাকে সেইটা গেমস গুলো খেলতে পারি, বা কোথাও পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা সেখানে চলে যাই। তাহলে সেখানেও গিয়ে আমরা কি খুঁজি? আনন্দ খুঁজি, সুখ খুঁজি, নিজের সঙ্গটা খুঁজি। তো এই সঙ্গটাও তো এই যে একটু আগে ব্রতদেব বলল যে তার কিছুই করতে ভালো লাগছে না, নিজের মতো চুপচাপ থাকতে ভালো লাগছে, তার মানে সেখানেও তো সে নিজের সঙ্গটাকেই খুঁজে নিচ্ছে, নিজের আনন্দটাকেই খুঁজে নিচ্ছে ব্রতদেব। আমি এবার ভালো থাকবো।
0: এবার আমরা কিন্তু এটা দেখছি না সে কোনটা যাপন করছে, সে সুখ যাপন করছে না সে দুঃখ যাপন করছে। আমাদের টেলিফোন লাইন এখনো করছে ব্লিঙ্ক, দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো,
0: কে বলছো, কোথায় বলছো?
1: বলো।
0: নিভৃত চরণে, তাই স্বপ্ন মনে হলো তার, সুখও আসে ওরকম নিভৃত চরণে। অত সহজে সুখের দেখা পাওয়া যায় না বন্ধু, আমরা যেটাকে সুখ বলে দাবি করছি আদতেই তার সুখ।
1: বন্ধু কিন্তু কমেন্ট করেছে সৌমেন দাস, বলছে যে আমি সবসময় সুখ খুঁজি কিন্তু পাই না, তবে দুঃখটাকে সরিয়ে দিয়ে সুখ সবসময় খুঁজি, চেষ্টা করলে অনেক সময় পাই। সৌমেন দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। এইটাই তো কথা বন্ধু, সুখকে তো খুঁজতে হবে, সুখী থাকতে হবে, আনন্দে বাঁচতে হবে। আমরা যদি জীবনের এই ছোট্ট সময়টুকু, আমাদের তো এই ছোট্ট বৃত্ত,

0: সেটাকেই যদি আমাদের মত করে ভালোভাবে না পালন করলাম বাঁচলাম তাহলে কি করলাম?
1: এই ছোট্ট করে কিন্তু সম্পূর্ণ একটা পয়েন্টস পেয়ে গেল কিন্তু সেটা তুমি মেনশন করো
0: আপাতত 1-1
1: বেশ, আমরা আপাতত 1-1 আছি। সেই ছোটবেলায় যখন ব্যাডমিন্টন খেলতাম না সেরকম একটা ব্যাপার স্যাপার মনে হচ্ছে। তো এবার বনলতা সেন কি বলছে আমি দেখি, যদিও নামটি আমার খুব পছন্দের। জোর করে সুখী থাকতে হবে বললেই সুখী থাকা যায় না, সুখ সার্বিক আর সাময়িকও বটে। চারটে ফিল্টার লাগিয়ে বিভিন্ন রকম ক্যাপশন দেওয়া কি সত্যি সুখের নিদর্শন? কি জানি, নিজের দৈনন্দিন জীবনে ছোট ছোট ঘটনায় পাওয়া তৃপ্তি আমাদের কাছে সত্যিকারের সুখের নিদর্শন, যার কোনো অ্যাডভার্টাইজমেন্টের দরকার নেই। এক্স্যাক্টলি আমার কথাটা এখানে যে আলাদা করে সুখ, আমি সুখী আছি এই বিষয়টাকে প্রতিপন্ন করতে হবে না, এটা সত্যি ওভার রেটেড। আমরা সার্বিকভাবে সুখে থাকতে পারি, আমরা আমাদের হয়তো জীবনে অনেকগুলো খারাপ ঘটনা ঘটছে কিন্তু আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি আসলে খারাপ ঘটনার উপরে আমাদের নজরটা সব থেকে বেশি যায়। তাই আমরা বলি যে আমরা সবসময় দুঃখে আছি কিন্তু সুখটাও কিন্তু অনেক অংশে আমাদের জীবনে ঘটে চলেছে, সেটা ছোট ছোট ছোট ছোট ছোট ছোট মুহূর্ত করে। আজকে আমরা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে ছিলাম, সেখানটায় আমরা কথা বলছিলাম এটা নিয়ে যে এই যারা ইনফ্লুয়েন্সার তাদের জীবনটা কিরকম, তাদেরকে দেখতে পাচ্ছি আমরা খুব সুখে, মানে ভাবা যাচ্ছে না ওরকম একটা লাইফ যদি আমরা পেয়ে যেতাম, ওরকম একটা জীবন লিড করতে পারলে। কথা প্রসঙ্গে বলে রাখি, ওম শান্তি ওম সিনেমাটার কথা মনে আছে?
0: হ্যাঁ,
1: যেখানটায় যখন রিইনকার্নেট হচ্ছে শাহরুখ খান এবং সেখানে ঘুম থেকে উঠছে, পায়ের তলায় চটি চটি দিয়ে দিচ্ছে কেউ একটা, ঠিক আছে, তার গায়ে একটা কেউ মানে একটা কোট চাপিয়ে দিচ্ছে, মানে এটাই কি সুখ?
0: সুখ নয়, আমরা কি বলছি? আমরা বলছি যে আমরা সুখটা দুঃখটাকেও যেমন যাপন করছি সবসময়, দুঃখ দুঃখ দুঃখ
1: দুঃখ,
0: তাই জন্য তুমি খুব আনন্দিত। আমি তো ডিফেন্ডটা করবো, এই যে কথাটা বলা হলো যে এই যে চারটে ফিল্টার বা কোট আনকোট এই যে কন্টেন্ট গুলো সেগুলো সবসময় সুখ দেয় না, আমি মানছি, এইগুলো আমি করব কেন? আমি যদি সত্যি আনন্দে থাকি, আমি নিজে জানি আমি আনন্দে আছি, আমি ভালো আছি, আনন্দটা সুখটা তো
1: আসলে কিন্তু এই যে কিছু মানুষ যারা সুখকে অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছে, যারা সুখকে ওই যে সার্বিক ভাবে আমরা সবাই সুখেই আছি, এন্ড অফ দ্য ডে আমাদের পেটে যাদের খাবার আছে তারা আমরা সবাই সুখে আছি, তো কিন্তু যারা সার্বিক ভাবে সব সময় নিজেকে বলছে ভালো নেই, ভালো লাগছে না,
0: এটা তুমি বলো।
1: তো যাই হোক, তো এই যে বিষয়টা, এই গোটা বিষয়টাকেই কিন্তু আমরা ওভাররেটেড বলছি। আমাদের টেলিফোন লাইন করছে ব্লিংক, দেখা যাক বন্ধু কি বলছে।
0: হ্যালো
2: হ্যালো,
1: শুনতে পাচ্ছি না তো? না বন্ধু, ফোনটি করিয়া চুপ করে থাকলে হবে না তো এইভাবে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলবো যারা আর কি টেলিফোন করে তোমরা চুপ থাকবে তারা প্লিজ টেলিফোন করো না, অন্য কার অন্য আরও অনেকে আমাদের টেলিফোন করার চেষ্টা করছে তাদেরকে লাইনটি ছেড়ে দাও। 0332131342 এই নাম্বার। আপাতত আমরা গল্প করছি বিতর্কে আছি, আজকে বিতর্কে হ্যাপিনেস কি সত্যি বেশি মানে ওভাররেটেড?
0: আর তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমাদের যে বিতর্কের একটা সুন্দর পোস্টার রয়েছে সেই পোস্টারের তলায় তোমরা কমেন্ট করে জানাও যে তুমি আমার পক্ষে মানে সম্পূর্ণার পক্ষে যে সুখ ওভাররেটেড নয়, সুখ থাকা উচিত সব সময়।
1: হ্যাঁ আমি তো বলছি সুখ থাকা উচিত সব সময়, কিন্তু আমরা বড় ওভাররেটেড করে ফেলেছি জিনিসটাকে, সব সময় সবাই সুখী হতে পারে না।
0: তুমি ব্রতদীপের পক্ষে
1: আর একটু একটা গান যদি এরপরে না হয় তাহলে সত্যি কি ওই যে কথাই আছে তো গানটা, গানে গানেই আবার তো না হয় শোনাই, মধুবন্তী বাগচির কণ্ঠে রইল এই গানটি।

0: না, আমি কিছুটা চেয়েছি, আমি চেয়েছি একটু ভালো থাকতে, একটু সুখে থাকতে, একটু হ্যাপি থাকতে, একটু আনন্দে থাকতে।
1: একটুতেই আমরা সবাই আছি আসলে, জানো তো, আমরা কেউই বেশি চাইছি না। যাই হোক, আজকের বিতর্কে রয়েছি আমি।

0: সুখ আসলে মনের ভুল, এই পৃথিবীতে কেউ সুখী নয়, বিথা এই সুখের পিছনে ছোটা, দুঃখ নিয়ে ভালো থাকা আর দুঃখের পিছনে আরো দুঃখ, সুখের পিছনে আরো দুঃখ।
1: না আমি এতটাও করতে বলিনি আর কি, মানে অনেকটা বেশি দুঃখী হয়ে গেছি।
2: আমি হতে পেরেছি ব্রতদীপের পক্ষে তুমি, কিন্তু তাহলে এভাবে আমাকেও তুমি দুঃখে ভাসিয়ে দেবে? আমি তো সুখে থাকতে চাই।
1: আসলে এটা কি সত্যি, এটা এই বিতর্কে আমি আপাতত যেতে চাইছি না, সুখ কি মানে মোহ কে জানে, যাই না, কিন্তু আমি সুখকে প্রাধান্য দিই, কিন্তু সুখকে অতি প্রাধান্য দেওয়াতে আমি একেবারেই বিশ্বাসী নই। 0332213142 কিন্তু স্কোরবোর্ড বলছে কিন্তু 3-1।
2: হ্যাঁ একদমই, কিন্তু তার আগে আমি একটা কথা বলি প্রতদীপ, এই যে তুমি একটু আগে বললে যে বিভিন্ন ইনফ্লুয়েন্সার বলো বা যারাই আমরা দেখাচ্ছি যে আমরা আনন্দে আছি, ভালো আছি, ছবি পোস্ট করছি, কিন্তু আমরা কেন করছি? যদি আমাদের মধ্যে কোনো কষ্ট থেকেও থাকে, যাতে বাকি মানুষেরা ভাবে যে না এই আমাদেরও কষ্ট তো থাকতেই পারে, কিন্তু তা বলে যে আমি আনন্দে থাকা বাঁচা ভুলে যাবো এটাও নয়, তারাও যাতে ভালো থাকতে পারে, আনন্দে থাকতে পারে, আমরা এটাকেই কিন্তু প্রমোট করছি।
1: কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি একজন ইনফ্লুয়েন্সার, সেই সকালবেলা উঠে মনে করো, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে পাঁচটার সময় একটা কফির কাপ নিয়েছে, ঠিক আছে, পাঁচটার সময় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই ছবি তুলে গেছে, ঠিক আছে, ছবি তুলে ও ও ও ওয়েট স্কেডিউল করে রেখেছে পোস্টটাকে, ঠিক সাতটার সময় এটা পোস্ট হবে। ভাবো সে তার ঘুমকে বিসর্জন দিয়েছে একটা কফির কাপের ছবি স্টোরি দেওয়ার জন্য, ঠিক আছে। এই যে সুখের যে একটা একটা আবরণ, এটা তথাকথিত আবরণ তিনি তৈরি করলেন, তাতে সে কি সুখী থাকছে? না, সে তার ঘুমটাকে মাটি করছে, তার কফিটা ঠান্ডা হচ্ছে, কেউ বলছেন ওই আধ ঘন্টা ধরে শটটা নিতে তার জীবন কালঘাম বেরিয়ে যাচ্ছে, তারপর গিয়ে হয়তো সে আবার ঘুমিয়ে পড়ছে, কারণ সাপ্তাহে তো স্কেডুল করা রয়েছে পোস্টটা। তো এই যে একটা সুখের আবরণ, সুখী থাকার, গুড হেলদি লাইফ রাখার আবরণ, সেই আবরণটা কতটা আদতে সুখ তাকে দিচ্ছে, এটা নিয়ে কিন্তু ভয়ঙ্কর সন্দেহ প্রকাশ করছি।
2: নিশ্চয়ই আপাতত তিনাকে রয়েছে ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করছি যে আমি জিতবো, তবে আপাতত তিনটে পয়েন্ট বলা হয়েছে। এখন জেতার
1: কথা অনেকই অনেক সময় বলে গেছে জানো তো, কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে,
2: দেখা যাচ্ছে।
1: আরে টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে শুনি।
2: হ্যালো,
1: কে বলছো, কোথায় বলছো? হ্যালো,
3: বলছি যে সুখটা তো বাজারে কিনতে পাওয়া যায় না, তো সুখটা নিজের কাছে নিজেকে সুখ তৈরি করতে হয়, তাই না?
1: সম্পূর্ণ না আছে আপনার কথা শুনে,
2: আমি আপাতত 2-3,
1: আচ্ছা আপাতত 3-2 রয়েছি আমরা, অসুবিধা নেই। আমরা এরপরে চতুর্থ আমাদের ইস্যুতে চলে যাচ্ছি, মিনিং না হ্যাপিনেস, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? একটি অর্থপূর্ণ জীবন সুখী জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান জানো তো। অনেক মানুষ এমন অনেক কাজ করেন যা সেই মুহূর্তে কষ্ট দেয়, সত্যের জন্য লড়াই, পরিবারের দায়িত্ব নেওয়া, সমাজের জন্য কাজ করা, এগুলো কিন্তু সবসময় আনন্দ দিচ্ছে না, কিন্তু জীবনকে কিন্তু একটা গভীরতা দিচ্ছে, এটাকে কিন্তু তুমি অস্বীকার কোনো দিন করতে পারবে না।
2: এবার দেখো ব্রতদীপ, আমি মানছি একটা অর্থপূর্ণ জীবন আমাদের প্রয়োজন, আমরা কোনো একটা কিছুর জন্য দৌড়ে যাচ্ছি, সারা দিন ভেবে যাচ্ছি, কিন্তু এই অর্থপূর্ণ জীবনে যদি আনন্দ, একটু ভালোবাসা, একটু তৃপ্তি না থাকে, তাহলে তুমি কত দিন ধরে সেই পথে হাঁটতে পারবে একটু আমায় বলো তো।
1: এখানেই হচ্ছে আমার কথাটা, তুমি এইমাত্র বললে যে এই এত অর্থপূর্ণ জীবনে একটু আনন্দ, একটু সুখ,
2: আমাদের কাছে তো ওই আনন্দটা একটু হচ্ছে, আমরা তো ওই আনন্দটাকে ভালোবাসছি, ভালো করে নিজের কাছে রাখতে চাইছি, আর মিনিং যে বিষয়টা সেটা দিশা দিচ্ছে ঠিকই, কিন্তু ওই পথটা চলতে গেলে যে জ্বালানিটা, শক্তিটা দেবে, সেটা কিন্তু এই হ্যাপিনেস, যে আমি এইটা ধরে নিলাম, আমি সকালবেলা উঠে বা গোটা মাস আমি অফিসে যাচ্ছি, কেন অফিসে যাচ্ছি, আমি মাস শেষে একটা মাইনে পাবো, আমি সেটা দিয়ে আমার পরিবার বা আমার নিজস্ব যে প্রয়োজনীয় জিনিসগুলো সেটা আমি কিনতে পারবো, তো আমি কিন্তু ওই গন্তব্যটায় যাচ্ছি কেন, ওই ফলাফলের আশা যে মাস শেষে আমি ভালো থাকবো বা আমার কাছের মানুষগুলো ভালো থাকবে, সুখী থাকবে, আনন্দে থাকবে, তো সেখানে কিন্তু এই মিনিংটা, কিন্তু হ্যাপিনেস না থাকলে কোনো দিনই মানে একদম যে মিনিং মানে হ্যাপিনেস ছাড়া মিনিং চলে যাবে সেটাও নয়।
1: এবার আমি তোমাকে একটা কথা বলি,
2: বলো,
1: এবার মনে করো যে মানুষটা ওই দিনে একটা দিন, মানে যেদিন সে স্যালারিটা পাবে বা যেদিন সে মাইনেটা পাবে, সেই দিনের জন্য যদি একটা গোটা মাস ধরে দুঃখ যাপন করে, কষ্ট করে, তাহলে সুখের ভ্যালুটা ইজ ইকুয়াল টু এই এক মাসের দুঃখ হয়ে যাচ্ছে নয় কি?
2: কিন্তু তুমি তো এই যে বললে অর্থপূর্ণ জীবন,
1: তোমার কথা
2: লড়াই করতে হবে,
1: হ্যাঁ,
2: সেই লড়াইটা করতে গেলে আমি আনন্দটা পাবো জানি তো, আমি সেই আনন্দটা পেই না,
1: তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সুখটা কিন্তু সেই

0: ঠিকই থাকছে, ঠিক আছে,
1: সুখটা সাময়িক হতে পারে, কিন্তু আমরা যদি প্রতিদিন নিজের মতো করে বাঁচার আনন্দটাকে প্রতিদিন ছোট ছোট করে খুঁজে পাই, তাহলে কিন্তু সেটাই আমাদের কাজের।
0: তাই তো, দেখি টেলিফোন লাইনে বন্ধু বন্ধু কি বলছে। হ্যালো, কি কোথেকে বলছো?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি পূর্ব বর্ধমানের
0: এখন
2: দেখুন, আমরা আমাদের জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী নয়, কিন্তু সুখটা কিন্তু ক্ষণস্থায়ী। আমাদের জীবনে সুখ এবং দুঃখ, হতাশা, ভয়, এগুলো কিন্তু সব আছে। তা সেইগুলো থাকার জন্য আমাদের যে সবসময় সুখ থাকবে সেটা নয়, আর এই সুখ থাকার জন্য যে মানে সুখ আসবে আবার চলে যাবে, সেই জন্য যদি আমরা মানে যে হ্যাপিনেসটা যে সবসময় যে সুখী আমরা থাকবো এটা ঠিক নয়, আর সেই সুখীটা থাক মানে সুখীর বিপরীতে যেটা আছে সেই সুখীর বিপরীতে আমরা সবসময় হাসির মুখে থাকা সম্ভব নয়। সেই জন্য আমাদের যে হতাশা, সেই হতাশা আসবে এই জন্য যদি আমরা ভয় করে থাকি মানে তাহলে কিন্তু
0: আমরা দুঃখকে ভয় পাচ্ছি অনেক ক্ষেত্রে, সবাই নয় কিন্তু অনেক ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখনই শুধু সুখে থাকার চেষ্টা করছি, যারা প্রতিনিয়ত শুধু সুখ খুঁজে চলেছি, আমাদের কিন্তু পাশাপাশি একটা ভয় তারা করে বেড়াচ্ছে, আমরা দুঃখী হব না তো। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আপনার এই কথাটা আরও একবার আজকে আমাকে প্রমাণ করিয়ে দিল যে হ্যাঁ, আমাদের সুখ দুঃখের জীবন, এই যে চক্রায়ত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, এই কথাটা কিন্তু চাণক্যের শ্লোক অফ কোর্স।
1: কিন্তু দুঃখের পরে কিন্তু সেই সুখটাই আসে,
0: কিন্তু সুখ চলে গেলে কিন্তু দুঃখটাই আসছে, এই লুপহোলটা, এই এটা চলতেই থাকবে। আপাতত একটা ছোট্ট মানে বিজ্ঞাপন বিরতি বলবো না, বলতে চাই এবারের টপিকটা কি সেটাই না হয় যতক্ষণ শুনিনি।
3: এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
1: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
4: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে
5: দূর, এ আবার হয় নাকি?
4: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
5: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুত রে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
4: কিন্তু
5: কিভাবে গল্প পাঠাবে?
4: হ্যাঁ,
1: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com, এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
5: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এর পরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।
0: তোমরা পাঠিয়ে দাও তোমাদের আষাঢ়ে গপ্পের আমাদের বলতে চাইতে, এবার বলতে চাইতে তোমার চিঠি পড়া হবে। বেশ, আমরা রয়েছিলাম হ্যাপিনেস নিয়ে, কিন্তু সময় আমাদের বলছে যে খুব তাড়াতাড়ি আমাদেরকে র‍্যাপ করতে হবে। আমরা কিন্তু চার দুইতে রয়েছি, আমিও কিন্তু সেই সুখকেই খুঁজছি সামহাও, কোথাও না কোথাও গিয়ে। এই যে এই পয়েন্টসটা কিন্তু আমাকে আনন্দই দিচ্ছে, সুখে দিচ্ছে,
1: কিন্তু
0: আমি জানি, কিন্তু আমি জানি এই সুখটাও এই এই আধ ঘন্টা, এই যে এই যে চলে যাবে না, এই যে এক ঘন্টা কেটে যাবে না,
1: তুমি আবার অন্য একটা সুখ পাবে।
0: না, আমি সুখ পাবো তার কি মানে, তার কোনো গ্যারান্টি আছে? কেউ দিচ্ছে না এই গ্যারান্টি। ইয়েস, সুখের গ্যারান্টি কেউ দিচ্ছে না, কিন্তু দুঃখের গ্যারান্টি দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। আমরা কিন্তু মানে খুব ফাস্ট র‍্যাপ করতে চলেছি, আমাদের টেলিফোন লাইন করছে ব্লিঙ্ক, দেখি বন্ধু কি বলছে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ,
1: কে বলছ, কোথা থেকে বলছেন?
6: হ্যালো, আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: বলুন,
6: আজকে অনুষ্ঠান খুব ভালোই হচ্ছে, আপনারা দুঃখ

0: আর সুখ আর দুঃখ এই যে আলোচনাটা করছেন, এটা হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিতে, তার মানে কি দুঃখ ছাড়া সুখ আসে না,
1: একদম
0: সুখ পাশাপাশি থাকে। আর একটা ব্যাপার হচ্ছে আলো, আলোকে আমরা সুখ বলি, অন্ধকারকে আমরা দুঃখ বলি, কিন্তু আলো আলো বলে অন্ধকার তুই বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো, আলো অন্ধকার সবই পাশাপাশি আছে।
1: এরকম একটা নিউট্রাল উত্তর দিয়ে আমাদেরকে না জেতানো, মানে আমাদেরকে কিন্তু কারোর পয়েন্টস বাড়ায়নি, ঠিক আছে সহানুভূতিশীল করে তোলে। যে মানুষ কষ্ট বোঝে সে অন্যের কষ্ট বুঝতে শেখে, দুঃখ মানুষকে কিন্তু গভীর করে।
2: কিন্তু কিন্তু ব্রতদীপ, এই যে দুঃখ যে আমাদের শিক্ষাটা দিচ্ছে, দুঃখের যে শিক্ষা আছে, কিন্তু কেউ কি সারা জীবন কষ্টে থাকতে পারে, কষ্টে থাকতে চায়? আমার জীবনে পরীক্ষা দরকার মানছি, কিন্তু জীবনটাকে শুধু পরীক্ষা দিতে দিতে দিতে দিতেই কেটে গেল, দুঃখই চলে গেল আমাদের গোটা জীবনে, তাহলে কি আমাদের জীবনটার কোনো মানে থাকবে? তুমি ভালো থাকবে তো গতদীপ?
1: দেখা যাক, আমাদের টেলিফোন লাইনে বন্ধু কি বলছে।
2: হ্যালো,
1: কে বলছো, কোথেকে বলছো?
3: মানুষের জীবনে দুঃখটাই সুখ খুব কম সময়ের জন্য, সুখ যেমন রাত্রি আসে সকাল হয় আবার সেই রাত্রি কিন্তু আসে,
2: তেমনি রাত্রির পরে কিন্তু আবার সকালও আসে বন্ধু।
1: ঘুরছে ঘুরছে সবই ঘুরছে, এত নিউট্রাল উত্তর দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তবে আমাকে কিন্তু এই পয়েন্টসটা দিয়ে গেল, ঠিক
2: আছে? না না না না, এটা কিন্তু লুপের কথা বলেছে যে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে।
1: প্রথমে প্রথমে কিন্তু প্রথমে কিন্তু দুঃখটাকে শুরু করো
2: বন্ধু, কিন্তু জাস্টিফাই করতে পারিনি তো এই পয়েন্টটা, কিন্তু আমি ব্রতদীপকে একদম দেব না।
1: দেখা যাক, আপাতত পয়েন্ট যখন পেলাম না কেউ করা যাবে। আমাদের কাছে একটি কবিতা এসেছে, কবিতাটি খুব সুন্দর হয়েছে। তোমরা যারা আমাদেরকে শুনতে পাচ্ছ, কবিতাটি গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে আজকে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে গিয়ে কবিতাটি পড়ে আসতে পারো। অসীম কুমার মণ্ডল কবিতাটি পাঠিয়েছে এবং তার শেষ দুটি লাইন না পড়লেই নয়, সম্পূর্ণ ব্রতদীপ তোমরা লাগিয়ে দিলে বিবাদ, সুখ নামে এই সুখ পাখিটা আজ না হয় থাকবা।
2: কিন্তু বাদ কি করে থাকবে, মানে অতি প্রাকৃতিক নয়, কিন্তু সুখ তো থাকতে হবে তাই না? তো সেক্ষেত্রে সুখ থাক
1: দেখা যাক। তাহলে আপাতত সময় আমাদের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের আপাতত রয়েছে তোমাদের জন্য স্টুডিওর বাইরে থেকে। শৌরিক শৌরিক আমাদের জন্য রাউন্ড আপে কি নিয়েছে দেখা যাক।
4: গতকাল ভারতীয় সময় ভোর 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে হয়ে গেল এই বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর এবং নাটকীয় এক কোয়ার্টার ফাইনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের চরম উত্তেজনার পর 3-1 ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নিয়েছে। সেই রিভিউ নিয়ে আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের এপিসোডে তোমাদের সঙ্গে রয়েছি আমি শৌরিক। ম্যাচের শুরু থেকেই বিশ্ব চ্যাম্পিয়নদের চেনা ছন্দের আধিপত্য। ম্যাচের মাত্র 10 মিনিটেই স্টেডিয়ামের বাঁ দিক থেকে লিওনেল মেসির নেওয়া নিখুঁত কর্নার সুইস ডিফেন্সকে পুরোপুরি বোকা বানিয়ে খুঁজে নিল আনমার্কড অ্যালেক্সিস ম্যাকালাস্টারকে। চমৎকার এক হেডে বল নেট কাঁপালো, 1-0 এগিয়ে গেল আর্জেন্টিনা। ফার্স্ট হাফের পুরোটা জুড়ে আর্জেন্টিনার মিডফিল্ড ডমিনেন্স ছিল স্পষ্ট। রদ্রিগো দে পোল এবং এনসো ফার্নান্ডেজের বলের দখল নিজেদের কন্ট্রোলে রেখে পুরো খেলাটা পরিচালনা করছিল। সুইসরা ফার্স্ট হাফে বক্সে ঢোকার জন্য লড়াই করলেও ডিফেন্স লিসান্দো মার্টিনেজের কঠিন পাহাড় ভাঙতে পারেনি। কিন্তু সেকেন্ড হাফ শুরু হতেই ছবিটা একেবারে পাল্টে গেল। সুইস কোচ মুরাদ ইয়াকিনের কৌশলে মাঠের দখল নিতে শুরু করে সুইজারল্যান্ড। গ্রানিট সাকারের পাসিং এবং ড্যান অ্যান্ডোয়ের গতি আর্জেন্টাইন ডিফেন্সকে ব্যস্ত করে তোলে। রিকার্ডো রড্রিগেজের সঙ্গে দুর্দান্ত 1-2 খেলে বক্সের কোণ থেকে নিখুঁত ফিনিশে বল নিতে জড়ায় ড্যান অ্যান্ডোয়। 1-1 সমতায় ফেরে সুইজারল্যান্ড। স্টেডিয়ামে তখন পিন ড্রপ সাইলেন্স। কিন্তু নাটকের তখনও অনেকটা বাকি ছিল। ম্যাচের 72 মিনিটে ঘটে গেল সেই বড় টার্নিং পয়েন্ট। সুইস ফরওয়ার্ড ব্রেল এমবালো পেনাল্টি বক্সে পড়ে গেলে রেফারি প্রথমে লিয়ান্দো প্যারাডেসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখায়, কিন্তু ভিআর রিভিউয়ের পর দেখা যায় এমবালো কন্ট্যাক্ট হওয়ার আগেই ডাইভ দিয়েছে, ক্লিন সিমুলেশন। মিস্টেকেন আইডেন্টিটি প্রোটোকল ভেঙে রেফারি প্যারাডেসের কার্ড প্রত্যাহার করে।

0: এমবোলোকেই দ্বিতীয় হলুদ কার্ড ও ফাইনালি লাল কার্ড দেখায়। 11 থেকে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এরপরেও নির্ধারিত 90 মিনিট পর্যন্ত 1-1 সমতাতেই স্কোর থেকে যায়। 11 থেকে 10 জনের দল নিয়ে সুইজারল্যান্ড যেভাবে ডিফেন্স সামলাচ্ছিল মনে হচ্ছিল ম্যাচ টাই ব্রেকারে যাবে, কিন্তু 112 মিনিটে সব প্রতিরোধ ভেঙে চুরমার করে দিল হুলিয়ান আলভারেস। 25 গজ দূর থেকে ডান পায়ের এক চোখ ধাঁধানো বুলেট গতির কাঁপানো শট সুইজারল্যান্ডের গোলকিপার গ্রেগর কোবেলকে পরাস্ত করে সোজা টপ রাইট কর্নারে আছড়ে পড়ল। 2-1 ব্যবধানে আর্জেন্টিনা এগিয়ে গেল। ম্যাচের একদম শেষ মুহূর্তে যখন সুইসরা গোলশোধের জন্য অল আউট অ্যাটাকে উঠল, তখন কাউন্টার অ্যাটাক থেকে তিয়াগো আলমাদার পাস ধরে বল নেটে জড়ায় বালুতারো মার্টিনেস। 3-1 গোলের মহাকাব্যিক জয়ে সেমিফাইনালে পা রাখল আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ইতিমধ্যে যে 4টি দল সেমিফাইনালে উঠেছে, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, এবার দেখার পালা শেষমেশ কারা ফাইনালে উঠছে এবং কারা শেষ মুহূর্তে এসেও বিদায় নিচ্ছে। আপডেট নিয়ে থাকবো তোমাদের সঙ্গে আর আগামীকাল অর্থাৎ 14 জুলাই সেমিফাইনালের আগের রাতে ঠিক রাত 9টায় যুববাণী কলকাতার ফেসবুক পেজ থেকে লাইভ থাকছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের টিম, তাই মিস করো না আগামীকাল অর্থাৎ 14 জুলাই ঠিক রাত 9টায়। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সৌরিক। ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থাকো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের একটা টানটান উত্তেজনক মূলক পর্ব কিন্তু আমরা শুনি সৌরিকের থেকে। সৌরিক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য। অ্যান্ড যারা আর কি ফুটবল প্রেমী তোমরা, তোমাদের কাছেও বেশ কিছু বিশেষ বিশেষ বার্তা কিন্তু পৌঁছে গেল। তা আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ পথে আমরা প্রায় এবার প্যাক করতে চলেছি এবং একদম শেষ যে পয়েন্টটা যেটা রয়ে গেছে আর কি, হ্যাপিনেস কি মানুষকে সেলফ সেন্টার্ড করে তোলে, একটু বেশি আত্মকেন্দ্রিক করে তোলে কি মানুষকে? আমি বলি যদি নিজের সুখকেই একমাত্র লক্ষ্য বানানো হয় তাহলে মানুষ অন্যের দুঃখ, দায়িত্ব বা সমাজের কথা ভুলে যেতে পারে। আমি ভালো থাকলেই হলো এই মানসিকতাটাই কিন্তু খুব বিপজ্জনক।
2: কিন্তু দেখো, আমি অন্যকে সাহায্য করেও তো আমরা সুখে থাকতে পারি।
1: 100 বার
2: পরিবারকে ভালো রেখে, বন্ধুর পাশে দাঁড়িয়ে, সমাজের জন্য কোনো কাজ করে, এসব থেকেও তো অনেক আনন্দ আসে। তো হ্যাপিনেস মানেই যে সেলফ সেন্টার্ড হওয়া সেটা তো নয়, সবসময় সুখ যে নিজের জন্য হবে এমনটাও কোনো মানে নয়। তো বেসিক্যালি আজকে হ্যাঁ ব্রতদীপ জিতে গেছে ঠিকই, কিন্তু আমরা সবাই কিন্তু একটা কথা বলতে চেয়েছি যে এই যে সুখ দুঃখ এটা কিন্তু মানে কন্টিনিউয়াস লুপ, সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে, সুখ আসবে। তো এই যে আমি কখনোই বলতে পারি না সুখ ওভাররেটেড বা দুঃখ ওভাররেটেড, তো দুটোই কিন্তু দুটোর মতো সমান তালে চলুক, কি বলো প্রদীপ?
1: একদম সমান তালে চলবে এভাবেই, আর সুখ থাকলেই দুঃখ থাকবে, দুঃখ থাকলেই সুখ থাকবে, এই গোটা জীবনটাই সুখ দুঃখের একটা দারুণ নিদারুণ লড়াই। আজকে তোমাদের বিতর্কের অনুষ্ঠানে ছিলাম তোমার যৌবনী বন্ধু প্রদীপ এবং আমার সঙ্গে ছিল সম্পূর্ণা। আর যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ থেমে নয় বরং প্রেমে থেকো। চলো আজকের মতো জানাই টাটা, আর যেতে যেতে তোমাদের জন্য রইল লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়া ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্দী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন ভজন সায়ন্তন অধিকারীর কণ্ঠে।

0: শুনলেন ভজন সায়ন্তন অধিকারীর কণ্ঠে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এবার শুনবেন লোকগীতি, শিল্পী রবি অধিকারী।

0: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: লোকগীতি শুনলেন রবি অধিকারীর কণ্ঠে। এই অনুষ্ঠানটা এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাতভর একটানা বৃষ্টিতে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ ও কালচিনির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আলিপুরদুয়ার জয়গা রাজ্য সড়কের উপর জল জমেছে, তোরসার জলস্তরও বেড়েছে, নর্দমা ভরাট হয়ে একাধিক বাড়িতে জল ঢুকেছে, বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। এদিকে বৃষ্টির জল পেয়ে ধানের চারা বৃদ্ধি আরও ভালো হবে বলে হুগলির বলাকরের কৃষকরা আশা প্রকাশ করেছেন। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে নয় মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে রক্তেশ্বর চরের কাছে ডুবো ট্রলারটিকে শনাক্ত করা হয়। সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়। ট্রলারের ভেতর থেকে নয় মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। এফবি মাকালি নামে ট্রলারটি চলতি মাসের গোড়ায় পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এখনও ছজনের কোনো খোঁজ মেলেনি। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়া ও শিক্ষকদের অনুপাতে সামঞ্জস্য রক্ষার কাজ শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। যেসব স্কুলে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি, সেখান থেকে শিক্ষকদের অন্যত্র বদলি করা হবে। এই মর্মে স্কুল শিক্ষা কমিশনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি পাঠিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি থেকে বাড়ি ফেরার পথে টোটো দুর্ঘটনায় গতকাল এক পর্যটকের মৃত্যু হয়েছে। বিকেলে ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিপ্লব সরকার নামে ওই ব্যক্তি যাদবপুরের মুকুন্দপুরের বাসিন্দা। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি শনিবার বকখালিতে বেড়াতে গিয়েছিলেন। টোটোয় চেপে নামখানার দিকে ফেরার সময় ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় ফ্রেজারগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিপ্লববাবুকে মৃত ঘোষণা করেন। আহতদের দারিকনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। চেন্নাইয়ে বহুতল আবাসন থেকে পড়ে গিয়ে মুর্শিদাবাদের বড় আর পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। নূর আলম শেখ নামে বছর ২৯ ওই যুবক আট বছর আগে চেন্নাই গিয়েছিলেন, আজ তার দেহ গ্রামে ফিরছে। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বীরভূমের খয়রাশল ব্লকের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শঙ্কর গড়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ, আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বাগদায় অনুপ্রবেশকারীদের ভারতীয় নথিপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। বাগদা থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তি। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট মণ্ডল এবং তার ঘনিষ্ঠ আজহার মণ্ডল এদেশে আসা বাংলাদেশীদের বেআইনিভাবে ভারতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সহ অন্যান্য নথিপত্র তৈরি করে দিত। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা লন্ডন মিশন হাসপাতাল এক বছরের মধ্যে চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সম্প্রতি এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী এবং

0: সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তর হাসপাতাল পরিদর্শনে আসবে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসেই জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।

কেমন আছেন বন্ধুরা? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এই যে বর্ষার সময়টা, চারিদিকে একেবারে গাছপালা সবুজে সবুজে ভরে উঠেছে, চোখের আরাম, মনের সুখ। তাই নিশ্চয়ই আমার বন্ধুরা ভালো আছেন, তাই তো? আর আজকে আমি চলে এসেছি আপনাদের অনুরোধের গানের ডালি নিয়ে। প্রথমেই যে গানটির অনুরোধ রয়েছে সেটি পাঠিয়েছেন গ্রাম ও পোস্ট পান্না, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, সব্যসাচী, জয়দেব সাউ, নিতাই দলুই ও কবিতা চৌধুরী। আপনাদের অনুরোধের শিল্পী স্বপ্না চক্রবর্তী।

পরের চিঠিটি এসেছে ধরমপুর ইঁতপুর বাঁকুড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু সরমা পাত্র এবং প্রসেনজিৎ পাত্র লিখেছেন। আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গানের একটি অনুরোধ পাঠালাম। বন্ধু, আপনাদের অনুরোধের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় আর গানটি আমার পছন্দের। দেখুন তো কেমন লাগে গানটি।

এরপরে যে চিঠিটি আমার হাতে রয়েছে, চিঠিটি লিখেছেন পাতিহাল হাওড়া থেকে ভবদেব ঘোষাল। ভবদেববাবু আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু এবং উনি লিখেছেন যে উনি 2025 এবং 2026 থেকে নিয়মিত আমাদের চিঠি লিখছেন এবং অনুরোধ পাঠান আমাদের কাছে, কিন্তু একটি গান যেটি আজকে উনি শুনতে চেয়েছেন আমি শোনাবো বন্ধু আপনাকে। গানটি অনেক দিন ধরে নাকি আপনি শুনতে চাইছেন। সত্যি কথা বলতে কি, সব সময় হয়তো সব চিঠি আমাদের হাতে এসে পৌঁছয় না। আজকে কিন্তু আপনার অভিমান ভেঙে দেব। আপনি শুনতে চেয়েছেন শিল্পী আশা ভোঁসলের গাওয়া এই গানটি। গানটি শুনিয়ে দিই আপনাকে, গানটি আপনার জন্য।

আচ্ছা, যে বন্ধুরা একেবারে নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অল্প অল্প চিঠি লিখছেন, আরও অনেক বন্ধু শুনছেন কিন্তু চিঠি লিখবেন কোথায় ভেবে পাচ্ছেন না, তাই ঠিকানাটা তাদের জন্য আরেকবার জানিয়ে দিই। অনুজমির দুনো ফসল, কৃষি বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর ইমেল যারা করবেন তাদের জন্য ইমেল আইডি aircoalagri@gmail.com। আবার চলে আসি অনুরোধে, চিঠিটি একটু পড়ি। হ্যাঁ, আমাদের বন্ধু, নতুন বন্ধু, মণ্ডলগ্রাম দরপাড়া পূর্ব বর্ধমান থেকে বন্ধু নিধিরাম শাল, বনশ্রী শাল ও সম্রাট শাল চিঠি লিখেছেন এবং তার সঙ্গে লিখেছেন যে নতুন বছরের 1000 গন্ধরাজ ফুলের শুভেচ্ছা। আমি আপনাদের অত্যন্ত পুরনো বন্ধু। বন্ধু, আপনার যে শুভেচ্ছা আপনি পাঠিয়েছেন, আমি কিন্তু একেবারে প্রাণ ভরে সেই ফুলের শুভেচ্ছা, ফুলের সুবাস নিলাম, আর তার সাথে সাথে আপনার পছন্দের যে গানটি অনুরোধ করেছেন আপনি, শিল্পী কিশোর কুমারের কণ্ঠে অমর কণ্ঠক ছায়াছবি থেকে, সেই গানটি আপনার জন্য।

এর পরের যে চিঠিটি রয়েছে আমার হাতে, চিঠিটি লিখেছেন রাজবলহাট হুগলি থেকে আমাদের একেবারে নিয়মিত শ্রোতা বন্ধু আশিস ভর, চিরঞ্জীব ভর ও কাশীনাথ দে। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি।

শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী কয়েকটি অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও শুনবেন বেলা 1:30 থেকে। 2:20 আধুনিক গানের অনুরোধের আসর, 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 খবর, 6:05 দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান, কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: सामने वाले पहाड़ को पार करके चलते हैं।
1: अच्छा।
0: वो रास्ता छोटा
1: रहेगा।
2: हाँ,
3: तो बस फिर क्या था, गौरा देवी अपनी सभी सहेलियों के साथ फौरन अपने गांव की ओर चल पड़ी। कटीली झाड़ियों में उनके कपड़े फट गए, खरोंचे लगी, प्यास के मारे उनका बुरा हाल हो गया, पथरीली जमीन से पांव लहूलुहान हो गए। मगर बिना रुके वो दौड़ती रही, दौड़ती रही। उनके सामने एक ही लक्ष्य था, अपने पेड़ों को बचाना। थकी हारी जब वो गांव में पहुंची तो दोपहर हो चुकी थी। पुरुष काम करने खेतों में गए हुए थे, इसलिए एक भी पुरुष उस समय गांव में नहीं मिला।
1: हाय राम, यहाँ तो कोई भी नहीं है, अब क्या करें गौरा?
0: अरे गांव में मर्द नहीं है तो क्या हुआ, औरतें और बच्चे तो है ना, हमें उन्हीं को लेकर चलना होगा।
1: हाँ, ठीक है,
4: मगर ये औरतें और बच्चे।
0: अरे अगर मगर मत कर, क्या पेड़ हमारे भाई नहीं है? हम सब बहनें मिलकर अपने पेड़ भाइयों को बचाएंगी।
1: हाँ,
0: नहीं तो सारा सत्यानाश हो जाएगा।
1: हाँ,
0: अरे कोई है?
1: हाँ,
0: अरे बाहर निकलो,
1: निकलो बाहर।
0: चाची।
5: हाँ, क्या बात है?
0: बुआ जल्दी बाहर
6: आओ,
0: शहर के लोग हमारा जंगल काट रहे हैं।
6: क्या जंगल?
0: जल्दी आओ,
6: अरे सब
0: काटने नहीं देंगे।
3: और फिर गौरा देवी चल पड़ी जंगल को बचाने। उसके साथ 21 स्त्रियां और 7 बच्चे थे, सभी के सभी निहत्थे थे। उन्हें एक तरकीब सूझी। सबसे पहला काम उन्होंने ये किया कि जगह जगह पत्थरों के ढेर लगाकर उन्होंने रास्तों को लगभग बंद कर दिया, ताकि शहर के लोग यदि उन कटे पेड़ों को ले जाना भी चाहें तो ये संभव ना हो सके। अब सारी स्त्रियां आगे बढ़ी और पहुंची उस जगह पर जहां पेड़ काटे जा रहे थे।
0: सुनो, वृक्ष हमारे भाई हैं, हमारे पिता हैं, इनकी रक्षा करना हमारा कर्तव्य है। जिन वृक्षों के कारण हम सांस लेते हैं, अन्न लेते हैं, दवा लेते हैं, आज जब उन्हें काटा जा रहा है तो आओ अपने प्राणों की आहुति देकर इनकी रक्षा करें।
1: लेकिन हम क्या करें, इनके पास तो हथियार है।
0: अरे डरो मत, भाग कर हर बहन एक एक पेड़ से चिपक जाए ताकि ये पेड़ न काट सके। भागो, चलो पकड़ लो।
3: इधर जंगल में ये हो रहा था और उधर आसपास के गांवों में ये खबर आग की तरह फैल गई। गांवों से लोग हथियार लेकर वहां आने लगे। जब पेड़ काटने वालों ने देखा कि अब उनकी दाल नहीं गल सकती तो फिर क्या था, उन्होंने वहां से भागने में ही अपनी भलाई समझी और सर पर पांव रखकर भाग खड़े हुए।
7: चिब्बू भाग ले यहां से,
8: बाद में काटेंगे।
3: सभी ने गौरा देवी और स्त्रियों के साहस की भूरी भूरी प्रशंसा की।
9: वाह भैया, गौरा ने तो बहुत कमाल का काम कर दिया।
10: ऐसी चिपकी पेड़ से किसने छोड़ा ही नहीं पेड़ को। अरे
11: वाह, क्या बात है
10: भाई, गौरा वाह, बहुत कमाल।
12: जीतती रहे, मिट्टी जीतती
0: रहे। तो हम सब सबका कर्तव्य है।
3: दोस्तों, इसी रैणी गांव से शुरुआत हुई चिपको आंदोलन की, जो आज सारे संसार में प्रसिद्ध हो गया है।
2: एक गांव की कहानी अभी आपने सुना। ये कार्यक्रम और अब इसी के साथ हम आपसे आज के कार्यक्रम को विराम देने की आज्ञा चाहेंगे, तो अपने मित्र अजीत
6: और विमलेश को,
2: कुसुमलता,
6: जगबंधु,
2: चेतना
6: और मंजू जी के साथ आज्ञा दीजिए।
2: नमस्कार, नमस्कार।
11: उमंग उमंग उमंग उमंग
12: सुनलेन विज्ञापनदातार अनुष्ठान आकाशवाणी मुर्शिदाबाद। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান 2:20 শুনবেন আধুনিক গানের অনুরোধের আসর।
13: আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। ইরানের IRGC জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কার্যের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারি সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে, তবে জরুরি ভিত্তিতে নয়। মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় প্রার্থীপদ দাখিল করেন তাঁরা। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। কমিশন এই ঘটনায় দৈহিক অত্যাচার, হয়রানি এবং বলপূর্বক ধর্মান্তকরণের চেষ্টার ফলে মেয়েটির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেরালামের পুলিশের মহানির্দেশককে কমিশন তাসখন্দে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছে। ঘটনার নমুনা সংরক্ষণ এবং মৃত মেয়েটির পরিবারকে সমস্ত রকম সহায়তার কথা বলা হয়েছে। 7 দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশন DGP-র কাছ থেকে ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। উজবেকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কমিশন এ বিষয়ে সমন্বয় রাখার অনুরোধ জানিয়েছে।

ঝাড়খণ্ডের রামগড় জেলা সরকারি আইনজীবী সঞ্জীব কুমার আম্বাস্থার দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঝাড়খণ্ডের শ্রমিকদের বিষয়টি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিবেচনার জন্য গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির সচিবালয়, কর্মসংস্থান ও শ্রম সচিবালয়কে ইতোমধ্যে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে ও রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। এছাড়া আবেদনটিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ঝাড়খণ্ডে নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, MSME এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের চিকিৎসক ও অন্য পেশাদারদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা সংক্রান্ত যে গুগল ফর্ম সমাজ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি অথবা MSME বা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকেও কোনো আবেদনপত্র চাওয়া হয়নি। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজনীতিতে মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলপরিবর্তনের আগে নেতাদের উচিত নিজেদের আদর্শের প্রতি অবিচল থাকা এবং বর্তমান পদ থেকে পদত্যাগ করা। এ বিষয়ে তিনি সংবিধানের দশম তফসিলের বিধানগুলো পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন। বিশাখাপত্তনমে প্রবীণ সাংবাদিক মা শর্মা রচিত ভেঙ্কাইয়া নাইকুদু বইটির মা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী নাইডু রাজনীতিতে মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC, জর্ডন, বাহরিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছেন, জর্ডনে প্রিন্স হাসান, বাহরিনের শেখ ইসা এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। IRGC দাবি করেছে, এই হামলার ফলে জ্বালানি ডিপো, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ও রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর কার্যকলাপ নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে একটি বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বান্দার আব্বাস ও সিরিকে তিনটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা হালথানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আলথানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারে যাচ্ছেন। মায়ানমারের প্রাক্তন স্টেট কাউন্সিলর অং সান সুচির বর্তমান অবস্থা এবং আঞ্চলিক শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মায়ানমারের বিদেশমন্ত্রী টিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মায়ানমারের আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইন্সের বিদেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া থেরেসা লাজারো জানান, 81 বছর বয়সী সুচি সুস্থ আছেন, তবে তিনি এখন কোথায় আছেন তা প্রকাশ করা হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে, ওড়িশা এবং উত্তরাখণ্ডেরও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3-4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকারে গরম আর্দ্র আবহাওয়া থাকবে। অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে বলেও IMD জানিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে।

শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। এখনকার খবর এ পর্যন্তই। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেইম কমিশন গঠন করা হবে। বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে এই কমিশন। এদিকে রাজ্যে গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন, তবে জরুরি ভিত্তিতে নয়, মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এই আইন প্রয়োজন ছিল।
1: এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল, আগে নির্দেশ দিয়েছে বিধানসভায়, আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর।
0: রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। মনোনয়ন জমা দেওয়ার পর সুস্মিতা দেব বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে তাল মিলিয়ে সংসদে জনগণের স্বার্থে কাজ করতে ইচ্ছুক তিনি।
2: দলের হয়ে সরকারের পক্ষ থেকে সদনের ভিতরে সক্রিয়ভাবে বক্তৃতা রাখতে হবে, জিরো আরে ইস্যুসগুলো তুলতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টের যারা মাননীয় মন্ত্রীরা ছিলেন, উনি বললেন ওয়েস্ট বেঙ্গলে যে কাজটা এখন ডাবল ইঞ্জিন সরকার করবে, অবভিয়াসলি সেটার নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীরাও দিবে। তো মন্ত্রীদের সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখতে এবং বিধায়করা, আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিধায়কদের বসেছেন, জনসাধারণের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি বিজেপি।
0: রাজ্যে শিল্পে বিনিয়োগ, জমিনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠী আজ বৈঠকে বসেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করছেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রী গোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ রয়েছেন। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21 জুলাইয়ের শহীদ সমাবেশ পালনের অনুমতি সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামী বুধবার শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, ওই জায়গায় সভা করার জন্য পুলিশের অনুমতি না মিলায় মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। ভোট পরবর্তী সন্ত্রাস, লটারির টাকা প্রতারণা সহ একাধিক অভিযোগে উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণেশ্বর এলাকা থেকে গতরাতে পুলিশ তাকে পাকড়াও করে, আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। এবছর বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বীরভূমের খয়রাশোল ব্লকের তৃণমূল

0: কংগ্রেসের অঞ্চল সভাপতি শঙ্কর গড়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে তোলাবাজি, মারধর, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগে হুগলির সিঙ্গুর থানার পুলিশ 5 তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছেন বোরাই বহলামপুর পঞ্চায়েতের উপপ্রধান। উত্তর দমদমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। খলিশাকোটা এলাকায় আজ ভোররাতে রাজা এবং তার সঙ্গীদের লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। রাজাকে খুব কাছ থেকে গুলি করে পালায় তারা। পরে পুলিশ এসে রাজা এবং তার দুই সঙ্গীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজাকে মৃত ঘোষণা করেন। গোষ্ঠী সংঘর্ষের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। নেপালি ভাষার মহাকবি ভানু ভক্তের 213তম জন্মদিনে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদিকবির জন্মজয়ন্তী উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভা ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জানান। মোহনবাগান সুপার জায়েন্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:30। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: বাবা, কলেজ ফিস তো বেশি।
3: মামুনি,
4: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
3: দু বছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
5: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
2: কোথায়
5: এডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
2: আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই। দেশ

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

0: ভালোবাসে। আজকে এই ভ্রমণ কথা অনুষ্ঠানে এমন এক বাঙালির গল্প বলবো, শুধু বাঙালি বললে ভুল বলা হবে, বাংলার গ্রামের মাটির মেয়ে রূপা কিশোরী দাস ঘুরে বেড়াচ্ছে একা একা সারা পৃথিবী জুড়ে। ট্রাভেল ব্লগার রূপা কিশোরী দাস, প্রথমে আগে রূপাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। রূপা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে জিজ্ঞেস করব, কেমন লাগছে আকাশবাণীতে এসে?
1: সবার প্রথমে আমি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই ব্রততী ম্যামকে, যিনি আমাকে আজকে এত সুন্দর একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান যার নাম হচ্ছে আকাশবাণী ভবন, সেখানে আসার আমাকে তিনি সুযোগ দিয়েছেন। এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য প্রণাম এবং আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা। ছোটোবেলায় আমরা শুনেছি সেই আকাশবাণী, আজকে সেই আকাশবাণীতে এসে আমি আমার কিছু বক্তব্য আমি রাখতে পারছি, এটা আমাদের মতন মানুষদের কাছে, মানে একটা গ্রাম থেকে উঠে আসা মেয়েদের কাছে এটা মানে বিশাল ব্যাপার।
0: এবারে আপনার কাছে আপনার প্রশ্নে চলে যাই। আপনি তো একজন ট্রাভেল ব্লগার, ঘুরছেন এবং সেখান থেকে ব্লগ করছেন, এই যে ঘুরে বেড়ানোর নেশা, এটা কি একদম ছোটোবেলা থেকে? কেন হঠাৎ করে ট্রাভেল ব্লগারই হলেন সেটা একটু শুনব।
1: দেখুন, আমি মানে খুব সাধারণ পরিবারের একজন, মানে গরিব পরিবারের, সাধারণ পরিবারের গ্রাম বাংলা থেকে উঠে আসা একজন মেয়ে। তো বিদেশে ঘুরবো, দেশে ঘুরবো, এটা তো মানে স্বপ্নর বাইরে আর কি, স্বপ্ন দেখারও বাইরে। ছোটোবেলা থেকে আমার খুব সাবজেক্ট, মানে ভালো সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে ভূগোল। আমি ভীষণ ভালোবাসতাম, মানে আমি যে স্কুলে পড়তাম আমাদের একটা আলাদা করে তো মাস্টারমশাইদের ঘর থাকে, যাকে বলা হয় অফিস ঘর, আর সেই অফিস ঘরে একটা গ্লোব থাকতো, সেই গ্লোবটাকে মাঝে মধ্যে আমাদের ক্লাসরুমেও নিয়ে আসতো, দিয়ে ওটাকে দেখতাম, দেখতাম কোথায় আফ্রিকা, কোথায় ইউরোপ, এই ইন্ডিয়া, ইন্ডিয়াটাকে ঘুরে দিলে ওই দিকটা দেখা গেল আমেরিকা, হ্যাঁ এই দিকটা রয়েছে তোমার অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইগুলো আমার না খুব ভালো লাগতো। ইভেন আমিও এখনও আমি মানে বাড়ির মধ্যে আমি ম্যাপ দেখি, মানে আপনি আমাকে একটা ভালো সিনেমা দেবেন আর ম্যাপ দেবেন, আমি সিনেমাটাকে সরিয়ে আমি ম্যাপটা দেখব, মানে আমার এত ভালো লাগে। নেশাটা আমার ছোটোবেলা থেকেই, কিন্তু ঘোরার নেশা নয়, কেন আমি ঘুরবো কী করে, পকেটে কিছু নেই, বাবা মায়ের টাকা নেই, কিছু নেই, সাধারণ একটা গ্রাম, আমাদের জমি জমা এসব রয়েছে, গ্রাম বাংলা থেকে উঠে আসা মানুষ, আমরা তো তখন তো শহরে আসতাম না, তখন তো গ্রামেই থাকতাম, কিন্তু ভালো লাগতো আমার একদম এই ম্যাপ, মানে ম্যাপ আমার ভীষণই ভালো লাগতো।
0: তা এই যে ম্যাপের প্রতি একটা আকর্ষণ, এটা কি গল্পের বই পড়ে আকর্ষণ নাকি নিজে থেকেই? যেমন ধরুন আমরা যেটা দেখি চাঁদের পাহাড়ে, শঙ্কর ম্যাপ দেখে বুঝতে পেরেছিল তারপরে সে চাঁদের পাহাড়ের জন্য বেরিয়ে পড়েছিল, ওটা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কল্পনা ছিল। তো এই জায়গাটা, এই যে বেড়াতে বেরোবো, বাড়ি ছেড়ে ঘুরতে বেরোবো, এই জায়গাটা কবে তৈরি হলো?
1: বাড়ি থেকে ঘুরতে বেরোবো এটা তো ছোটোবেলা থেকে হয়নি, ছোটোবেলা থেকে ভালো লাগতো, কেন আগে তো আমার জিনিসটা, আমার ঘুরতে গেলে আগে আমার মধ্যে সেই নেশাটা আসতে হবে। বাড়ি থেকে আমি যখন ঘুরতে বেরোই তখন আস্তে আস্তে, তারপরে আমি যখন বড় হই শহরে আসি, এদিক ওদিক যাতায়াত, কিন্তু তখন আমি ট্রাভেল ব্লগ হিসেবে আমি ভিডিও বানাতাম না, জাস্ট শখে একটা দুটো এই ভিডিও করতাম, এটা সেটাও 2020 সালে যখন লকডাউন হয়, যখন সমস্ত মানুষ আর কি বাড়িতে বসে, তখন কেউ রান্নার ভিডিও, কেউ এমনি ভিডিও, কেউ বাড়িতে বসে এইসব ভিডিও করতো, আমিও করতাম, কিন্তু সেটা তখন তো আর ঘোরার ভিডিও না,
0: তখন কেউ ওই বেড়ানোর ভিডিওই করতে,
1: না না না না, তখন তো বেড়ানোর কোনো প্রশ্নই নেই। আমি আমার স্টার্টিংটা বলছি কোথা থেকে,
0: একদম
1: কি তখন এই জাস্ট টুকটাক ভিডিও রান্না করতাম, এগুলো আমি আর কি বানাতাম, বানিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আর কি আপলোড করতাম, মানে ওই যে নেশা থেকে যে আমার যে পেশা আমি সেটা কোনোদিন ভাবিনি,
0: বেশ
1: এটা আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিন ইনকাম করব কিছু। তারপরে আস্তে আস্তে আমার ওই রানু মণ্ডল বলে একজন, তিনি তখন খুব ভাইরাল হয়েছিলেন, তো ভাবলাম না ওনার কাছে যাই, যদি একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, যদি ভিউ হয় লোকও আমাকে দেখবে, তো ওনার কাছে গেলাম। তো ফার্স্ট আমার একটা আমি ভিডিও করেছিলাম, সেটা মানে সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল হয়।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এবং সেটা থেকে আমার মোটামুটি একটা
0: পরিচিতিটা
1: আসে, মানে মানুষ আমাকে চিনেছে সেটা থেকে।
0: বেড়াতে যাওয়ার জন্য তো অর্থেরও প্রয়োজন, তো এই অর্থটা কবে থেকে আপনি পেতে শুরু করলেন এই সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে?
1: আমি আপনাকে বলছি, ফার্স্ট যে আমি রানু মণ্ডলে যে ভিডিওটা করেছিলাম, আমার সেই ভিডিওটা থেকে আমার একটা মানে সোশ্যাল মিডিয়াতে যেটা রয়েছে সেটা আমি একটা আর কি জায়গায় পৌঁছে যাই। তারপরে
0: সেটা থেকে কি আর্নিং শুরু হয়?
1: হ্যাঁ, সেটা থেকে আমার আর্নিং জাস্ট স্টার্ট
0: বেশ
1: হয়।
0: বেশ,
1: কিন্তু তখন মনে হলো যখন স্টার্ট হয়েছে, এবার আমাকে একটু বেটার কিছু করা দরকার আরও। তখন আমি আমার মানে আমি প্রথম যে একা একজন বাঙালি মেয়ে হয়ে আমি ফার্স্ট 12খানা জ্যোতির্লিঙ্গ আমি 1 মাসের মধ্যে আমি কমপ্লিট করেছি, যেটা আমার মনে হয় একজন বাঙালি মেয়ে হিসেবে এটা আমি নিজেকে খুব গর্ববোধ বলে মনে
0: ওটাই কি
1: করি।
0: আপনার বেড়াতে
1: ইয়েস,
0: যাওয়ার
1: ওটাই
0: প্রথম
1: আমার
0: ভিডিও?
1: প্রথম ভিডিও, এবং তার
0: আচ্ছা,
1: আগেও আমার ছিল, কিন্তু প্রফেশনালি আমার ছিল না। এমনি
0: বেশ,
1: আমরা ঘুরতে যেতাম, ভিডিও ছাড়তাম, কিন্তু ওটা আমার মানে আমি যে সোশ্যাল মিডিয়াতে ছাড়ি,
0: মানে অ্যাজ আ ট্রাভেল
1: হ্যাঁ,
0: ব্লগার
1: ট্রাভেল
0: ওইটাই
1: ব্লগার হিসেবে
0: প্রথম
1: আমার ওটা
0: ভিডিও?
1: প্রথম। তার আগে তো আমি রানু
0: আচ্ছা,
1: মণ্ডলের
0: সেই
1: কাছে,
0: ভিডিও কি ভাইরাল হয়েছিল বা সেই ভিডিওতে
1: হ্যাঁ
0: কেউ
1: হ্যাঁ
0: আপনি
1: হ্যাঁ
0: উপার্জন করেছিলেন?
1: হ্যাঁ হ্যাঁ সেটা তবে সামান্য
0: সামান্য,
1: কিছু সেই ভিডিওটা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে মানুষজন আর কি চিনতে শিখেছে, কি ওই মেয়েটা 1 মাসের মধ্যে 12খানা জ্যোতির্লিঙ্গ করেছে। তখন আমার হয়তো বেশি আমাকে লোকজন জানতো না, কিন্তু ওখান থেকে আমার পরিচিতিটা জাস্ট মানে স্টার্ট হয়েছে।
0: আমরা জানি যে আমাদের কথায় আছে জসমিন দেশে যদাচার, তো আপনি তো বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছেন, কোথায় কোথায় ঘুরেছেন সেটার কথায় পরে আসছি, কিন্তু এই প্রবচন রয়েছে জসমিন দেশে যদাচার, এটাকে আপনি কিভাবে মেনে চলেন বা কিভাবে সমর্থন করেন?
1: অবশ্যই ম্যাম, এটাকে আমি 100% সমর্থন করি, জসমিন দেশে যদাচার। দেখুন, আমি যখন বাইরে যাই বা বিদেশে যাই, প্রথমে আমি আমাদের দেশের কথা বলি, আমাদের ভারতের কথা। আমাদের কালচার বা ফুড একরকম, আমরা যদি সাউথে যাই সেখানকার কিন্তু খাওয়া দাওয়া একরকম, সেখানে ইডলি ধোসা কলা পাতায় আপনাকে কত কী খাবার দেবে। সাউথে যদি আপনি যান, দেখবেন প্রতিদিন সকালবেলা বাড়ির সামনে ওরা একটা, হতে পারে সেটা চালের গুঁড়ি হোক বা আল মানে খড়ি মাটি দিয়ে একটা আলপনা করে, এটা তাদের একটা মানে ওখানকার কালচার। আপনি দিল্লির দিকে চলে যান, দেখবেন আপনি ছোলে বাটুরে পাবেন। আপনি পাঞ্জাবে চলে যান, দেখবেন আপনি মোটা বিশাল বড় গ্লাসে লস্যি এবং আলু পরাঠা একদম জবরদস্ত। তো এক একটা জায়গায় এক এক রকম কালচার, এক এক রকম ফুড, তাই তো? এবার আমি যখন বাইরে যখন যাই, যে জসমিন দেশে যদাচার, আমি রিসেন্টলি ভিয়েতনাম করে এসেছি, তো ওখানে যেই হোটেলে আমি খাবার খেতে গেছি, নর্মাল যে হোটেল, সাধারণ হোটেলের কথা বলছি, কেন আমি খুব বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করি
0: একদম, সেটা আমি
1: আমার
0: খেয়াল
1: আমি
0: করেছি আপনার
1: সোশ্যাল
0: ভিডিওতে।
1: মিডিয়াতে আমার ভিডিও ছাড়ার একটাই কারণ কি, আমি বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করি, এবং কিভাবে কম খরচে যাওয়া যায় সেটাই আমি আমার মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরি, এটাই আমার মানে মেন উদ্দেশ্য। তো আমি যে রিসেন্টলি ভিয়েতনামে গেছি, দেখি একটা হোটেলে, আমি সাধারণ একটা হোটেলে গেছি, সেখানে আমি জল চেয়েছি, দেখলাম জলটার কালারটা হচ্ছে ইয়েলো কালার, সেটা কিন্তু ফ্রিতে, যেটা আমাদের এখানে জল দেয় যেরকম জলের কোনো কালার নেই, যেই জল খাই প্লেন ওয়াটার সেরকম, কিন্তু ওখানে জলটার মধ্যে হালকা ইয়েলো কালার থাকে, দেখলাম এটা সমস্ত মানুষরা এখানে খাচ্ছে, তো ওটাকে আমি এখন ওখানেও খেয়েছি, দেখলাম ভালো লাগলো। কারণ আমি যদি ওখানে গিয়ে বলি না আমাকে প্লিজ গিভ মি দ্য প্লেন ওয়াটার, ওরা কি আমাকে দেবে? না, অবশ্যই দেবে, কিন্তু আমাকে ওদের জিনিসটা ট্রাই করতে হবে,
0: ঠিক,
1: ওদের কালচারটা আমাকে জানতে হবে। আমি দেখলাম, আমি হোটেলে একটা হোটেলে গিয়েছিলাম, আমি টাকাটা যখন দিলাম, আমার টাকা কিভাবে দিই, ডান হাত দিয়ে টাকা দিই বা বাঁ হাত দিয়ে টাকা দিই? তো সাধারণত বেশিরভাগ আমরা ডান হাত দিয়ে দিই, বাঁ হাত দিয়ে হয়তো খুব মাঝে সাঝে হয়ে গেলো বা ডান হাতটা বিজি রইলো তখন ইউজ করি। কিন্তু আমি ওখানে গিয়ে যেটা দেখলাম জসমিন দেশে যদাচার, কেন বলছি, টাকাটা না এমনভাবে দিল, দু হাত ধরে দিয়ে মাথাটাকে হালকা করে নিচু করে স্মাইল করে দিল, এটা বেশ আমার ভীষণ ভালো লেগেছে। এবার আমিও আবার পরে যখন কাউকে টাকাটা দিলাম, ঠিক ওরকমভাবে দেখলাম, দেখলাম আমি খুব একটা পজিটিভ ফিল পেলাম। আরেকটা কথা আপনাকে বলি ম্যাম, বিদেশে আমাদের এখানে কি হয়, যদি কোনো গাড়ি আসে আপনি কিন্তু রাস্তা ইজিলি হাত দেখিয়ে পার হবেন, এটা আমরা অভ্যস্ত, এটা তো বলতে কোনো লজ্জা নেই,
0: ভারতের কালচার,
1: ভারতের কালচার এটা, এটা আমি যতটা মনে করি, রাস্তা দিয়ে গাড়ি আসছে আমরা হাত দেখিয়ে পার হয়ে গেলাম, কিন্তু বিদেশে এরকম সিস্টেম হয় না। বিদেশে একটা সিস্টেম আছে, গাড়ি স্টপ হবে তারপরেই আপনি পেরোতে পারবেন, না হলে আপনার মোটা টাকা ফাইন হয়ে যাবে। আপনি যদি এখানেও যদি আপনি মানে যতই আপনি স্পেশালিস্ট হন না কেন, গাড়ির আসছে আপনি চলে যেতে পারবেন কনফিডেন্স, কিন্তু বিদেশে সেই কনফিডেন্সটা থাকলেও আপনাকে কিন্তু একটা নিয়ম মেনটেন করতে হবে, কেন জসমিন দেশে যদাচার, এটা এই কথাটাকে ম্যাম আমি 100% সমর্থন করি।
0: এইটাই আমি ওই জন্য জিজ্ঞেস করতে চাইছিলাম, কেননা বেড়াতে গেলে যেখানে আমরা যাই সেখানকার খাবার যদি আমরা খাই বা ওখানকার লোকের সঙ্গে যদি মিশি, তবেই ওখানকার কালচারটা আমরা বুঝতে পারি।
1: ইয়েস, ডেফিনেটলি।
0: আচ্ছা, এইবারে আসি, এতদিনে 2 বছর ভিডিও করছেন, 2024 সাল থেকে 2026 সাল,
1: একদম
0: বিশ্বের কোন কোন প্রদেশে কোন কোন মহাদেশে ঘোরা হলো?
1: দেখুন, আমি তো বললাম শুরুতেই কি আমি ওয়ার্ল্ড ম্যাপ দেখতে ভীষণই ভালোবাসি, সেই ওয়ার্ল্ড পৃথিবীর ম্যাপের সাথে সাথে কিন্তু আমি ইন্ডিয়ার ম্যাপও খুব দেখতাম কি কোথায় লে, কাশ্মীর থেকে কোথায় কন্যাকুমারী, কোথায় গুজরাট থেকে আসাম, মিডিলে রয়েছে মধ্যপ্রদেশ। তো ভারতবর্ষের মধ্যে আমাদের 28খানা

0: স্টেট রয়েছে, 28খানা স্টেটের মধ্যে আমার সমস্ত স্টেট আশা করি কমপ্লিট করা আছে। এবার আপনি যদি বলেন কি রূপা, তাহলে তুমি ওই স্টেটের ওই জায়গায় গেছো, হয়তো পার্টিকুলার আমি সেই জায়গাগুলো আমি টাচ করিনি, কিন্তু আমার যাওয়া 8খানা যেটা ইউনিয়ন টেরিটরি রয়েছে তার মধ্যেও আমার যাওয়া রয়েছে, আন্দামান থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে লাক্ষাদ্বীপ আমার যাওয়া হয়নি, ওগুলো চেষ্টা রয়েছে আমার পরবর্তীতে যাওয়ার। তো এইগুলো যাওয়ার পরে আমি যে বাইরে গেছি, আমার মনে হয় যে বিদেশে যাওয়ার আগে আগে নিজের দেশটাকে ভালো করে দেখা উচিত, দেখো কি আছে আমাদের দেশে। তো এখানকার কালচার, এখানকার ফুড, এখানকার ঘোরা নিয়ে যখন দেখলাম না এবার আমার মনে হয় একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখা দরকার। তো আমার ফার্স্ট আমার বিদেশ যাত্রা হচ্ছে মালয়েশিয়া, আমার ফার্স্ট লাইফে। সেকেন্ড আমি গেছি শ্রীলঙ্কা, থার্ড আমি গেছি যেটা আমার একটা খুব প্রিয় জায়গা সেটা হচ্ছে দুবাই, তারপরে আমি থাইল্যান্ড গেছি, তারপরে আমি যেটা ইতিহাসে পড়েছি পিরামিড, ইজিপ্টে গেছি, জর্ডানে গেছি, ইউএইর অনেক কটা জায়গা আমি গেছি, যেমন আবুধাবি, শারজা, দোহা, তারপরে রাশিয়াতে আমি গেছি, আমি জর্ডানে গেছি যেখানে ডেড সি আছে, নেপালে গেছি, নেপাল যদিও আমাদের ভারতের বাইরে মানে এটা ইন্টারন্যাশনাল একটা দেশ হচ্ছে, নেপালে গেছি, আমি রিসেন্টলি থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম করে এসেছি, আমি দুবার থাইল্যান্ড গেছি, আবার আমি আর কদিন পরে শ্রীলঙ্কা যাব, আবার আমি কদিন পরে থাইল্যান্ড গ্রুপ ট্যুর করাচ্ছি। তো আগামী দিনে আমার ইচ্ছে আছে কি আরও অনেক জায়গায় যাব, আরও অনেক ইউরোপ মহাদেশ হোক বা আফ্রিকা হোক বা কিছু এশিয়া মহাদেশের মধ্যে তো অনেক জায়গায় ঘুরেছি, তো আমার আগামী দিনে ইচ্ছে আছে কি আরও অনেক অনেক জায়গায় অবশ্যই যাব, কিভাবে বাজেট ফ্রেন্ডলি করে যাওয়া যায় সেই সব নিয়ে।
1: এই বাজেট ফ্রেন্ডলি কথাটাতেই আসতাম, এই যে বাজেট ফ্রেন্ডলি কথাটা আপনি বললেন, দুবার বললেন, এটা কিভাবে ঠিক করেন যে কোন বাজেট বা কোন দেশে যাচ্ছি? তার কারণ আমরা জানি যে বিদেশ মানেই একটা হিউজ টাকা পয়সার ব্যাপার, তো এই জায়গাটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন। কেননা দেখুন, আজকে রেডিওর ওপারে হয়তো এমন একজন কেউ লুকিয়ে রয়েছেন যিনি আপনার মতো ঘুরতে ভালোবাসেন, তার যাতে একটু সুবিধে হয় যে কিভাবে বাজেট ফ্রেন্ডলি, বাজেটটাকে ঠিক করা হয়, কোন কোন দিকগুলোকে নজর দেওয়া উচিত সেটা যদি একটু বলেন।
0: দেখুন, আমি সবসময় আমার সোশ্যাল মিডিয়াতে বলি আমি একজন বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল ব্লগার, আর কিভাবে কম খরচে কোথায় যাওয়া যায় দেশে বিদেশে সেগুলোই আমি ভিডিও বানিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে ছাড়ি। বাজেট ফ্রেন্ডলি মানে কি, আপনি যদি এখান থেকে যদি আপনি ইন্ডিয়ার মধ্যে ট্যুর করেন বা বাইরে, বাইরে তো আর ট্রেনে যাওয়া যাবে না, আমাকে প্লেনে যেতে হবে, প্রথমে ইন্ডিয়াতে আসে, যদি আপনি দেখেন কি ইন্ডিয়ার মধ্যে আপনি কোনো জায়গায় যাবেন, আমার মনে হয় সেখানে লাক্সারিয়াস করার দরকার নেই, আপনি আপনার একটা কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার ক্লাসটা বেছে নিন, আপনি প্লেনে যাবেন না ফার্স্ট ক্লাসে যাবেন, না ট্রেনে সেকেন্ড ক্লাসে যাবেন, না থার্ড এসিতে যাবেন, না স্লিপারে যাবেন, না জেনারেলে যাবেন, আপনি যেরকমভাবে যাবেন ঠিক সেরকমভাবেই আপনার খরচাটা হবে, কিন্তু আপনি যেতে তো পারবেন, আপনি যদি স্লিপারে যান আপনার খরচা অনেক কমে গেল। এবার আপনি ধরে নিন শ্রীলঙ্কা যাবেন, কথা আপনি যদি কলকাতা থেকে ডাইরেক্ট শ্রীলঙ্কা যান প্রচুর টাকা ভাড়া, আপনি স্লিপার ক্লাসে চলে যান চেন্নাই, এবার চেন্নাই থেকে দেখুন যে কোন ফ্লাইটে কম ভাড়া আছে, আমি একটু অ্যাডভান্স আগে থেকে টিকিটটা কেটে রাখি, চেন্নাই থেকে গেলে অনেক কম পড়ছে শ্রীলঙ্কার ভাড়া। এইবার আপনি যে ওখানে হোটেল আপনি দেখুন, আপনি 10টা ওয়েবসাইট রয়েছে হোটেল বুকিংয়ের, আপনি 10টা ওয়েবসাইটে গিয়ে হোটেলটা দেখুন কি কোথায় কি কম পয়সায় পাওয়া যাচ্ছে। এবার অনেকে হয় কি আমার যদি হোটেল হয় আমি তো নিশ্চয় হোটেলের সম্বন্ধে খারাপ রিভিউ দেবো না, আমি ভালো রিভিউ দেবো, কিন্তু আপনি গিয়ে দেখলেন সেই হোটেলটা খারাপ
1: একদম,
0: তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে রেটিংগুলো চেক করতে হবে।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে রেটিংগুলো চেক করতে হবে, যারা সোলো ট্রাভেল করে বিশেষ করে ফিমেল যারা, তাদের পক্ষে সেই হোটেলটা সেফটি কি না। আমার এরকম অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে কি আমি হোটেলে গেছি সেই হোটেলটা সেফটি নয়, ম্যানেজার হয়তো দরজা দিয়ে উঁকি মারছে বা কিছু, এরকম আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তো সেইগুলো আমাকে অনেকটা দিকে খেয়াল রাখতে হবে। বাজেট ফ্রেন্ডলি সেখানে গিয়ে তুমি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করো, আমার দরকার নেই, যদি তুমি লাক্সারিয়াস করো কি স্টেশনে নামবে তোমাকে রিসিভ করতে লোক আসবে, এয়ারপোর্টে নামবে রিসিভ করতে লোক আসবে, তোমাকে হোটেলে গাড়ি করে নিয়ে যাবে, তাহলে তো আমার এই কথাটা শোনার কোনো মূল্যই নেই। যদি মনে করো অ্যাজ এ মানে একদম বাজেট ফ্রেন্ডলি আমি কীভাবে ঘুরবো, লাগেজটাকে একদম কমফোর্ট করতে হবে, একদম লেস লাগেজ মানে একদম ছোট্ট লাগেজ করতে হবে, ব্যাগের মধ্যে একটা সার্পের প্যাকেট রেখে দাও, দিয়ে যেখানে যাবে স্টে করবে ধুয়ে হ্যাঙ্গার থাকে হোটেলে সেটাকে ঝুলিয়ে দাও। এখন আমি এই যে রিসেন্টলি থাইল্যান্ড ভিয়েতনাম করে এসেছি 19 দিন, এখন আমি 19 দিনে যদি 19খানা ড্রেস নিতাম তাহলে আমার জার্নিটা খুবই অসুবিধে হতো, আমি নিয়ে গেছি মাত্র 4.5 কেজি লাগেজ, আমি তো সেটা অন রেকর্ড করে আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়েওছি। তো কী করে আমি করলাম, কেন আমার ওই যে আমি যে 6টা জামা নিয়ে গেছি ওটাকে আমি মাল্টিপল করে চেঞ্জ করে করে পড়েছি। এখন যদি আমি মনে করি না আমি পরবো না, আমাকে এক একদিন এক একটা ড্রেস লাগবে,
1: মানে কিছু কিছু জায়গায় আমাদের অ্যাডজাস্ট করতে হবে,
0: এগুলো ছোট কিসের জন্য
1: না আরো ভালো কিছু পাওয়ার জন্য।
0: একদম একদম,
1: আমরা যখন ঘুরতে যাচ্ছি ভালো জিনিস দেখতে পাবো সেখানে, তখন জামা কাপড়টাকে কম গুরুত্ব দিয়ে ঘোরাটাকে বেশি গুরুত্ব দিতে হবে।
0: তারপরে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে, ওখানকার আপনি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করুন যে কিভাবে কম খরচে যাওয়া যায়।
1: আচ্ছা, এখানে একটা আমার প্রশ্ন আছে, আপনি বললেন ওয়েবসাইট দেখে আপনি যাবেন, কিন্তু সব ওয়েবসাইটে যে ঠিকঠাক কথা বলছে বা রেটিংটা ঠিকঠাক দিচ্ছে সেই সিওরিটিটা আপনি কিভাবে পাবেন?
0: দেখুন, হোটেল বুকিংয়ের জন্য হাজারো ওয়েবসাইট রয়েছে, হাজারো একটা অ্যাপস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি টিকিট একটা সে ধরে নিন, একটা এ হোটেল আপনি বুক করলেন, সেই হোটেলটা আপনি কীভাবে বুঝবেন কি এই হোটেলটা ভালো? তার জন্য আমি বলি ওই হোটেলের রেটিংগুলো দেখে লাভ নেই, কারণ ওগুলো ফেক রেটিং হয়, কিছু কিছু ফেক রেটিং হয়।
1: তাই আমি
0: সেক্ষেত্রে আপনাকে ট্রিপ অ্যাডভাইজার বলে আছে যেটা পুরো একদম সঠিক ইনফরমেশন দেয়। ট্রিপ অ্যাডভাইজারে আপনি রেটিংটা একবার দেখে নেবেন কি এই হোটেলটা কীরকম রেটিংয়ে আছে, কেন ট্রিপ অ্যাডভাইজার একদম সঠিক পুরো রেটিংটা দেয়।
1: বেশ, এটা তো হলো। এবারে একটা প্রশ্ন না করলেই নয়, যেহেতু আমরা মহিলা মহল অনুষ্ঠানে রয়েছি এবং মহিলাদের নিয়ে কথা বলতে আমরা একটু বেশি ভালোবাসি, আপনি একজন মহিলা, আপনি একাই ঘুরছেন, খারাপ অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা দুটোই হচ্ছে, তো মেয়ে হিসেবে আপনি কি বলবেন যে এই ভয় পেয়ে গুটিয়ে যাও, নাকি ভয় পেলেও নিজেকে আরও সতর্ক করে সচেতন করে এগিয়ে যাও?
0: দেখুন, আমরা মহিলারা কেউ এখন পিছিয়ে নেই আজকের ডেটে। আমি রাশিয়াতে গেছি, দেখেছি মহিলা অ্যাটেন্ডেন্ট রয়েছে বুলেট ট্রেনে, ট্রেন চালাচ্ছে, আমাদের ইন্ডিয়াতে লোকো পাইলট মহিলা। আমি যেই প্লেনে, এমনও প্লেনে আমি জার্নি করেছি, সেই প্লেনে দেখছি মহিলা পাইলট, মেন পাইলট মহিলা পাইলট। আমরা মহিলারা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। হ্যাঁ, এবার
1: কিন্তু আমরা কোথাও ঠিক সেফও নই।
0: না, সেফ নই, আমার মনে হয় বিদেশে গেলে বা বাইরে গেলে নিজেকে কিছুটা সতর্ক রাখতে হবে। যখন আমি সোলো ট্রাভেল করব তখন তো আমাকে অনেক সতর্কতা রাখতে হবে, আমাকে নিজেকে খেয়াল রাখতে হবে। আমি যখন বিদেশে যাব, আমার ব্যাগে পাসপোর্ট থাকে, যেটা সবথেকে মেন ইম্পর্টেন্ট, আমার সেই দেশের কারেন্সি থাকে, আমার এটিএম থাকে, আমাকে সেটাকে সতর্ক করে সাবধানে রাখতে হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় কি মহিলারা যদি ঘরে বসে থাকে তাহলে তো দুনিয়াটা যে দেখবো সেই চিন্তাভাবনা তো আমার মনে হয় না বলাই ভালো। যদি তুমি, আমি ঘরে বসেই থাকবো অথচ আমি ভয় পাবো, একটু বাইরে বেরিয়ে দেখো, দুনিয়াটা আমরা যতটা ভাবছি ততটা নয়, দুনিয়াটা অনেক ভালো এবং আমরা একটাই লাইফ পেয়েছি, এই লাইফে আমাদের ঘোরা, আমাদের পরিবারকে ভালো রাখা, এগুলো সমস্ত কিছু দায়িত্ব আমাদের এবং নিজেকেও ভালো রাখার দায়িত্ব আমাদের। তো বেরিয়ে পড়ো, বাইরে বেরিয়ে পড়ে ঘোরো, দুনিয়াটাকে দেখো। নিজেকে কি মহিলা বলে আমি পিছিয়ে থাকবো? এখন আর ওই দিন নেই কি আমাদের বাড়ির লোক বলেছে বাড়ি থেকে মেয়ে বেরোবে না, এই বেরোবে না, এগুলো তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি না ওই বাড়ির।
1: এখানে আমি একটা প্রশ্ন করতে চাই যে পরিবারের কথা যেহেতু আপনি বললেন, আপনি একাই মেয়ে বেরোচ্ছেন, তো বাড়ি থেকে বাবা মা বা আত্মীয় স্বজন তারা কিছু বলে না, বা তারা ভয় পায় না, বা তারা আটকাতে চায় না?
0: না, তাদের, তারা জানে কি আমার মেয়ের ওপরে বা এর ওপরে আমাদের পুরো একদম ভরসা আছে কি মেয়ে আমার ঠিকঠাকভাবে যাবে, ঠিকঠাকভাবেই আসবে, আর ততটা ভরসা আমি রাখিও। কেন, আমি যখন বাইরে যাই আমার সাথে কেউ থাকে না, আমাকে সম্পূর্ণ নিজেকে পুরো সতর্ক রেখে ঠিকঠাকভাবে রেখে আমি সেই জার্নিটা কমপ্লিট করে আমি আসি। এমন এমন মানে আমার সাথে ঘটনা ঘটেছে, আমি, আপনি হয়তো যদি আমার ভিডিও দেখে থাকেন দেখবেন আমি বেশিরভাগই ইন্ডিয়ার মধ্যে সব ট্রেনের মধ্যে ট্রাভেল করেছি। আমি একটা মেয়ে, আমার ট্রেনটা যাচ্ছে 110 স্পিডে, যেই ট্রেনে আমি আছি, উল্টো দিক দিয়ে একটা বন্দে ভারত পাস করছে ফুল স্পিডে 130, আমাকে গেটটা ধরে আমাকে সেই পাসিংটা দেখাতে হবে, সেটা কিন্তু কতটা রিস্কের কাজ, কতটা ঝুঁকিপূর্ণ, আমি বাড়িতে নাও পৌঁছতে পারি, তবু আমি কেন করি? কারণ আমি ভালো ভিউ ক্যাপচার করে যাতে সোশ্যাল মিডিয়াতে দিতে পারি, আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন তারা যেন সেই ভিডিওটা আর কি দেখতে পায়।
1: হয় মানে কিছু ক্ষেত্রে তাহলে জীবন সংশয় থাকেই।
0: আপনি বাইরে একা যাচ্ছেন, আপনার শরীর খারাপ হলে বা কোনো কিছু হলে সেখানে দেখার কী আছে? সেখানে সম্পূর্ণ আপনাকে সঠিকভাবে ঠিকঠাকভাবে গাইড করে প্রপার জল খেয়ে নিজেকে ভালোভাবে হাইজিন মেনটেন করে নিজেকে সুন্দরভাবে চলতে হবে, সতর্ক রেখে, তবে না আপনি টুকটাক।
1: এবারে আমি জানতে চাইবো যে এত জায়গায় ঘুরেছেন, নিশ্চয়ই জীবনে একটা সাংঘাতিক কিছু অভিজ্ঞতা সঞ্চয় আছে, তার মধ্যে থেকে একটা অভিজ্ঞতার কথা শুনবো।
0: সাংঘাতিক অভিজ্ঞতা অনেক আছে, যেমন আমি দ্বারকাতে গিয়েছিলাম, দ্বারকাতে গিয়ে ওখানে আমি মৃত্যু কাকে বলে আমি আমার

0: চোখ থেকে দেখেছিলাম, কেন দরজাটা অটোমেটিক লক হয়ে গেছিল। দিয়ে আমি হেল ফেল বলেছিলাম, তো বাথরুমের জানলা দিয়ে ওখানে যেটা কাঁচ থাকে সেটাকে আমি বের করতে
1: গেলাম, বাথরুমের দরজা বন্ধ হয়ে গেছে,
0: বাথরুমের দরজাটা অটোমেটিক লক হয়ে গেছে। আমি একটা রুম নিয়েছিলাম, তো রুম, রুমের পরে বাথরুম, আর বাথরুমে জাস্ট একটা উইন্ডো ছিল, এটা ওপরে থাকে না ছোটো মতন, তো বাথরুমের দরজাটা লক হয়ে গেছিলো। এবার আমি খুলতে পারছি না, এবার যত সময় যাচ্ছে তত আমার ভয়টা বেড়ে যাচ্ছে। তো লাস্টে আমি বাথরুমে যে প্যান থাকে না, সেই প্যানের ওপরে উঠে আমি বাইরে মুখটা, কেন মুখটাও বেশি বেরোচ্ছে না, ছোট্ট একটা খাপের মতন, একটা ছোট্ট একটা বক্সের মতন ওখানে ছিল। তো আমি হেল্প ফেল বলে অনেক মানে অনেক আমি চেঁচিয়েছি, কিন্তু আমি কোনো হেল্প পাইনি, কেন উল্টো দিকে লোকই নেই বা কোনো কিছু নেই, শুনবে কী করে,
1: শুনতেই পাচ্ছে,
0: শুনতেই তো পাচ্ছে না, তবে শুনলে তো মানুষ হেল্প করবে। তো অনেকক্ষণ পরে মানে যখন জাস্ট আমার মানে অলরেডি হয়ে যায় আর কি, মানে আমি প্রায় শেষ, তখন মনে হলো না আর একবার ট্রাই করি। তখন আমার পরিবারের কথাটা খুব মনে হয়েছিলো, আমি তাদেরকে আর কোনো দিন দেখতে পারবো না, তারপরে মনে হয়েছিলো আর একবার ট্রাই করি। কিন্তু ট্রাই করাতে দেখলাম ফাইনালি খুলে গেল দরজাটা খুলে গেল। সেই লকটা একটা অদ্ভুত লক, মানে আপনি যদি সোমনাথে মানে দ্বারকা ধীশে আপনি যান, ওখানে একটা জ্যোতির্লিঙ্গ আছে, ওই এটা হয়েছিল আমার 12খানা জ্যোতির্লিঙ্গ করার সময়,
1: মানে প্রথম যখন বেরিয়েছেন তখনই এরকম
0: যখন হয়েছিল, আর আমার একমাত্র দ্বারকাতেই হয়েছিল এরকম।
1: আচ্ছা,
0: এটা এটা একটা খারাপ অভিজ্ঞতা বলবো না, ভালো অভিজ্ঞতা বলবো আমি সঠিক জানি না, কিন্তু আমার সাথে এরকম অভিজ্ঞতা হয়েছে। আমি যখন কল্যাণীতে একটা পুজোর থিম হয়েছিল টুইন টাওয়ার, আমি টুইন টাওয়ারটা ম্যাম দেখতে যেতে পারিনি।
1: আচ্ছা,
0: আমি দেখতে যেতে পারিনি, কিন্তু তারপরে আমি যখন ফার্স্ট আমার ইন্টারন্যাশনাল জার্নি, যখন মালয়েশিয়া কোলালামপুরে যখন আমি টুইন টাওয়ার দেখি, আমার চোখ থেকে রীতিমতো জল চলে আসে। কি আমি ওইটা দেখতে পারিনি, আমি
1: মানে আর্টিফিশিয়াল দেখেন,
0: আমি অরিজিনাল দেখে আমি দেখে নিলাম এই সেই টুইন টাওয়ার, যেটা আমরা শুনেছি যে একটা বিল্ডিং দিয়ে আরেকটা বিল্ডিংয়ে যাওয়া যায় স্কাই ব্রিজ দিয়ে। তো এইগুলো,
1: এই যে ধরুন একা একা বেড়াতে যাব, এটার আগে তো নিজের মানসিক একটা প্রস্তুতি দরকার হয়। যখন প্রথম বেরিয়েছিলেন কিভাবে তৈরি করেছিলেন নিজেকে?
0: অবশ্যই নিজেকে তো অনেক তৈরি করতে হয় নিজেকে, আমি না ভয়কে ম্যাম জয় করে ফেলেছি,
1: সেটা তো আজকে দু বছর বাদে, কিন্তু প্রথম দিনে কি সেটা ছিল?
0: না, প্রথম দিন সেটা ছিল না, একটু একটু ভয় লাগতো, কিন্তু ভয় লাগলে ব্যাপারটা কি জানেন তো ম্যাম, আমাদের মতন সাধারণ পরিবারের মানুষদের না যখন পেটে খিদে থাকে না, তখন সেই ভয়গুলো, ভয় বলে আর সেই জিনিসটা, সেই বস্তুটা থাকে না।
1: এবার আমি একটা কথা বলি, বেড়াতে যাচ্ছেন বিদেশ বিদেশ, টাকার তো প্রয়োজন, টাকা ছাড়া তো কোথাও যেতে পারবেন না, তাহলে এই টাকার ব্যাপারটা বা এই অর্থের ব্যাপারটা আপনি কিভাবে সামলান বা কিভাবে আপনার এই ব্যাপারটা চলে?
0: আমি তো শুরু থেকেই আমি বিদেশে এরকম ট্রাভেল করি না, আগে আমি আমার ভারতটাকে ভালোভাবে ঘুরেছি। আমি আপনাকে একটু আগেই বললাম কি, আমি যে মানে ভিডিওগুলো করি, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আর কি ছাড়া যায় সোশ্যাল মিডিয়া, তো আমার একটা প্ল্যাটফর্ম নেই, আমার দুটো বেশ ভালো ভালো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমার ভালো একটা টাকা আসে।
1: আচ্ছা,
0: আমি যদি ধরে নিন আমি যদি ভিয়েতনামে গিয়ে 20 টাকা, আমি এক্সাম্পল দিলাম 20 টাকা খরচা করি, তো আমার কিন্তু 20 টাকা উঠে যায়। আর কেন উঠে যায় বলছি, কারণ আমার হয়তো ভিডিওতে আপনি হয়তো ভিউজ পাবেন না ব্লগে, কিন্তু শর্টে আপনি ভিউজ পাবেন। কেন বলছি, যেটা মানুষ কন্টেন্ট করার কথা ভাবেই না সেটা আমি কন্টেন্ট করি। মানে বিদেশে গিয়ে দেখবেন বাথরুমের মধ্যে বালতি মগ হয় না, কিন্তু আমি কিভাবে তাহলে জামা কাপড় ধুই?
1: হ্যাঁ, এটা আমি দেখেছি।
0: হ্যাঁ, আমি কিভাবে জামা
1: অভিনব আইডিয়া।
0: হ্যাঁ, তাহলে এটাও যেটা কন্টেন্ট হতে পারে, এটা তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি করেছি, সেটাও দেখেছি আমি অনেক ভিউ গেছে। আমি বিদেশে গিয়ে এটিএম থেকে টাকা তুলেছি, সেটা আমার, আমি থাইল্যান্ডে গিয়ে তুলেছি মিলিয়ন গেছে, আমি শ্রীলঙ্কায় গিয়ে তুলেছি সেটাও মিলিয়ন ভিউ গেছে, রিসেন্টলি আমি ভিয়েতনাম থেকে টাকা তুললাম এটাও আমার মিলিয়ন গেছে ভিউ।
1: ভিডিওর মাধ্যমে যে অর্থ উপার্জন হচ্ছে সেটা দিয়ে আপনি আবার পরের,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: পরের ঘুরতে যাওয়াটা
0: 20 টাকা খরচা করলে আমার হয়তো 20 টাকা আসবেই, এটা আমার আমার যেটা আর কি
1: খুবই ভালো।
0: হ্যাঁ, সেটা হয়তো যদি 25 টাকা আসে 5 টাকা আমার লাভ
1: থাকলো।
0: হ্যাঁ, কিন্তু ওই যে বললাম ম্যাম, কেউ খেতে ভালোবাসে, কেউ ঘুরতে ভালোবাসে, কেউ আবার বাড়িতে থাকতেই ভালোবাসে।
1: আমাদের তো সময় এগোচ্ছে, ঘড়ির কাঁটা টিকটিক করে আমাকে জানাচ্ছে এবারে গুটোতে হবে। তো শেষ কথা আমি যদি বলতে বলি, যে যারা বেড়াতে ভালোবাসে তাদের জন্য আপনি কি বলবেন?
0: যারা বেড়াতে ভালোবাসে, আমার মনে হয় কি, যদি টাকাটা একটু কম থাকে তবুও কিন্তু ঘোরা যায়। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমি, এমনও অনেক জায়গা আছে যেখানে 3-4 কিলোমিটার গেলে আমার গাড়িতে অনেক খরচা পড়বে, আমি সেখানে হেঁটে হেঁটে চলে যাই, এমন অনেক জায়গা আছে। আমি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করি, আমি যেখানে সব থেকে কম খরচ হবে আমি সেরকমভাবেই যাতায়াত করি। তো দেখো, জীবন একটাই, এটাকে বাইরে বেরো, ঘোরো, দুনিয়াটাকে দেখো, পরিবারকে ভালোবাসো, দেখবে কত লাইফ খুবই সুন্দর। আমরা বলি না দুনিয়াটা খারাপ হয়ে গেছে, একদমই না। আমরা বাইরে বেরোই, বাইরে বেরিয়ে ঘুরি, দেখি দুনিয়াটা সত্যি খুব সুন্দর।
1: আচ্ছা, আর একটা কথা জানতে চাই, এমন একটা জায়গা যেখানে এখনো যাওয়া হয়নি, সেটা কোনটা?
0: এমন একটা জায়গা যাওয়া যেখানে আমার যাওয়া হয়নি, সেটা আমার একটা জায়গা যাওয়ার খুব ইচ্ছে, কৈলাস ও মানসরোবর। কেন, আমার অলরেডি 12খানা জ্যোতির্লিঙ্গ হয়ে গেছে, ওটা আমার ভীষণ ইচ্ছে, কৈলাস ও মানস, কারণ অমরনাথ আমি যখন তখন করতে পারবো, ওটা আমার যাওয়ার ইচ্ছা। রিসেন্টলি আমি একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি, হয়তো যাব, সেটা আমার আমার ওয়েস্ট ইন্ডিজ একটা খুব মানে একটা যাওয়ার ইচ্ছে, জামাইকা যেটা, ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ এবং ইউরোপ মহাদেশ, যাই হোক, এগুলো আমি যতটা পারবো, আমাকে যারা সাপোর্ট করেছে, আজকে আমি এই এই ম্যাম আজকে আমি এই যোগ্যতাই না কি, আজকে আমি আকাশবাণী ভবনে এসে আজকে আপনাদের মতন এরকম মানে নামি দামি মানুষের সামনে এসে আমার মতন একজন কোথা থেকে আমি উঠে এসেছি, আপনি আপনাকে তো আমি বললামই যে একটা গড়ি এখনও আমার গ্রামের বাড়ি রয়েছে, আমি ছোটোবেলা থেকে তো গ্রামেই থাকি, গ্রামেই মানুষ, এখন না আমি শহরে থাকি।
1: গ্রামে থাকলে যে স্বপ্ন দেখা যাবে না এটা তো কেউ বলেনি,
0: না না,
1: গ্রাম থেকেই তো উঠে আসে সব কিছু, গ্রামটাই তো আমাদের ভিত্তি। গ্রামকে আমরা কখনো অবহেলা করতে পারি না, কিন্তু হ্যাঁ, এটাই ভাবা যায় যে আর্থিক সংগঠন যদি ঠিকঠাক না থাকে তাহলে হয়তো ওই স্বপ্নটা দেখা হয়ে ওঠে না। কিন্তু আপনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে শুধু স্বপ্ন দেখাই নয়, সেই স্বপ্ন ছুঁয়ে দেখা, তার মানে মনে যদি আমার সেই প্যাশন থাকে তাহলে কিন্তু পৌঁছে যাওয়া যায়। শঙ্করের মতো,
0: শঙ্করের মতো, দেখুন আমরা একটা ছোটোবেলায় কথা শুনেছি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, কিন্তু আমার মনে হয় ছেঁড়া কাঁথায় শুয়েই লাখ টাকার স্বপ্ন দেখতে হয়, যেটার জলদান্ত উদাহরণ হচ্ছে আমি। আপনি যদি স্বপ্ন না দেখেন তাহলে সেই জায়গায় যাবেন কী করে?
1: ঠিক, আজকে তো মানে কথা শেষ করতে ইচ্ছেই করছে না, আরও অনেক কিছু জানার বাকি রয়ে গেল। অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি, ঘড়ি বলছে এবার রাখো, ভালো থাকবেন, আরও বিশ্ব যেখানে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াবেন, আর আমরা সেই ভিডিও দেখব, আমরা আপনার মাধ্যমে ঘুরব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে এইভাবেই রাখবেন।
0: একদম ম্যাম,
1: নমস্কার।
0: নমস্কার আপনাকেও ম্যাম, আর নমস্কার এবং ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ আপনাকে, এবং সবথেকে যেটা মেন ধন্যবাদ সেটা হচ্ছে আকাশবাণী ভবন, আমাকে আজকে এত সুন্দর একটা জায়গায় আসার জন্য মানে ওনারা সুযোগ করে দিয়েছেন।

শুনছিলাম রূপা কিশোরী দাস, যে বিশ্ব ঘুরে বেড়াচ্ছে একা একা, তার সাহসিকতার গল্প শুনছিলাম। এবারে শোনাব আপনাদের চিঠিপত্রের কথা। আমার কলমের বিষয় জীবনের সন্ধ্যা তারা, সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয়, তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে, 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন mohilamahol.aircolkata@gmail.com এই মেল আইডিতে, বা চিঠি পাঠাতে পারেন আমার কলম, মহিলামহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি পাঠানোর শেষ তারিখ বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। এবার আসি এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র, নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aircolkata@gmail.com, mahalamahol.aircolkata@gmail.com এই মেল আইডিতে, বা চিঠি পাঠান এক কলমে দুই নারী, মহিলামহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। এক্ষেত্রেও কিন্তু চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। মহিলামহল আজ এই পর্যন্ত। সঙ্গে ছিলাম ব্রততী।

শুনলেন মহিলা মহল? শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মহিলা মহল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন আধুনিক গানের অনুরোধের আসর। দূরে কাছের সমস্ত বন্ধু, আপনাদের সকলকে স্বাগত। বসে পড়েছি আপনাদের শ্রবণ সঙ্গী বন্ধু, আমি দেবী, দেবী সরকার মুখোপাধ্যায়। প্রথমে শোনাবো সুবীর সেনের গাওয়া গান, এইটি

এবারের গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন আপনারা। রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, পুচকু, দক্ষিণ গ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ থেকে রইল আপনাদের অনুরোধের গানটি। সতীনাথ মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়।

লীলা বসুর গাওয়া গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন বন্ধুরা আদিত্য মুখোপাধ্যায়, অপর নাম তাৎহই কৌশিক, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আপনাদের অনুরোধে ইলা বসু।

মোল্লাগিরির ধার থেকে পাঁচকড়ি দাস, শেফালি দাস। আপনারা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি।

শ্যামল মিত্রের গাওয়া গান শুনলেন। অনুরোধ করেছিলেন আমার নিয়মিত আরেক বন্ধু দিলীপ কুমার পাড়ুই, আলমবাজার বরানগর কলকাতা 35 থেকে। আজও 5টি গানের উল্লেখ আপনি করেছেন। রানু মুখোপাধ্যায়ের গাওয়া গানটি শোনাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু পেলাম না, খুঁজছি অনেকক্ষণ ধরে। দেখা যাক যদি আবার পেয়ে যাই। অনেক ধন্যবাদ, ভালো লাগে আপনার অনুরোধ রাখতে পারলে।

নির্মলা মিশ্রর গাওয়া গান শুনলেন, কমশ্রুত গান। বন্ধুরা, এরকম গানের অনুরোধ করলে খুব ভালো লাগে। এবারে অনুরোধ রাখব সম্মোহন দাসের। সম্মোহন দাস রতনপুর সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে দুটি গানের উল্লেখ করেছেন, আমি দ্বিতীয়টিকেই বেছে নিলাম। কেমন? সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন আপনার অনুরোধের গান।

নদী থেকে সাগর, আকাশ থেকে মাটি, তেমনি এই যে মায়াবতী মেঘ থেকে এবার এক নদীর পাড়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান শুনতে চেয়েছেন গোপীনাথপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে শিবরাম বিশ্বাস, রিমি, ডলি এবং সাধন বিশ্বাস। আপনাদের অনুরোধে প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এই দুপুরবেলা বেশ দ্বিপ্রাহরিক আহার শেষে একান্তে বসে আমার তো খুব পছন্দের জায়গা জানলার ধার, পাশে অবশ্যই রেডিও থাকতে হবে। ফেলে আসা দিনের স্মৃতিমেদুরতায় ভরা একটা সুন্দর দুপুর আবার নতুন করে আপনাদের উপহার দিতে পারলে আমারও কম ভালো লাগে না। যেমন সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে লিখছেন, আজ মনোযোগী শ্রোতা, সুন্দর চলছে অনুষ্ঠান। একটা ছোট্ট বাক্য কি যে ভালো লাগে ভরিয়ে দেয় মনটা, কি করে বোঝায় আপনাদের। আমাদের শ্রদ্ধা, আমার শ্রদ্ধা, ভালোবাসা ছড়িয়ে দিলাম সকলের জন্য। এবারে চলে আসব মান্নাদের গাওয়া গানে। পলাশ দে, সঞ্চিতা দে ঝিকটা মুর্শিদাবাদ থেকে অনুরোধ করেছেন এই গানটির। ঠিক তাই, বর্ষা, স্মৃতিমেদুর, ফেলে আসা দিন, জানলার ধার, একান্তে মুখোমুখি দুটি ভালোবাসার মানুষ, শুনতে ইচ্ছেই করে তখন এইরকমই গান।

অপেক্ষার মধ্যেও একটা অন্য আনন্দ আছে। এই যে অনেকেই অনুরোধ পাঠিয়েছেন, দি অপেক্ষায় রয়েছেন গান শুনতে পাবেন বলে, না পেলে দুঃখ হয় জানি, কিন্তু এত বন্ধুরা অনুরোধ করেন, কাকে ছেড়ে কাকে শোনাই, এটাও একটা সমস্যা। তবে বলবো যে বঙ্কিম দাস বিষ্ণুপুর বীরভূম থেকে মোর প্রিয়া হবে সুরানি দেব খোঁপায় তারার ফুল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন, কিন্তু আজ তো সে গান শোনাবার দিন নয়। এই গানটি কিন্তু আধুনিক গান নয়, নজরুল গীতি, যে কারণেই পারলাম না, অন্য কোনো দিন নজরুল গীতির গানের অনুরোধের আসরের দিন নিশ্চয়ই শোনাব। এবারে ওই যে অপেক্ষার কথা বলছিলাম, যদিও বিকেল নয়, কিন্তু ওই যে কর্নেলকে কেউ আর চিঠি লেখে না, ঠিক তেমনই চিঠি আসে না, রঙিন খাম সুগন্ধি দেওয়া খামের ভেতরে বেশ পরিষ্কার হস্তাক্ষরে লেখা একটা চিঠি

কতদিন পায়নি বলুন তো। কিন্তু জারুল বোন হোক আর আমলকি বোন হোক, আজও কিন্তু ইচ্ছে করে একটা সুন্দর হস্তাক্ষরে ভালোবাসার কথা লেখা, কেমন আছো তুমি লেখা জানতে চাওয়া একটি চিঠির। যদিও এই গানের অনুরোধ করেছেন আপনারা অদিতি, রিপন, রুমা, গোপালনগর খড়খড়ি ব্রিজ জঙ্গিপুর থেকে রেখেছেন অনুরোধ, শোনাতেই হয়। বনশ্রী সেনগুপ্ত।

0: দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: নমস্কার বন্ধুরা, দূরে কাছে যে যেখানে রয়েছেন, নতুন দিনের নতুন আরেকটি দিনান্তিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। জুলাই মাসের আজ 13 তারিখ, আমরা আরও একটি বিশেষ দিনের অপেক্ষায় রয়েছি। 1947 সালের 15ই অগাস্ট আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তি, আর স্বাধীনতা প্রাপ্তির পরেই প্রথম যে ঘটনাটি ঘটেছিল, লালকেল্লায় সেদিন উড়ল তিরঙ্গা পতাকা। আজ যদিও 15ই আগস্ট নয়, তবু বলবো এই যে পতাকা যা আমাদের দেশের পরিচয় বহন করে, যা আমাদের শৌর্য বীর্য আমাদের উন্নতির কথা বলে, আমাদের আবেগের প্রকাশ, হঠাৎ করে তো এমন একটা পতাকা তৈরি হয়নি, বলুন, সময় লেগেছিল। আসলে একটা বিষয় আমরা প্রত্যেকে সহমত হব নিশ্চয়ই, সেটা হচ্ছে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে, পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে ক্রমশ ক্রমশ আমরা এগিয়ে যাই একটি বিশেষ লক্ষ্যে। এ কথা কে না জানি বা কেই বা না মানি। তো ভারতের যে জাতীয় পতাকার ইতিহাস, আজকের যে চেহারাটা, এই চেহারা তো ছিল না। আমরা মাতঙ্গিনী হাজরার কথা জানি, জানি যে যখন তার হাতে গুলি লেগেছিল, একবার ডান হাতে একবার বাঁ হাতে, ডান হাতে যখন গুলি লেগেছিল তখন বাঁ হাতে পতাকা ধরে এগিয়ে চলেছিলেন, বাঁ হাতেও যখন গুলি লাগল তখন তিনি দুটো হাত কোনো রকমে দিয়ে বুকে জড়িয়ে ধরে এগিয়ে চললেন। তারপরে দেখেছি যখন আর চলতে পারছেন না, পড়ে গেছেন, তখনও কিন্তু সে পতাকাকে বুকে ধরে রেখেছেন। আপনাদের জানতে ইচ্ছে করে না সে পতাকার চেহারাটা কেমন ছিল, কী তার রং ছিল? আজকে যে জাতীয় পতাকা দেখতে আমরা অভ্যস্ত, সে চেহারা কি একই ছিল? আসুন আজকে আমরা বরং একটু ঘুরে দেখি, সে বিবর্তনের চেহারাটাকে চেনবার চেষ্টা করি। আজকের দিনান্তিকায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। 1947 সালের 22শে জুলাই গণপরিষদে ভারতের বর্তমান যে জাতীয় পতাকা, যাকে আমরা তিরঙ্গা বলি, সেটা গৃহীত হয়। এটি কে নকশা করেছিলেন, ছবিটা কে এঁকেছিলেন? বলা হয় যে স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি নকশা করেছিলেন এই স্বরাজ পতাকা। সেই স্বরাজ পতাকার উপর ভিত্তি করেই নাকি তিনি আধুনিক চেহারা দিয়েছিলেন। তবে মাঝে স্বরাজ পতাকায় ছিল চরকা। পিঙ্গালি ভেঙ্কাইয়া এই চরকার পরিবর্তে সেখানে আমরা যে গোল অশোক চক্রটি দেখি, মৌর্য সম্রাট অশোকের ধর্মচক্র বা অশোকচক্র যুক্ত করা হয়, আর যার নকশায় অসামান্য অবদান ছিল সুরাইয়া তৈয়াবজির। ভারতের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাসের বিকাশ এবং বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি, পড়েছি, জেনেছি। বঙ্গভঙ্গের প্রতিবাদে 7ই অগাস্ট 1906 সালে কলকাতার পার্সিবাগান স্কোয়ারে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। চেহারাটা কিন্তু একেবারেই ভিন্ন। এতে ছিল লাল, হলুদ এবং সবুজ রঙের তিনটি আনুভূমিক ডোরাকাটা দাগ। 1906 থেকে এবারে পা রাখব 1907। 1907 সালের যে পতাকা জার্মানির স্টুটগার্ডে মাদাম কামা বা বিকাজি কামা যে পতাকাটি উত্তোলন করেছিলেন, তা বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা। এরপরে

1917 সালের পতাকার কথা বলতে হয়। আমরা জানি হোমরুল আন্দোলন চলছে, সেই সময় ডক্টর অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক আরেকটি নতুন পতাকা ব্যবহার করেছিলেন। তবে এই নকশার সঙ্গে কিন্তু আমাদের চেনা নকশার কোনোই মিল নেই। অনেক কথা বাকি আছে, বলবো সেসব কথা, তবে তার আগে গানে যাবো।

বলছিলাম অন্ধ্রপ্রদেশের পেঙ্গালি বেঙ্কাইয়ার কথা। ১৯২১ সালে জাতির জনক মহাত্মা গান্ধীর কাছে তিনি একটি পতাকার ছবি পেশ করলেন, বলা ভালো নকশা পেশ করলেন। আমরা কে না জানি চরকা এবং মহাত্মা গান্ধী ওতপ্রোতভাবে জড়িয়ে দেশের প্রত্যেকটি মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন স্বাবলম্বী হবার জন্য। তো মহাত্মা গান্ধীর কাছে পেঙ্গালি বেঙ্কাইয়া যে নকশাটি পেশ করেছিলেন তার কেন্দ্রে ছিল চরকা। ১৯৩১ সালে ভারতের জাতীয় কংগ্রেস

লাল রঙের পরিবর্তে জাফরান রং গ্রহণ করল এবং তারা তাদের দলের আনুষ্ঠানিক পতাকা হিসেবে স্বীকৃতি দিল সেই পতাকাকে। এইরকমভাবে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আস্তে আস্তে জন্ম নিল আজকের স্বাধীন দেশের পতাকার। 1947 সালে তা চূড়ান্ত রূপ পেল। স্বাধীন ভারতের জন্য পতাকা নির্বাচনের সময় কেবলমাত্র মাঝখানের চরকার বদলে 24টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোকচক্র যুক্ত করা হলো। আমরা জানি, ছোট থেকে বড় প্রত্যেকেই জানি, গেরুয়া বা স্যাফরন যা হচ্ছে ত্যাগ, সাহস এবং শক্তির প্রতীক। সাদা মানেই হচ্ছে শান্তি, সত্য এবং পবিত্রতা। আর ওই যে সবুজ, যা আমাদের দেশের সমৃদ্ধি, আমাদের বিশ্বাস, আমাদের উর্বরতার প্রতীক। আর অশোকচক্র, অশোকের সেই ধর্মচক্র মনে করিয়ে দেয় আমাদের জীবন গতিশীল এবং তা হচ্ছে প্রগতির প্রতীক। তবে জাতীয় পতাকা আমরা বিশেষত 26 জানুয়ারি, 15 আগস্ট বাড়িতে উত্তোলন করি, বিভিন্ন প্রতিষ্ঠান তো বটেই, সরকারি অফিসেও পতাকা উত্তোলন করা হয়, কিন্তু সারা দিন ধরে অনেককেই দেখা যায় তাদের দ্বিচক্রযানের আগে সে পতাকা নিয়ে ঘুরছেন, সাইকেলে নিয়ে ঘুরছেন, বাচ্চাদের হাতে হাতে ঘুরছে। কিন্তু যা আমাদের দেশের শৌর্য, গতিশীলতা, সমৃদ্ধি, শান্তি, সত্য, পবিত্রতা, ত্যাগ, সাহস ইত্যাদির প্রতীক, দিনের শেষে সবসময় যে খুব সম্মানজনক তার পরিণতি হয় সে কথা বলবো না। আমাদের অসচেতনতা, আমাদের খানিকটা ছেলে মানুষই, আমরা গুরুত্ব বুঝি না বলে যেখানে সেখানে তাকে ফেলে দিই। যে পতাকা সারাদিন ধরে নিয়ে বেড়ালাম, যা আমার প্রগতির প্রতীক, সমৃদ্ধির প্রতীক, আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার দেশের উর্বরতার প্রতীক, তার তো কিছু কোড অফ কন্ডাক্ট রয়েছে, তাই না? সেটাও তো একটু ভাবতে হয়। যিনি পতাকা নিয়ে বেড়াচ্ছেন, বেরোচ্ছেন, তাকে তো এগুলো মেনে চলতে হবে না? সে পতাকা নিয়ে কী করতে পারি, কী পারি না, সেসব কথাও আপনাদের শোনাবো আজ। আসলে এ হলো আগাম সচেতনতা, সতর্কতা।

এবারে বলি আমাদের তিরঙ্গা বা তেরঙ্গা, যাই বলি না কেন, ভারতের জাতীয় পতাকা ব্যবহারের কিছু বিধি রয়েছে। তো সেই অনুযায়ী এই কঠোর নিয়মাবলী বা নির্দেশিকা মানতে আমরা প্রত্যেকটি ভারতীয় নাগরিক বাধ্য। জাতীয় পতাকার সম্মানহানি রোধ করতে আমাদের সকলকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে, আমরা তার রং পাল্টে নিতে পারি না, ঠিক যেমন আছে তেমনই যেন তৈরি করা হয়। উপযুক্ত প্রদর্শন, আমরা যে কোনো নাগরিক, বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা, যে কোনো জাতীয় দিন মানে জাতীয় পতাকা উত্তোলন করতে পারি। পতাকাটি সবসময় সোজাভাবে ওড়াতে হবে, গেরুয়া অংশটি সবসময় কিন্তু থাকবে ওপরে। আর অবশ্যই উল্লম্বভাবে ওড়ালে পতাকার ডান দিকে সেটি থাকবে। পতাকা উত্তোলন এবং নামানোরও কিন্তু নিয়মবিধি রয়েছে, এই তো আমার অফিসেই দেখে থাকি। সাধারণত সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলন করতে হয় এবং সূর্যাস্তের সময় তা নামিয়ে ফেলতে হয়। তবে সংশোধিত পতাকা বিধি অনুযায়ী বর্তমানে উপযুক্ত স্থানে আলোযুক্ত অবস্থায় খোলা আকাশে জাতীয় পতাকা রাতেও ওড়ানো যায়। আবারও বলছি, সব জায়গায় নয়, কিন্তু কেমন, জাতীয় পতাকা কখনোই মাটিতে বা জলে ফেলা যাবে না। এটি কোনো ধরনের পোশাক, কোমরবন্ধনী, কোমরের নিচের অংশে বা অলঙ্করণের কাজে ব্যবহার করা কিন্তু সম্পূর্ণ নিষেধ। এছাড়া কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বা বিজ্ঞাপনে পতাকা ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। তবে ক্ষতিগ্রস্ত পতাকা কী করব, ছেঁড়া ময়লা বা বিবর্ণ হয়ে যাওয়া পতাকা ব্যবহার করা আইনত দণ্ডনীয়। এমন পতাকা পুরোপুরি নষ্ট করতে হলে তা কখনোই জনসমক্ষে নয়, বরং একান্ত গোপনে সম্মানজনক উপায়ে ধ্বংস করতে হবে। কী কী উপায়ে সে কথা বললাম না। জাতীয় পতাকার অবমাননা প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 আওতায় এটি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য কারাদণ্ড বা জরিমানাও হতে পারে। পতাকা ব্যবহারের বিস্তারিত নিয়মকানুন একটু জেনে নিয়ে তবেই কিন্তু তা ব্যবহার করব, কেমন। তো আসুন, যা আমাদের দেশের গৌরব, যা আমাদের দেশের সাফল্যের কথা বলে, যা আমাদের প্রত্যেকের শ্রদ্ধার, তার সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আর তা আমরা রাখবো, করবো, সেই শুভ ইচ্ছে নিয়েই শেষ করলাম আজকের দিনান্তিকা। আপনাদের সঙ্গে রয়েছি, থাকব। আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ভালো থাকবেন সকলে, নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনুন বিবিধ ভারতের অনুষ্ঠান।

শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে শুনছেন নিউজ অন AIR অ্যাপে।

পূর্বাধামের গাওয়ায় গানটির সঙ্গে শেষ হলো এখনকার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনলেন সুব্রত সেনগুপ্ত, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, পরে পূর্বাধামের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি। শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র।

নজরুলগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, শুনলেন ফিরোজা বেগমের গাওয়া গান। এবারের গান অজয় চক্রবর্তীর কণ্ঠে।

0: অজয় চক্রবর্তীর গাওয়ায় গানটির সঙ্গে শেষ হলো এখনকার নজরুলগীতির অনুষ্ঠান। আজ শুনলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র, ফেরোজা বেগম, শেষে অজয় চক্রবর্তীর গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। চাষের খুঁটিনাটি জানতে শুনতে থাকুন ক্ষেত খামারের কথা।
1: বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, সুব্রত দাস। সুব্রত দাস এসছেন লালগোলা ব্লকের শাহাবাদ গ্রাম থেকে। সুব্রতবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
2: নমস্কার
1: সুব্রতবাবু, আপনার বয়স কত হলো এখন?
2: আমার বয়স 42 বছর।
1: 42 বছর। কে কে আছে সংসারে? সংসার আছে তো নাকি?
2: হ্যাঁ, আমার 2 মেয়ে, হ্যাঁ, আমার স্ত্রী এবং আমার মা।
1: হ্যাঁ, পাঁচজন। তার পাঁচজনের সংসার। এই সংসার কি আপনার কিসের ওপরে?
2: আমার এই বিভিন্ন রকম যে বাগান আছে আমার, আম লিচু, এইসব বাগানের উপরেই আমার সংসারটা মেনলি চলে। তাছাড়া চাষবাস হয়, কিন্তু মেন যে আমার রোজগার আর কি বলতে পারেন, মানে সংসার চালাতে গিয়ে যে মেন খরচটা আছে সেটা আমার বাগানের উপরেই নির্ভরশীল।
1: আচ্ছা, এমনি চাষের জমি আছে?
2: হ্যাঁ, চাষের জমিও আছে।
1: সেটা কতটা?
2: সেটা মোটামুটি ওই বিঘা 7-8 হবে হয়তো।
1: 7-8 বিঘে। আর এমনি আম লিচুর বাগান?
2: আম লিচুর বাগান আমার মোটামুটি 25 বিঘা মতো হবে।
1: 25 বিঘে। এটা কি আপনার নিজস্ব একদম?
2: এটা আমার নিজস্ব।
1: এছাড়াও কি লিজে নেন নাকি?
2: লিজে আমরা কিছু কিছু, যাদের বাগান পার্শ্ববর্তী যে বাগানগুলো থাকে সেগুলো আমি কিছু লিজে নিয়ে নিই, তাতে আমারগুলো মেনটেন হয়, সেগুলো থেকেও আমার একটা ভালো রোজগার চলে আসে।
1: হ্যাঁ, তার মানে এটা একটা ব্যবসা ভিত্তিক মানে বাগানটা করেছেন নাকি?
2: হ্যাঁ হ্যাঁ।
1: তো এই বাগানটা আপনার কতদিনের বাগান?
2: আম ব্যবসা, বাগান লিচু ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, এবং আমাদের বাবাও কিছু বাগান করেছিলেন আগেই, মোটামুটি 40-50 বছর আগে থেকে। আর আমিও নিজে কিছু করেছি আর কি, বছর 10-12
1: মানে নতুন করে কিছু
2: করেছি।
1: আচ্ছা, তো এই যে 25 বিঘে আম লিচুর বাগান বলছেন, এই এটা কি এক জায়গাতে আছে না বিভিন্ন জায়গায়?
2: এক জায়গায় নেই, বিভিন্ন জায়গায় আছে।
1: বিভিন্ন জায়গায় এক একটা মানে প্লটে,
2: যেখানে লিচু আছে সেখানে লিচুই আছে, যেখানে আম আছে সেখানে আমই আছে।
1: আচ্ছা,
2: কারণ লিচুর থেকে তো আমের গাছগুলো তুলনামূলকভাবে অনেক বড় হয়, এক জায়গায় করা আর কি সমস্যা হয়, ওই জন্য আলাদা আলাদা ভাবে আছে। কোনো জায়গায় হয়তো 2 বিঘা আছে, কোনো জায়গায় 5 বিঘা আছে, এইভাবে আমার
1: এইভাবে আছে
2: ছড়িয়েছে।
1: তো ওই বাগানগুলোতে ধরুন কী কী জাতের আম আছে?
2: আমার মেনলি পুরনো যেগুলো ছিল, যেগুলো বাবার সময় ছিল, সেগুলো আপনার ধরেন ম্যাক্সিমামই ফজলি, ল্যাংড়া, আশ্বিনে এইসব ছিল। নতুনভাবে আমি যেগুলো লাগিয়েছি সেগুলো ধরেন বিভিন্ন রকম উচ্চ ফলনশীল আম এসছে, অম্রপলি, লখনা, বিশ্বনাথ চ্যাটার্জি, এ সমস্ত উচ্চ ফলনশীল যেগুলো ছোটো গাছে অনেক ফল দেয় সেই গাছগুলো আমি লাগিয়েছি আর কি 10-15 বছর 20 বছরের মধ্যে আর কি।
1: তো এই যে গাছগুলো লাগিয়েছেন, ধরুন এই গাছগুলো কি আপনার ধরুন একটা বাগানে আপনি আম্রপালি লাগালেন, সেইখানেই কি সব গাছ থাকে না সেখানে শুধু আম্রপালি থাকে?
2: আম্রপালি যেখানে লাগানো আছে সেখানে
1: আম্রপালি আছে, সবটাই আম্রপালি। আচ্ছা, আর কি কি নতুন করলেন বললেন? আম্রপালি করেছেন আর
2: বিশ্বনাথ, বিশ্বনাথ চ্যাটার্জি করেছি।
1: বিশ্বনাথ চ্যাটার্জি, এটা আমাদের কি জেলারিয়াম?
2: আমাদের জেলারিয়াম, এগুলো বিভিন্ন মানে অত্যাধুনিক প্রযুক্তিতে এগুলো মানে হচ্ছে, এগুলো ফলন বেশি আর মানে
1: ধরাটা উচ্চ ফলনশীল জাত।
2: হ্যাঁ, গাছ ছোট হয় কিন্তু ধরাটা অনেক বেশি হয়,
1: অনেক বেশি হয়।
2: হ্যাঁ,
1: তো কত বছর ধরে ফল দিচ্ছে এই বাগানগুলো?
2: এগুলো মোটামুটি লাগানোর 2-3 বছর পর থেকে ফল দিচ্ছে। মানে আগেরগুলো তো দিতই, আমি যেগুলো 15-20 বছরের মধ্যে লাগিয়েছি সেগুলো 2-3 বছর থেকেই ফল দিচ্ছে, মোটামুটি প্রতি বছরই ফল দেয়। আর আম অ্যাকচুয়ালি এক বছর হলে আর এক বছর হয় না, মানে অফ ইয়ার থাকে,
1: এটা একটা সাধারণভাবে আমরা জানি।
2: হ্যাঁ, সেই জন্য কিছু এখন মানে নতুন নতুন ওষুধ বেরিয়েছে আপনার, এগুলো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দিকে আপনার সিনজেন্টা কোম্পানির কাল্টার বলে একটা প্রোডাক্ট আছে, ওই ক্যাটাগরির বিভিন্ন কোম্পানিরই এসছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করি।
1: না, পরিচর্যার বিষয়ে আমরা আসবো একটু পরে আসবো, তার আগে জিজ্ঞাসা করে নিই, আর লিচুর কথা বলছিলেন, লিচুর বাগান কতগুলো আছে?
2: বা লিচু মোটামুটি 10 বিঘা মতো।
1: 10 বিঘে, তাও এমনি কাউন্টে আছে কতগুলো গাছ?
2: 100+ হবে।
1: 100+। আর আমের কতগুলো গাছ?
2: আমের মোটামুটি 150।
3: 150 আম গাছ আছে।
2: হ্যাঁ,
3: আর আমের জাত কতগুলো আছে?
2: তাও অনেকগুলো হবে, 40-50 রকম তো হয়েই যাবে।
3: 40-50 রকম, 150টা গাছের জন্য 40-50 রকমের জাত রয়েছে আমের। এই যে এত ভ্যারাইটি রয়েছে, এগুলো বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? কোন কোনোটা হয়তো 1 কুইন্টাল হলো, এবার যদি বাইরে পাঠাতে হয় এটা 1 কুইন্টাল, কেউ হয়তো 5 কুইন্টাল, এই জাতটাই হয়তো 2 কুইন্টাল বা 4 কুইন্টাল চাইলো, আপনি তো দিতে পারবেন না, আপনার তো 1 কুইন্টাল।
2: না, অসুবিধা এই কারণে হয় না, আমার মতো আরও কিছু চাষি যাদের আছে তাদের আমগুলো তো সব একসঙ্গে যখন গাড়িতে যায় তখন সব একসঙ্গে চলে যায়। এখন সব, আগে তো ঝুড়িতে যেত আমগুলো, এখন আরও আরও সুবিধা হয়ে গেছে, ছোট ছোট ক্যারেট করে দেওয়া হয়েছে, প্লাস্টিক ক্যারেট আছে, ওগুলো 20-25 কিলো করে আম এক একটা ক্যারেটে ধরে। আমার মতো আরো যারা চাষি আছে তাদের আমগুলো একসঙ্গে
3: সব একসঙ্গে চলে যায়, মানে বাইরে থেকে লোক চলে আসে,
2: বাইরে থেকে চলে আসে,
3: আপনার একদম বাগানে চলে আসে গাড়ি নিয়ে।
2: এখন তো বাগান থেকে আম নিয়ে চলে যাচ্ছে, কাঁচা আম ওরা গাছ থেকে পেরে নিয়ে চলে যাচ্ছে, এখন
3: কাঁচাই পেরে নিয়ে
2: চলে যাচ্ছে, পেরে নিয়ে।
3: আচ্ছা,
2: আগে যেগুলো আমরা পাকা না হলে বিক্রি করতে পারতাম না,
3: পেরে হয়তো একটু জাগ দিয়ে, একটু জাগ দিয়ে রেখে তারপরে।
2: হ্যাঁ, বাগানে এখন রাস্তাঘাটও চলে, মানে রাস্তাগুলো মোটামুটি বাগানের কাছাকাছি, গাড়ি চলে আসছে বাগানে, বাগান থেকেই আমরা নিজেরাই পেরে নিয়ে চলে যাচ্ছে, কোনো সময় তো আমাদের লেবার দিয়ে পেরে দিয়ে দিচ্ছি, বাগানেই ওজন করে নিয়ে বাগানে নিয়ে চলে যাচ্ছে, কাঁচা আম নিয়ে চলে যাচ্ছে,
3: কাঁচা আম নিয়ে চলে যাচ্ছে। কেমন দাম দিচ্ছে?
2: ওরা তো পয়সা দিয়েই দেয়, কিন্তু এবছর আমের দামটা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু তবু আমাদের ফলনটা অত্যাধিক হচ্ছে, তো এবছর ফলনটা ভালো, বৃষ্টিটাও আমরা ঘন ঘন হয়েছে, ফলনের দিক দিয়ে আমাদের পচিয়ে যাচ্ছে আর কি।
3: কেমন ফলন হয়েছে এবার?
2: অন্য বছরের তুলনায় ফলন এবার খুব বেশি হয়েছে,
3: বেশি হয়েছে।
2: হ্যাঁ,
3: ওই জন্য বাজারে একটু দামটাও, একটু আমের একটু দামটা কম।
2: হ্যাঁ,
3: আমাদের এই এলাকায় তো। যাই হোক, আমটা শেষ হয়ে যাওয়ার পর থেকে আবার সামনে বছর মুকুল আসা অবধি এই যে গ্যাপ, এই সময়টার মধ্যে কি করে আপনারা পরিচর্যাটা করেন আম বাগানের?
2: এখন আমরা মেইনলি এই বাগান শেষ হয়ে যাওয়ার পরে বাগানে ভালোভাবে চাষ দিয়ে দেবো, ছোট ছোট হ্যান্ড ট্র্যাক্টর বা ছোট ট্র্যাক্টরে আপনারা ভালো করে চাষ দিয়ে দেবো। চাষ দেওয়ার পরে বিভিন্ন রকম জৈবিক সার আছে, তার সঙ্গে কিছু হয়তো রাসায়নিক সারও পাঞ্চিং করে গাছের গোড়াগুলো ভালো করে খুঁড়ে আমরা ব্যবহার করে দেবো। আর আগস্ট মাসের দিকে যে গাছে আর কি এবছর আম দিয়েছে ভরপুর, সেই গাছগুলো সাধারণত সামনে বছর আম হওয়ার সম্ভাবনা 99% থাকে না, সেই জায়গায় সিনজেন্টার কাল্টার বলে একটা প্রোডাক্ট এসছে, বা সেই ক্যাটাগরির অনেক আরও কোম্পানির এসছে, বিভিন্ন ভালো কোম্পানি যেগুলো বাজারে ভালো ভালো আর কি বিশ্বস্ত কোম্পানির, সেগুলো আমরা আগস্ট মাসে অ্যাপ্লাই করি।
3: আচ্ছা,
2: আগস্ট মাসে অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন আর বাগানে সেভাবে কিছু পরিচর্যার প্রয়োজন হয় না। তারপর আবার মুকুল আসার আগে, মুকুল আসার আগের মুহূর্তে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হয়, যেন পাতার যে নতুন যে ডগগুলো বেরোবে বা যেখান থেকে মুকুল বেরোবে সেগুলোতে যাতে কোনো পোকা বা কীটনাশক কীট পতঙ্গ না লাগে, তার জন্য আমরা কিছু হালকা পেস্টিসাইডস, হালকা দামে কিছু পেস্টিসাইড তার সঙ্গে সালফার মিশিয়ে আমরা স্প্রে করি। তারপর মুকুল ফুল থাকাকালীন কোনো রকম কোনো স্প্রে হয় না, ফুলটা যখন ইয়ে হয়ে যায়, ছোটো যখন গুঠি দানা আসে, মসুর দানার মতো যখন গুঠি আসে, তখন ম্যাঙ্গো হপার বলে পোকা আক্রমণ করে, সেই জায়গায় আমরা ইমিডিয়া ক্লোরোফিট বা থাইমোট্যাক্সাম বা লামডা সায়ালোসিন থাইমোট্যাক্সাম গ্রুপের কিছু ওষুধ, তার সঙ্গে আমরা ম্যাঙ্গোজে জাতীয় কোনো ফাঙ্গিসাইড বা সাপ এই জাতীয় কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করি। আর বাগানে সাধারণত আমে 4 বার স্প্রে আমরা করি।
3: তারপরে যখন কখন করেন?
2: ওই তো মুকুল আসার আগে একবার করি, আর মুকুলটা ফুল থেকে যখন গুঠি আসে, মসুর দানার মতো যখন গুঠি আসে তখন একবার করি, আর যখন কোল অবস্থায় আম থাকে তখন আমটার মানে সুড়ি পোকা বলি আমরা গ্রাম্য ভাষায়, ওটা আপনার ছিদ্রকারী পোকা যে পিছন দিকটা ফুটো করে দেয়, সেই জায়গায় আমরা লামডা সায়ালোসিন বা আলফামেথসিন এই জাতীয় কিছু স্প্রে করি, তার সঙ্গে মাইক্রোনিউট্রন, জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনিয়াম বা ট্রাইকনট্রোনাল এই জাতীয় কিছু বোরন, তার সঙ্গে কিছু ফাঙ্গিসাইড যাতে আমে ফাঙ্গাস না লাগে, মানে বর্ষার বৃষ্টি ফিষ্টি হলে তো আমে একটা স্পট আছে সেগুলো যাতে না আসে সেগুলো স্প্রে করি। আর ফোর্থ টাইম একবার আমটাকে সাইজ এবং কালার ঠিকঠাক আছে সেই জন্য একবার ফোর্থ টাইম স্প্রে করি। 4 বার মেনলি আমরা আম গাছে স্প্রে করি, তাছাড়া সারা বছর কোনো স্প্রের প্রয়োজন হয় না, মেনলি গাছের গোড়ায় যাতে কোনো আগাছা না হয়, যাতে কোনো আগাছা হলে বিভিন্ন রকম গবাদি পশু বা আরো কিছু বাগানের মধ্যে ঢুকে আর কি বাগানের ক্ষতি করে আর কি, সেই যাতে মানে আগাছা না হয় তার জন্য আমরা 2 বার হয়তো চাষ দিলাম, আর আগাছা নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যবহার করি।
3: মাঝে মাঝে জল স্প্রে করেন একটু তো গাছগুলোকে ধুয়ে দিতে হয়, মানে
2: অতগুলো গাছ তো আমাদের জল স্প্রে করা সম্ভব হয় না। তবে লিচুর ক্ষেত্রে একটু যত্নটা করি, গাছগুলো ছোট হয়, লিচুর ক্ষেত্রে আমরা হয়তো অফ টাইমেও পোকা আমরা দেখতে পেলে স্প্রে করি।
3: কি জাতের লিচু আছে?
2: আমরা বোম্বাই আছে, বেদানা আছে,
3: বেদানা
2: হ্যাঁ, গুঠিও আছে, বোম্বাইটাই বেশি আছে,
3: বেশি আছে হ্যাঁ। আচ্ছা, এবছর লিচু কেমন হয়েছে?
2: এবছর লিচুর প্রোডাকশন কম, কিন্তু আমরা দাম এবার খুব ভালো পেয়েছি, সেটাতে আমাদের পুষিয়ে গেছে,
3: পুষিয়ে গেছে, মানে অল্প প্রোডাকশন হলেও ফলন হলো,
2: লেবার আমাদের খরচ কম হয়েছে, কিন্তু দামের দিক দিয়ে আমাদের পুষিয়ে গেছে। এবছর আমরা লাস্ট যখন ষষ্ঠীর বাজার ছিল, যখন জামাই ষষ্ঠীর বাজারে মেনলি আমলিচুর একটা ভালো চাহিদা থাকে, সবাই আর কি কেনে আর কি, সেই সময় আমরা 500 লিচু 1700-1800-2000 টাকা পর্যন্ত বিক্রি করেছি। 500 লিচু কলকাতার বাজারে আমরা বিক্রি করেছি,
3: বেশ ভালো দাম পাওয়া গেছে।
2: হ্যাঁ, এবং অন্যান্য বার কি হয়, 550-500, মানে আমরা 500 লিচু দিতে গিয়ে 550 লিচু নেই, এবার সেটাও হয়নি, 500-500 আমরা দিয়েছি আর কি।
3: আচ্ছা, 500-500
2: হ্যাঁ,
3: মানে একটু বেশি দেওয়া যায়নি,
2: সম্ভব বেশি দেওয়া যায়নি, ডিমান্ডের সঙ্গে বিক্রি হয়েছে।
3: কি সার ব্যবহার করেন আম গাছের জন্য?
2: আম গাছে মেইনলি আমরা জৈবিক সারগুলো বেশি ব্যবহার করি, অর্গানিক সারগুলো, আর অধিক ফলন পেতে গিয়ে মাঝে মাঝে আমাদের ডিএপি, পটাশ বা এনপিকে 10-26, 26-14, 35-14 এগুলো কিছু অ্যাপ্লাই করতে হয়, এগুলো করি, আর
3: মাঝে মাঝে করেন।
2: হ্যাঁ, আর ফিপ্রোনিল দানা, ক্লোরোপাইরিফস দানা, এগুলো যেন পোকা গোড়ায়, গাছের গোড়ায় যেন কোনো রুই বা কোনো পোকা জাতীয় কিছু না লাগে, তার জন্য ক্লোরোপাইরিফস দানা বা ফিপ্রোনিল দানা আমরা অ্যাপ্লাই করি।
3: এতগুলো গাছকে মেইনটেইন করাও তো চারটিখানে কথা না, অনেকটাই সময়,
2: এটাই তো আমাদের মেইন জীবিকা, ওই জন্য এটা
3: এর পেছনেই পড়ে থাকতে হয়।
2: হ্যাঁ হ্যাঁ,
3: এর জন্য তো লেবারও খরচও অনেক নাকি?
2: হ্যাঁ, লেবার খরচও হয়।
3: আচ্ছা,
2: লেবার খরচটা এখন ম্যাক্সিমামই হয়।
3: আর এমনি আম গাছের ধরুন অনেক সময় দেখা যায় যে এই ডালগুলো মরে যাচ্ছে, বা আম গাছের ডাল ফেটে একটু আঠার মতন বেরোচ্ছে, রস বেরোচ্ছে, এরকম কিছু হয়?
2: হ্যাঁ, আম গাছের গোড়া থেকে মেনলি একটা নতুন একটা অসুখ এসছে, ব্লাস্ট রোগ, যেটা আম গাছের গোড়া থেকে মানে কাণ্ড ফেটে গিয়ে আঠা বেরিয়ে যাওয়া, সেই জায়গায় গিয়ে আমাদের স্প্রে করতে হয় ক্লোরোপাইরিফস বা আরও বিভিন্ন রকম ওষুধ বেরিয়েছে বাজারে, তার সঙ্গে হয়তো ব্লু কপার, কপার অক্সিক্লোরাইড জাতীয় কিছু মিশিয়ে সেই জায়গায় আমাদের মাঝে মাঝে স্প্রে করতে হয়, ওগুলো নজর রাখতে হয়।
3: ওগুলো মোটামুটি স্প্রে করলে সেরে যায়।
2: হ্যাঁ, বাকি আম লিচু খুব প্রফিটেবল, যদি ভালোভাবে কেয়ার করা যায় খুব প্রফিটেবল চাষ।
3: তো এরকম একটা হিসাব আছে যে বছরে আপনার এত টাকা খরচ হলো আর এত টাকা লাভ হলো আম বাগান থেকে?
2: সেভাবে আমরা মেনলি হিসাব করি না, তবে মোটামুটি ভালোই আমরা ইনকাম পেয়ে যাই,
3: ইনকাম পেয়ে যাই।
2: হ্যাঁ,
3: সারা বছর তো মানে খরচ তো করতেই হয়, লেগেই থাকে,
2: সারা বছর খরচ করতেই হয়, কিন্তু ইনকাম ভালোই পেয়ে যায়,
3: ইনকামটা ভালো হয়।
2: হ্যাঁ, ভালো হয়।
3: আর এমনি কোনো সময় এসছে যে ধরুন এবছর কোনো ফলই আসলো না, মুকুলি আসলো না,
2: সেরকম
3: কিছু হয়নি? মানে প্রত্যেক বছরই
2: কম বেশি হয়তো,
3: কম বেশি হয়,
2: সেই জায়গায় কোনো জায়গায় হয়তো 100% হলো, কোনো বার হয়তো 75% হলো, কিন্তু একবারই যে ফলস চলে যায় সেটা আমাদের কোনো বার হয় না আর কি, কম বেশি হয়, হয়তো কোনো বার 100% হলো, কোনো বার 80% হলো বা 75% হলো, এরকম হতে পারে, সেই জায়গায় যেবার 75% বা 80% হয় সেই জায়গায় দামের দিক দিয়ে আমরা অনেক বেশি পেয়ে যাই, যেমন লিচু কম ছিল

0: দামের দিক
1: দামটা ভালো
0: বেশি
1: পাওয়া
0: পেয়ে
1: গেছে,
0: গেছি।
1: বেশি প্রোডাকশন হলে দামটা একটু কমে
0: হ্যাঁ
1: যাবে, কমে যাবে। আর এমনি এই বাগান করতে গিয়ে কোনো অসুবিধে হয়, কোনো লোন টোন নেওয়া বা কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়া গেছে?

0: অবশ্যই প্রফিটেবল আমার মনে হয়,
1: যদি
0: যে
1: কারোর এরকম জায়গা পড়ে থাকে,
0: জায়গা
1: কোনো
0: থাকে সে
1: বেকার
0: আরামসে
1: যুবক
0: করতে পারে।
1: যুবতী যারা
0: হ্যাঁ
1: রয়েছে, যাদের এরকম জায়গা পড়ে আছে, তারা করতে পারে।
0: অবশ্যই করতে পারে, এতে আপনার প্রফিটও হয় আর
1: হুম
0: মানসিক দিক দিয়েও তার ভালো লাগবে, তার যখন
1: হুম
0: বাগানে
1: গাছে
0: এসে,
1: প্রচুর গাছে
0: হ্যাঁ
1: আম যখন ধরে থাকবে,
0: হ্যাঁ, তার মেন্টালি
1: তাই তো?
0: একটা আলাদা ভালো ফিলিংস হবে, তার ভালো লাগবে আর কি।
1: ভালো লাগবে।
0: এগুলোর সঙ্গে জুড়ে থাকলে ইনকাম তো হবেই, তার সঙ্গে
1: হুম
0: নিজের মানসিক দিক দিয়েও নিজেকে খুব ভালো লাগবে। আমার তো খুব ভালোই লাগে
1: হুম
0: এই
1: এই
0: আর কি।
1: করে এছাড়া আর কি করেন? আর জমি জায়গার
0: জমি জায়গা
1: নিশ্চয়
0: আপনি,
1: আছে,
0: বাকি যে জমিগুলো আছে আমাদের
1: হুম
0: এখন,
1: চাষের জমি যেগুলো,
0: আমাদের মুর্শিদাবাদে নতুনভাবে এখন ভুট্টা চাষটা ভালো আমাদের হচ্ছে এবং ভালো
1: হুম
0: প্রফিটেবল চাষ
1: হুম
0: যেটা আপনার, এবং ভালো ডিমান্ডের সঙ্গে। আগে আমরা পাট বা অন্যান্য চাষ করে যেভাবে পয়সা পেতাম না, বা
1: হুম
0: বাজারজাত করতে গিয়ে আমাদের বিভিন্ন
1: হুম
0: রকম সমস্যা হতো,
1: হুম
0: গম বা মাস্টার্ড এগুলো করে,
1: হুম
0: সেই জায়গায় আমাদের নতুন চাষ এসেছে ভুট্টা চাষ, যেটা আপনার করে এখন 45 থেকে 50 কুইন্টাল মতো ফলন
1: হুম
0: দেয় এবং বাজারে যথেষ্ট ডিমান্ডের সঙ্গেই বিক্রি হয়। এবছর মোটামুটি 2100 টাকা কুইন্টাল বিক্রি হয়েছে এবং তারা বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে এরকম।
1: হুম
0: তো সেই জায়গায় ভুট্টাও আমরা চাষ করি বিঘা 8-10, সেটাও একটা ভালো।
1: কি জাতের করেন ভুট্টাটা?
0: ভুট্টা আপনার পায়োনিয়ারের 33-55 বলে একটা সেগমেন্ট আছে, 35-32 একটা সেগমেন্ট আছে,
1: হুম
0: এই জাতীয় ভ্যারাইটি বেশি আমরা
1: কোন কোন সময় করেন?
0: ওটা আপনার মেনলি চাষ করি ওই সেপ্টেম্বর লাস্ট থেকে শুরু হয় আর কি,
1: হুম
0: মেনলি অক্টোবরের 15 তারিখ, 140 দিন মতো সময়
1: হুম
0: লাগে।
1: 140 দিন,
0: হ্যাঁ
1: তো একটু সময়টা মনে হয় একটু বেশি এটা।
0: বেশি
1: এটা
0: লাগলেও
1: এবার
0: মোটামুটি আপনার
1: ফলনটা ভালো নাকি?
0: ফলনটা ভালো দেয়, বিঘাতে মোটামুটি 16-17-18 কুইন্টাল ফলন দেয়।
1: বাহ।
0: হ্যাঁ, যেটাতে হয়তো আমাদের বিঘাতে 10-12 হাজার টাকা খরচা
1: হুম
0: হয়,
1: হুম
0: কিন্তু বিক্রি বাজারজাত করতে গিয়ে সেটা হয়তো
1: হুম
0: 35-36 হাজার টাকা দাম আমরা পেয়ে যাই।
1: হুম
0: হুম,
1: আর এমনি সবজি চাষ বা অন্যান্য কোনো চাষ করা
0: ভেজিটেবল
1: হয় না?
0: চাষ করি, শসা বা এই সমস্ত ভেজিটেবল চাষও হয়।
1: একসঙ্গে এত কাজ করা যায়?
0: এখন তো অনেক সুবিধা বেরিয়ে গেছে, এখন ধরেন
1: ট্রাক্টর, মানে অনেক
0: ট্রাক্টর বেরিয়ে
1: যন্ত্রপাতি
0: গেছে,
1: বেরিয়ে
0: অনেক
1: গেছে।
0: যন্ত্রপাতি এখন তো সব রকম সুবিধা বেরিয়ে গেছে।
1: হুম
0: স্প্রে করতে গিয়ে আমরা যেগুলো হ্যান্ড মেশিন ইউজ করতে
1: হুম
0: হতো,
1: হুম হুম
0: এখন অনেক পাম্প মেশিন বেরিয়ে গেছে, আমরা
1: হুম
0: যেন আম লিচুগুলো স্প্রে করি, এখন
1: হুম
0: ডিজেল পেট্রোলের অনেক মেশিন বেরিয়ে গেছে, সেগুলো দিয়ে স্প্রে হয়।
1: হুম
0: বা রেগুলার যে আমরা পেস্টিসাইডস ইউজ করি ভেজিটেবলের ক্ষেত্রে,
1: হুম
0: তার জন্য অনেক ব্যাটারি চালিত মেশিন বেরিয়ে গেছে,
1: হুম
0: সেটা দিয়ে স্প্রে হয়।
1: হুম
0: আর জলের তো সমস্যা হয় না, তার কারণ জমিতেই তো সব জলের ব্যবস্থা করাই আছে,
1: হুম
0: আগের মতো সমস্যা হয় না, চাষ এখন
1: সমস্যা হয়
0: অনেক
1: না,
0: সুবিধা
1: অনেক
0: হয়ে,
1: সুবিধে হয়ে গেছে।
0: অনেক সুবিধা।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আম বাগানের যে চাষ, সেই চাষ সম্পর্কে আমরা শুনলাম। বিশেষ করে বাণিজ্যিকভাবে আম চাষের কথা আমরা শুনলাম লালগোলা ব্লকের শাহাবাদপুর গ্রাম থেকে সুব্রত দাস। সুব্রতবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার
1: বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি ভরতপুর 1 নম্বর ব্লকের শাহাপুর গ্রামে। আর এখানে এসেই আমরা পেয়েছি একজন কৃষক বন্ধুকে, তার চাষবাসের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আসুন একটু পরিচয় করি। আপনার নাম?
2: সাগর দাস।
1: সাগর দাস, বয়স কত?
2: 35 বছর।
1: 35। পড়াশোনা কত দূর করেছ?
2: ওই 6 পর্যন্ত পড়েছি, দিয়ে চাষবাস করি।
1: চাষবাস করেন? বাপ ঠাকুরদা দ্বারাও তো চাষবাসের সঙ্গে যুক্ত নাকি? তো জমি কতটা আছে?
2: জমি আমার ওই 2 বিঘি মতো আছে।
1: হুম,
2: আর এমনি জমি লিজ ফি নিয়েছি, দিয়ে 5-6 বিঘি মতো আছে।
1: ও, তার মানে ভাগেও কিছুটা করে, 4 বিঘে ভাগে নিয়ে
2: আমাদের গ্রামের মিয়া জমিদার যারা, ওরা ওদের
1: ওদের মানে জমি নিয়ে, আর নিজস্ব হচ্ছে 2 বিঘে, 5-6 বিঘে চাষ করে। সব জমিতে কি সেচ ব্যবস্থা আছে?
2: সব জমিতে সেচ ব্যবস্থা বলতে আপনার এই সাবমার্শাল আছে।
1: হুম, মানে প্রয়োজন হলে আমরা জল সেচটা দিতে পারবো।
2: হ্যাঁ,
1: তার মানে আমরা কি বছরে 3টে ফসল পাবো
2: বছরে? হ্যাঁ, 3টে ফসল হবে।
1: হয়?
2: হ্যাঁ।
1: আচ্ছা,
2: যদি সেরকম লাগানো যায় তো 12 মাসই ফসল হবে।
1: হুম হুম হুম
2: বুঝছেন।
1: জমি কি উঁচু জমি নাকি?
2: জমি উঁচু জমি, সব মাঠের মধ্যে উঁচু জমি, বান বন্যা হলে ডুববে না।
1: ডুববে না?
2: হ্যাঁ।
1: আর
2: আর
1: এমনি
2: কিছু কিছু জমি আছে সেগুলো, যেগুলো ওই খরাতে ধান হয় সেইগুলো আপনার এই ডুবে যায়। হ্যাঁ, এবার বন্যা হলে পরে ডুবে যাবে, বুঝছেন এরকম।
1: আর এই যে যে জমিগুলো ভাগে নেওয়া আছে, এগুলো কি মানে ফসল দিতে হয় না টাকা দিতে হয়?
2: ওইগুলো আপনার ওই বছর চুক্তি টাকা দিতে
1: কত
2: হয়
1: দিতে হয়?
2: আমাদের ওই তো গ্রামের, আমাদের তোরা জমিদার মানুষ রাজা মিয়া পাশে মিয়া বলেন না, ওদেরকে বছর হিসাবে ওই আমাদের ভালো বলে না, ওনারা খুব ভালোবাসে, ওই 800 টাকা করে দিতে হয়।
1: 800 টাকা বিঘে প্রতি? 800 টাকা
2: বিঘে প্রতি 800 টাকা করে দিতে হয়
1: বছরে?
2: বছরে।
1: আর 3টে ফসল হয় সেখানে?
2: হ্যাঁ, 3টে ফসল হয়। আচ্ছা।

0: তো কি এখন কি আছে জমিতে?
1: এখন আমরা ধরেন এই ধান খরাতে ধান লাগিয়েছিলাম,
0: হুম
1: আর খানিকটা পাটের শাক,
0: হুম
1: ঝিঙে,
0: হুম
1: হ্যাঁ, আবার ঢ্যাঁড়স,
0: হুম
1: এখন বেগুন লাগিয়েছি,
0: হুম
1: হ্যাঁ ঢ্যাঁড়স লাগিয়েছি,
0: হুম
1: আবার লাল শাক,
0: হুম
1: কলমি শাক,
0: হুম
1: এসব অনেক কিছু লাগিয়েছি।
0: ধরনের সবজি চাষটাই বেশি,
1: হ্যাঁ সবজি
0: মানে
1: চাষটা
0: অন্যান্য
1: বেশি,
0: চাষের থেকে, ধান
1: হ্যাঁ
0: পাটের থেকে সবজি চাষটা।
1: সবজি চাষ করি, আর মাঝে মাঝে ওই ফাঁকে ফাঁকে গান বাজনা জানি,
0: গান বাজনাও
1: হ্যাঁ
0: জানেন? বাহ,
1: গান
0: এটা
1: বাজনা
0: খুব
1: করি।
0: ভালো লাগলো যে গান বাজনা জানেন। ঠিক আছে, গান শুনবো, একটু আপনার চাষবাসের কথাটা শুনে নিই, নেওয়ার পরে আমরা আপনার গান শুনবো, অবশ্যই শুনবো। এখন কি আছে জমিতে?
1: এখন ওই বেগুন আছে,
0: বেগুন লাগিয়েছেন না? বেগুন
1: হ্যাঁ
0: উঠছে এখন?
1: না বেগুন লাগিয়েছি এই
0: হ্যাঁ
1: 20 দিন 25 দিন হলো চারা
0: হুম
1: বসিয়েছি,
0: হুম
1: আর ওই লাল শাকটা উঠছে,
0: উঠছে লাল
1: হ্যাঁ
0: শাক এখন?
1: হ্যাঁ
0: আচ্ছা,
1: যেটা বলছি লালতে শাক,
0: লালতে শাক।
1: হ্যাঁ পাট বলতে লালতে শাক,
0: হুম হুম হুম হুম
1: ওই শাকটা
0: এটা
1: উঠছে,
0: তো বীরভূমে খুব হয়।
1: হ্যাঁ আমাদের আমিও লাগাই,
0: হুম
1: হ্যাঁ
0: তো
1: প্রতি
0: এটা তো এখন প্রায় শেষের দিকে নাকি?
1: শীষের দিকে বলতে এখন ধরেন ওইটা ওই ভাদ্র মাস পর্যন্ত চলবে,
0: ভাদ্র মাস অব্দি চলবে এই
1: হ্যাঁ
0: শাকটা?
1: তারপর আবার পালং শাক হবে, মূলো
0: হুম
1: হবে,
0: হুম হুম
1: হ্যাঁ এসব হবে,
0: হুম মানে শাক
1: হ্যাঁ
0: সবজি এদিকটা বেশি,
1: হ্যাঁ 5 রকম ফসল আমরা চাষি,
0: হুম
1: ধরেন
0: হুম
1: 15 রকম করে 10 কাঠা 15 কাঠা জমি লাগিয়ে রাখি,
0: হুম হুম হুম না
1: এটা
0: এটা তো
1: হ্যাঁ
0: খুব বুদ্ধিমানের কাজ।
1: হ্যাঁ কেননা চাষবাস করে সব রকম করে ধান,
0: হুম
1: এই যে
0: হুম
1: এখন
0: হুম
1: ধান লাগাবো,
0: হুম
1: এই যে জল নেই মেঘে, এর জন্য একটু অসুবিধা,
0: হুম
1: হ্যাঁ
0: সেটা একটু খরচটা বেড়ে
1: খরচটা
0: যায়,
1: বেড়ে যাচ্ছে,
0: বেড়ে যাচ্ছে।
1: হ্যাঁ এবার ধরো সামনের সালে তো সব
0: না
1: জমিতে,
0: এটা খুব ভালো বুদ্ধি করে করেছে যে সব কিছু একটু একটু করে অল্প অল্প করে করেছে। একটাই
1: হ্যাঁ
0: লস হলে আরেকটাই লাভ দেবে,
1: হ্যাঁ
0: আরেকটাই লস হলে
1: হ্যাঁ
0: আরেকটাই লাভ দেবে, এটা খুব। জমির কি মাটি পরীক্ষা করান?
1: আমি আপনার চাষ এতদিন করেছি কিন্তু মাটি পরীক্ষা করাইনি, হ্যাঁ
0: করেননি?
1: করাইনি,
0: কেসিসি আছে মানে কিষাণ ক্রেডিট কার্ড করেছেন?
1: কিষাণ ক্রেডিট কার্ড মানে ধরেন কিষাণ ক্রেডিট কার্ড বলতে আমার ধরেন যে জমিগুলো আছে আমার
0: হুম
1: বাবার নামে আছে,
0: ও নিজের নামে রেকর্ড
1: আমার
0: হয়নি
1: নিজের
0: এখনো?
1: নামে এখন রেকর্ড হয়নি,
0: ও
1: মানে তার জন্য এই কিষাণ ক্রেডিট কার্ডটাও হয়নি,
0: হ্যাঁ, তারপর পিএম কিষাণ, প্রধানমন্ত্রী
1: হ্যাঁ হ্যাঁ
0: কিষাণ সম্মান
1: মানে
0: নিধি, এটা
1: ওইগুলো
0: তো
1: জমা,
0: বছরে 6,000 টাকা, বেশ
1: হ্যাঁ
0: ভালোই টাকা দেয়।
1: ওইগুলো আমি জমা দিতে গিয়েছিলাম,
0: হুম
1: দিয়ে মানে ধরেন ওই যত আমার 2 বিঘে যে জমিগুলো আছে আমার
0: হুম
1: বাবা মারা গেন, যান
0: হুম
1: বাজপুরে চাষ করতে বাজপুরে মারা গেছে,
0: হুম তাই?
1: হ্যাঁ
0: আচ্ছা,
1: কিন্তু ওই আমাদের হাল ছিল
0: হুম
1: মোশের হাল,
0: হুম
1: ওই হাল কাঁধে করে নিয়ে আসছিল, দিয়ে বাজপুরে আমার বাবা মারা গেছে,
0: হুম
1: দিয়ে আপনার ওই আমার বাবার নামে সব কিছু হয়ে আছে,
0: হুম
1: আমি এখন একটা ছেলে, আমার 4টি মেয়ে, আমার মা বউ,
0: হুম
1: আমার সংসারটা একটু বড়
0: হুম
1: বুঝলেন,
0: হ্যাঁ, বড়ই তো সংসার, 4টি মেয়ে
1: বড়
0: মানে?
1: সংসার, সেই সংসার চালাতে হয় আমাকে,
0: হুম
1: হ্যাঁ
0: সবটাই তো মানে
1: সবটাই
0: চাষবাসের
1: আমাকে,
0: উপরেই
1: হ্যাঁ
0: নির্ভর।
1: চাষবাসের উপরে নির্ভর।
0: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা ভরতপুর 1 নম্বর ব্লকের সাহাপুর গ্রামের একজন কৃষক বন্ধু সাগর দাসের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এবার আমরা সাগর দাসের একটা গান শুনবো, যে কৃষক, সে কৃষক মাটির গান গেয়ে এখন আমাদেরকে শোনাবে।

0: সাগর দাসের আমরা লোকগীতি শুনলাম, খুব ভালো গান করলো, এবং এই গানের সঙ্গে তবলায় সহযোগিতা করলো নারায়ণচন্দ্র পাল, জুড়িতে ছিল মীর হোসেন। সাগর দাসকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠান শুনলেন। এখন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কৃষি জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জেনেছি মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে আজ ঝোড়ো বাতাস বয়ে যাবে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জেলার অনেক জায়গায়। পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জেলার বেশ কিছু জায়গায়। পরবর্তী 48 ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবরের পর এবারে বলবো, আপনারা যারা আমাদের নিয়মিত চিঠি লেখেন বিভিন্ন অনুষ্ঠানে, তাদের একবার মনে করিয়ে দিতে চাইব আমাদের আজ সন্ধ্যার বিষয়। এ মাসের আজ তো 13 তারিখ, জুলাই মাসের আজ সন্ধ্যার বিষয়, ছেলেবেলার সহজপাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গাঙ্গুলির প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর আবার কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়। আমাদের অনেকের কাছে সবার ওপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখা থেকে পেয়েছিলেন, কার লেখায় পড়েছিলেন সেটি লিখুন না 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। অপেক্ষা রয়েছি আমরা, আমাদের বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী আজ সন্ধ্যায় আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101। আপনারা মেলে লিখতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন বলে দিই, আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com আপনার অপেক্ষায় রয়েছে।

রজনীকান্তের গানের পর এবারে শুনুন দ্বিজেন্দ্র গীতি। হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবারের গান।

হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পরিবর্তে গানটি শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। দ্বিজেন্দ্র গীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গান উমা বসুর কণ্ঠে।

অনুপ ঘোষালের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখনকার রজনীকান্তের গান এবং দ্বিজেন্দ্রগীতির অনুষ্ঠান। আজ শুনলেন নীলা মজুমদার, কৃষ্ণা চট্টোপাধ্যায়, উমা বসু, শেষে অনুপ ঘোষালের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনুন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, মনমোহিনী শাখা, বহরমপুর, বোলপুর, মালদা, রঘুনাথগঞ্জ।
1: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, নেতাজি রোড, খাগড়া, বহরমপুর দিচ্ছে পোশাক কেনাকাটার উপর সেল উপলক্ষে up to 50% off.
2: মনমোহিনী আপনাদের জানায় সাদর আমন্ত্রণ।
1: পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও অন্যান্য লেটেস্ট কালেকশনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের পোশাক।
2: আর পান সেল উপলক্ষে 50% পর্যন্ত বিশেষ ছাড়।
1: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন জেন্টস জিন্স প্যান্ট 799 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
2: জেন্টস ফর্মাল শার্ট 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
1: ক্যাজুয়াল শার্ট 599 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
2: লেডিস টপ 199 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
1: কুর্তি 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: এছাড়াও মনমোহিনীতে পাচ্ছেন সেলে কেনাকাটায় গার্লস টপ, লেডিস জিন্স,
1: লেডিস টপ, লেডিস প্যান্ট ও গার্লস প্যান্টের কেনাকাটার উপর up to 50% off।
2: সেল উপলক্ষে মনমোহিনীতে পাবেন লেটেস্ট ডিজাইনের শাড়ি 399 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
1: সুতি ছাপা শাড়িতে পাবেন up to 15% off,
2: বেডশিটে পাবেন 20-40% off।
1: সেলের কেনাকাটায় আসুন মনমোহিনী, পোশাক কেনাকাটা করুন আর পান 50% পর্যন্ত ছাড়।
2: হ্যাঁ, up to 50% off।
1: শুধু তাই নয়, এছাড়াও নিয়ে যান স্প্রিং সামার কালেকশন, লেটেস্ট ফ্যাশন ও আধুনিক পোশাকের সম্ভার থেকে আপনার পছন্দের রেডিমেড পোশাক।
3: আপনাদের সকলের প্রিয় মনমোহিনীতে চলছে কেনাকাটার উপর 50% পর্যন্ত ছাড়।
4: মনমোহিনী আপনাদের সকলের জন্য রেখেছে নানান ধরনের পোশাকের সম্ভার।
3: মনমোহিনীতে পাবেন পুরুষ, মহিলা ও শিশুদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার।
4: সকল মহিলাদের জন্য পাবেন ঐতিহ্য থেকে আধুনিক বিভিন্ন রকম শাড়ি, তার সাথে বেনারসি, সিল্ক, তাঁত, বুটিকের নজর কাড়া সম্ভার, সাথে ডিজাইনার ব্লাউজ। এছাড়া পাবেন সালোয়ার, কুর্তি, লেহেঙ্গা চোলি, আনারকলি ও আরো নিত্য নতুন আধুনিক পোশাক।
3: পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, শুটিং শার্টিং, পাঞ্জাবি, জ্যাকেট ও আরো বিভিন্ন আধুনিক পোশাক।
4: থাকছে টেলারিং এবং অল্টারের সুবিধা। আরো পাবেন নমস্কারি, বেডশিট, ফার্নিশিং আইটেমস, কসমেটিক্স এবং ইমিটেশন।
3: দাম নিয়ে ভাববেন না, আপনাদের সকলের সাধ্যমতো দামেই পাবেন আপনার ইচ্ছে মতো পোশাক। সবকিছু পাবেন এক ছাদের নিচে।
4: মনে রাখবেন মনমোহিনীতে চলছে 50% পর্যন্ত ছাড়। এই সুযোগ সাম

0: কিছুদিনের জন্য, তাই আর দেরি করবেন না, আজই আসুন মনমোহিনীতে।
1: 50% পর্যন্ত ছাড়ের সুযোগ হারাবেন না, রয়েছে পার্কিং এর সুব্যবস্থা।
0: মনমোহিনী, কেনাকাটায় চিরদিনই প্রিয় যে মনমোহিনী।

মোর মোহিনীতে পাচ্ছেন ইক্কাত, পৈঠানি, দক্ষিণ ভারতীয় সিল্ক, জামদানি, জারদৌসি, তাঁত, বালুচরি, স্বর্ণচরি, লেহেঙ্গা, ফ্যান্সি শাড়ি, শিফন। কেনাকাটার বস্ত্র বিপণী মোর মোহিনীতে পাচ্ছেন বিয়ের পাঞ্জাবি, শাল। পুরুষ ও বাচ্চাদের নানা ধরনের পোশাকের নজর কাড়া সম্ভার নিয়ে এলো মোর মোহিনী। ভালোবাসার মুহূর্তগুলোকে সাজিয়ে তুলুন মোর মোহিনীর মন কাড়া সম্ভারে। কেনাকাটার বস্ত্র বিপণী মোর মোহিনী।

0: বিনোদিনী প্রিয় যে মন মোহিনী। শুনলেন অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনী, নিবেদনে দর্শন কমিউনিকেশন পিঙ্কি পাল সরকার এবং ঈশিতা পাল, সম্পাদনায় শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন কর্মখালী সংক্রান্ত ঘোষণা। দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস, সংক্ষেপে NBEMS, তাদের বিজ্ঞপ্তিতে জানাচ্ছেন তারা বেশ কিছু শূন্যপদ পূরণ করার লক্ষ্যে অনলাইনে যোগ্য ভারতীয় প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত অনলাইনে আহ্বান করছেন। মোট শূন্যপদের সংখ্যা 53টি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন। পদগুলি এরকম: ডেপুটি ডিরেক্টর মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। আবার বলছি, পদগুলি এইরকম: ডেপুটি ডিরেক্টর মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। মোট 53টি শূন্যপদ। আবেদনপত্র করতে হবে অনলাইনে, আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে অনলাইনে 7 জুলাই 2026 থেকে, চলবে 31 জুলাই 2026 পর্যন্ত। তারা বলছেন, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বাঞ্ছনীয়, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ, বিএ, বিকম, বিএসসি, বিটেক অথবা বিই, পোস্ট গ্র্যাজুয়েটরাও আবেদনের যোগ্য। তবে দেখে নিতে হবে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা তারা অনলাইনে আহ্বান করছেন। এজন্য বিস্তারে দেখতে হবে 4 জুলাই থেকে 10 জুলাই 2026 প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজ। এছাড়াও এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, বিজ্ঞপ্তি যেখানে প্রকাশ পেয়েছে natboard.edu.in। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে A12011/3/2025। বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 2 জুন 2026। আবারও বলছি, এই শূন্যপদগুলির জন্য আবেদনপত্র পাঠাতে হবে অনলাইনে। যারা আবেদনপত্র পাঠাতে ইচ্ছুক তাদের বিস্তারে দেওয়া রয়েছে।

কিভাবে করবেন, অ্যাপ্লিকেশন উইন্ডোতে যাবেন এবং দেখে নিন যে কি মোড রয়েছে অ্যাপ্লিকেশনের। আবারও বলছি, এদের নিজস্ব যেটি ওয়েবসাইট রয়েছে www.natboard.edu.in, অফিশিয়াল ওয়েবসাইট আরও একবার www.natboard.edu.in। তাহলে আর দেরি কেন, চটপট এমপ্লয়মেন্ট নিউজের পাতা খুলুন, বিস্তারে দেখে নিন, আবেদনপত্র পাঠিয়ে দিন অনলাইনে। শুনলেন কর্মখালি সংক্রান্ত ঘোষণা, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

শুনলেন আজকের জীবিকার জন্য আকাশবাণী মুর্শিদাবাদ, কিছুক্ষণের মধ্যে গ্রামীণ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় ষাটটি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, 75টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, বিশ্রামের ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা মিলবে। সরকারি সহায়তায় পুরনো কাঠের রথের সংরক্ষণ ও সংস্কারের কাজ করার জন্য কমিটিগুলির কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে আজ বাঁকুড়া জেলার 6টি রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তার প্রতীকী চেক তুলে দেন বাঁকুড়া জেলাশাসক অনীশ দাশগুপ্ত ও জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পাসুমার্থী। বাঁকুড়া শহরের ব্যাপারীহাট বড় রথ কমিটি ও শ্যামসুন্দর রথ কমিটি, বিষ্ণুপুরের রাজদরবার রথযাত্রা উৎসব কমিটি, বিষ্ণুপুর মাধবগঞ্জ 11পাড়া উৎসব কমিটি ও কৃষ্ণগঞ্জ 8পাড়া উৎসব কমিটি ছাড়াও পাত্রসায়রের রামপুর বড়মণ্ডল দেবোত্তর এস্টেটের রথ এই আর্থিক সহায়তা পেয়েছে। আসন্ন রথযাত্রা উৎসবকে সুষ্ঠু, নিরাপদ ও ঐতিহ্যবাহী মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির তিনটি নির্বাচিত রথযাত্রা কমিটি টুঙ্গিদিঘি ইস্কন রথযাত্রা, কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাটমন্দি রথযাত্রা এবং রায়গঞ্জ দেবীনগর দেবীখোলা রথযাত্রা প্রত্যেকটিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। বীরভূমের 5টি রথযাত্রা কমিটিকে তুলে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা করে চেক। সিউড়িতে জেলাশাসকের দপ্তরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুদান তুলে দেন। হুগলি জেলার প্রসিদ্ধ রথযাত্রা কমিটি মাহের শ্রী জগন্নাথ মন্দির, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ড, চন্দননগর যদুঘোষের রথ ও গুপ্তিপাড়া কমিটিকে রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছে। অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্যজুড়ে 7 কোটি 50 লক্ষ গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর। নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে আজ বন সচিব মনীষ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে অবহিত করেন। কলকাতা ও শহরতলি বাদে অন্য জেলার সরকারি হাসপাতালগুলিতে কর্মরত চিকিৎসকদের সপ্তাহে 96 ঘণ্টা হাসপাতালে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে এক বার্তায় এর ব্যাখ্যা দিয়ে জানান, চিকিৎসকদের 96 ঘণ্টা ডিউটি করার কথা বলা হয়নি, ডিউটি চলাকালীন তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না এমন কথাও বলা হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান। একটি অনুষ্ঠানে সম্প্রতি চিকিৎসকদের হাসপাতালে উপস্থিত থাকা নিয়ে তার মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হওয়ায় ডক্টর মুখোপাধ্যায় বলেন, এ নিয়ে কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি, চিকিৎসকদের কাছে শুধুমাত্র অনুরোধ জানানো হয়েছে।

0: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুর ট্রলার থেকে পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে উদ্ধার মৎস্যজীবীদের দেহে অতিরিক্ত পচন ধরায় তা শনাক্তকরণ সম্ভব হচ্ছে না। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 15 জন মৎস্যজীবীর পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। গঙ্গাধরপুরে হাওড়া জেলার গঙ্গাধরপুরে গঙ্গাধরপুর কেরা কৌশল কেন্দ্রের 15 জন মহিলাকে আজ থেকে 6 দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান শুরু হল। এটিই পশ্চিমবঙ্গের প্রথম হস্তশিল্প কেন্দ্র যা নারকেল উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: অনুষ্ঠান গ্রামীণ সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। আরও একবার মনে করিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। একটু পরেই শুনবেন ভক্তিমূলক গানের নিবেদন। 6:55 অতুলপ্রসাদের গান, 7:10 আজ সন্ধ্যার আসর, 7:30 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, রাত 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:10 বাংলা রাগ প্রধান গান, 8:30 আধুনিক গান, News@9 দিল্লি কেন্দ্র থেকে 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 10:10 বাংলা ছায়াছবির গান, 10:30 লোকগীতির আসর মাটির সুর। শুনলেন চলতি অধিবেশনে পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। এখন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, পরপর দুখানি গান রামকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া।

ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রামকুমার চট্টোপাধ্যায়ের দুখানি গাওয়া গান। পরে শ্রীকান্ত আচার্য, শেষে অমৃত সিং আরোরা। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে শুনুন ইন্দ্রা সরকারের গাওয়া গান।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

অতুলপ্রসাদের গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ইন্দ্রা সরকার স্বস্তিকা মুখোপাধ্যায়ের পর শেষের গান অলোকাদের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন আজ সন্ধ্যার আসর। সকলেরই জানা আমাদের বিষয়, সরাসরি অনুষ্ঠানে চলে আসব, কারণ স্টুডিওর ঘড়ি বলছে এখন 7:10 হয়ে 30 সেকেন্ড।

আজন্দার আসরের এ মাসের বিষয় ছেলেবেলার সহজপাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গাঙ্গুলির প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, সুচিত্রা ভট্টাচার্য, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তোবা আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের কোন শক্তিশালী বাণী আপনাকে পথ দেখিয়েছে? কার লেখায় পড়েছেন সেটি? লিখতে অনুরোধ করেছি 150 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিতে বলেছি আমাদের আজ সন্ধ্যার আসরে। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী আজ সন্ধ্যায় আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, পিন নম্বর 742101, আমাদের মেইল আইডি akashbanimurshidabad@gmail.com। অপেক্ষায় রয়েছি আপনাদের চিঠির।

আজ যে বন্ধুদের চিঠি পড়ব, পাঁচজন বন্ধুর পাঠানো চিঠি রয়েছে আমার সঙ্গে, না একটু ভুল বললাম, চারজন বন্ধুর পাঠানো চিঠি রয়েছে আমার সঙ্গে। আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। আজ সন্ধ্যায় তোমার অনন্য বিষয় আমাকে ভাবিত করেছে। বিপর্যয় বলে কই আসে না, হঠাৎ আসে। বিপর্যয় জীবনের অপরিহার্য অঙ্গ। এমন সময় চঞ্চল হয়ো না বন্ধু, অধিকতর শান্ত এবং স্থির হয়ে মোকাবিলা করতে হবে। আমার জীবনে অনেক অনেক বিপর্যয় এসেছে, প্রায় প্রতি ক্ষেত্রে নির্ভয়ে একাকী রেজলিউশন নিয়েছি।

ভয় পেয়েছি, তখন রবীন্দ্রনাথকে অবলম্বন করেছি, তাঁর কবিতা আবৃত্তি করেছি বিপদের সময়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। কখনো স্বামী বিবেকানন্দকে আশ্রয় করেছি, তিনি বলেছেন মানুষ অসীম শক্তির অধিকারী। ভয় নেই, ভয় দূর করতে হবে। আমি ভয় করব না, ভয় করব না। যখন সাহায্য করতে কেউ আসে না, তখনই গান ধরি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কবিতা, গান অবশ্যই শক্তিশালী বাণী, সাহসের বাণীগুলো আমাদের অনুপ্রেরণা দেবেই। এ বিশ্বাস থেকে লিখেছেন শুভেচ্ছা জানিয়ে আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও।
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন।

0: হাইপারটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: এবারের চিঠি পড়ব। সুব্রত পাল লিখছেন গ্রাম এবং পোস্ট অফিস থানা খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে। লিখছেন সাথী সন্ধ্যা, জীবনে চলার পথে ব্যক্তিগত বা সামাজিক ক্ষেত্রে কত বাধা বিপত্তি বিপর্যয় আসে, তা বলে তো থামা চলে না। থমকে যাওয়া মানে সেই আয়ুর গন্তব্যে, বিপর্যয়ের সামনে দাঁড়াতে সাহস দরকার, কত মানুষের বাণী শক্তি যোগায়। এ বিষয় প্রসঙ্গে আমাদের চির অভিভাবক রবীন্দ্রনাথ ঠাকুরের ফিরে ফিরে আসা সুর, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। আর এক কবি বলেন, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার। ক্লাস ফাইভে অঞ্জনকে রামকৃষ্ণ মিশন হোস্টেলে রেখে এসেছিলাম। ছেড়ে আসার প্রথম দিন ফেরার সময় শুভ্রা ও আমার পা দুখানি সামনের দিকে যেন আর এগোচ্ছে না, কি এক মায়ার বাঁধনে জড়িয়ে ধরে পা। ছেলের দু চোখে জল, তিন সত্তার মানসিক বিপর্যয়ে ভারাক্রান্ত হয়ে আসে তিন তনুমন। এ সময় আশ্রম চত্বরে চোখে পড়ল রামকৃষ্ণদেব ও সারদা মায়ের ছবি সহ স্নেহের বাণী। বাবা ভয় কি, জীবনের সকল সময় সকল অবস্থায় মনে রেখো আমার একজন মা আছেন। মায়ের কাছে সন্তানকে রেখে এসেছিলাম। আজ অঞ্জন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে বড় হয়েছে, শুধু মাথায় নয় মানুষে। লিখলেন সুব্রত পাল, থানা পোস্ট অফিস গ্রাম খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে। ঠিক তাই, এই শক্তিশালী বাণী দুঃখের সময় বিপদের সময় কি যে সাহস যোগায় সে তো আপনারা লিখছেন। এবারে পড়ব হীরামন শেখের লেখা চিঠি, গ্রাম গোংড়া পোস্ট অফিস রানাবন্দ থানা চাপড়া জেলা নদিয়া থেকে। বিপর্যয় হলো জীবনের এক কঠিন পরীক্ষা, এটি আমাদের ভেতরের আসল শক্তি ও সাহস জাগিয়ে তোলে। ঠিক যেমন প্রচণ্ড ঝড় গাছকে উপড়ে ফেলতে পারে না, বরং তার শিকড়কে মাটির আরও গভীরে প্রথিত করে, তেমনি বিপর্যয় আমাদের আরও শক্তিশালী ও অটল করে তোলে। বিপর্যয়ের মুহূর্তে ঘুরে দাঁড়ানোর জন্য কিছু সাহসী ও শক্তিশালী বাণী, সাহস ও আত্মবিশ্বাসের বাণী। আপনি আপনার বিশ্বাসের চেয়ে সাহসী, আপনার চেয়ে শক্তিশালী, এবং আপনি যা ভাবেন তার চেয়ে বেশি স্মার্ট। আলবার্ট আইনস্টাইন ঝড় সবসময় ধ্বংস করতে আসে না, কিছু ঝড় আপনার চলার পথ পরিষ্কার করতেও আসে। অধ্যবসায় ও ঘুরে দাঁড়ানোর বাণী, যার পিছনে অসীম ধৈর্য এবং অসীম শক্তি রয়েছে, তিনি একাই সফল হবেন। স্বামী বিবেকানন্দ, প্রতিটি অন্ধকার রাত শেষে একটি নতুন সূর্যোদয় হয়, লিখছেন আপনি। বিভিন্ন মনীষীর বাণীকে এভাবে তুলে এনেছেন। আরও লিখেছেন, আজকে বিপর্যয় মানেই জীবনের শেষ নয়, বরং নতুন করে শুরু করার সেরা সুযোগ। বাস্তব জীবনের উদাহরণ ও অর্থ বিপর্যয়কে একটি কঠিন অঙ্কের মতো মনে করুন। বীজ যেমন মাটির নিচে চাপা পড়ে অন্ধকার থেকে আলোতে আসার জন্য লড়াই করে, ঠিক তেমনি বিপর্যয় হল আপনার জয়ের প্রস্তুতি। আরও নির্দিষ্ট, স্বাস্থ্য সমস্যা ব্যক্তিগত শোক নিয়ে আপনি প্রয়োজন অনুযায়ী বাণী সাজিয়ে দেবেন। ধৈর্য অধ্যবসায় সম্পর্কে স্বামী বিবেকানন্দের উক্তি, বিবেকানন্দের বাণী, যার পিছনে অসীম ধৈর্য এবং অসীম শক্তি রয়েছে, তিনি একাই সফল হবেন। অসীম ধৈর্য, অসীম বিশুদ্ধতা এবং অসীম অধ্যবসায় একটি ভালো উদ্দেশ্যে সাফল্য।

এর রহস্য, বিপর্যয়ের এই বাণী আপনি বিবেকানন্দ থেকে উদ্ধৃত করেছেন, বলেছেন, মনে করিয়ে দিয়েছেন। আমরা এভাবেই কাউকে সামনে রেখে আমরা এগিয়ে যাই আমার লক্ষ্যে, সেই মহাপুরুষকে স্মরণে রাখি বিপর্যয়ে সাহস যোগানোর জন্য।

0: বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বাড়ি হেলিসনি। মহাবাণীর প্রত্যয়ে, জীবনের যাপনে, পতন অভ্যুদয় বন্ধুর পন্থায়, পরশ পাথর খুঁজে বেড়াই মহাবাণীর আশ্বাসে। ওরে ভীরু, তোমার পরে নাই ভুবনের ভার, হালের কাছে মাঝি আছে করবে তরিপার। চারপাশে অনাকাঙ্ক্ষিত অন্যায় অবিচারে ভীত হই যখন, বুকের চারধারে, বুকের চার ঘরে শক্তি জাগে। যার ভয়ে ভীত তুমি, সে অন্যায় ভীরু তোমা চেয়ে। যখনই জাগিবে তুমি, তখনই সে পলাইবে ধে। পথ কুকুরের মতো সংকোচে সন্ত্রাসে, যত কষ্ট আঁচড়ে আঁচড়ে একটু সুখ খুঁজেছি প্রত্যয়ে। দুঃখ যে তোর নয় রে চিরন্তন, পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন। কোনো কাজে গড়িমসি করিনি, সত্যে অবিচল থেকে মেনে নিই সব। জানি দুঃখ কিছু নয়, ক্ষত মিথ্যা, ক্ষতি মিথ্যা, মিথ্যা সর্ব ভয়। কোথা মিথ্যা রাজা, কোথা রাজদণ্ড তার, কোথা মৃত্যু অন্যায়ের, কোথা অত্যাচার। ওরে ভীরু, ওরে মূঢ়, তোলো তোলো শির, আমি আছি তুমি আছো, সত্য আছে স্থির। লিখলেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভুইয়া, পূর্ব মেদিনীপুর থেকে এই চিঠি। কতগুলি বাক্য একই সাথে একই সঙ্গে, কি আশ্বাস যোগায়, কি সাহস যোগায় বিপর্যয়ের এই শক্তি মন্ত্র, আরো নতুন করে আপনি মনে করিয়ে দিলেন। বন্ধুরা, যারা চিঠি লিখলেন, যাদের চিঠি আজ পড়লাম, প্রত্যেকের জন্য রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। পড়লাম স্বপন কুমার প্রামাণিকের লেখা চিঠি, হানু ভুইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। পড়লাম হীরামন শেখের লেখা চিঠি, রানাবন্ধ, চাপড়া, নদিয়া থেকে। আশিস চক্রবর্তীর লেখা চিঠি, শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। সুব্রত পাল খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে লিখলেন। আজ সন্ধ্যার আসর তাহলে আজ এ পর্যন্তই। এভাবেই সেই শক্তি মন্ত্র আসুন তুলে দিই সকলের কানে। ভালো থাকবেন সকলে, নমস্কার। সঙ্গে রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদন, মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিংয়ের সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র চারটি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
3: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনো কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
4: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম

0: ও বন্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে পিসিপিএনডিটি আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
0: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
3: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
4: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে দুটি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আসছে বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষার সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনি শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোন পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে, যারা বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে রাজ্যসভার নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, আগামী 24 জুলাই ভোট গ্রহণ। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। এর পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় নিকাশী ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে উপস্থিত থাকার কথা। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের মোট রপ্তানি মূল্য দাঁড়িয়েছে $23,200 কোটি মার্কিন ডলার। গত বছর একই সময় তুলনায় যা 11.5

3.37% বৃদ্ধি পেয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, জুন মাসে মোট রপ্তানির পরিমাণ $730 কোটি। জুন মাসে যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে অন্যতম রত্ন ও অলঙ্কার, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং চাল। বৈদ্যুতিন পণ্য রপ্তানি গত বছর জুনের $400 কোটি 14 লক্ষ তুলনায় বেড়ে $500 কোটি পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি ব্যাংকগুলিকে প্রবাসী ভারতীয়দের কাছে আরও সক্রিয়ভাবে পৌঁছানোর এবং তাদের জন্য নতুন ও আকর্ষণীয় আমানত প্রকল্প চালুর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সরকারি ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছ থেকে আমানত সংগ্রহের গতি বজায় রাখতে জনসংযোগ এবং সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৈঠকে বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা রিজার্ভ ব্যাংকের সোয়াপ সুবিধা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে আজ তৃতীয় বার্ষিক অভ্যন্তরীণ ওম্বডসম্যান সম্মেলনের আয়োজন করে। ব্যাংকের প্রতিনিধি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এবং আরবিআই ওম্বডসম্যান এই সম্মেলনে যোগদান। আরবিআই এর ডেপুটি গভর্নর শ্রী স্বামীনাথন জে তাঁর ভাষণে গ্রাহক পরিষেবা আরও জোরদার করে তোলার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাম মন্দির আর্থিক অনুদান তছরূপ মামলায় শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সিবিআই তদন্তের বিষয়ে জমা পড়া আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য জানাতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ভিয়েতনামে ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধ্যে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট VN979 ভারতীয় সময় রাত 9:35 নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রসহ একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদে এই আক্রমণ। এদিকে ইরানও বলেছে, জর্ডান, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার রাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে ইউ এর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। সম্প্রতি রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর চালানো হামলার প্রতিক্রিয়াতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বৈঠকে ইউক্রেনের সাধারণ নাগরিকদের দুরবস্থা পর্যালোচনা করা হবে। এছাড়াও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। উল্লেখ্য, শ্রী গোয়েলের 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং নীতি নির্ভর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জাপানের টোকিওয় অষ্টম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়। বৈঠকে দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ, পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস্ল বার্তোস জিউস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বার্নৌস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য 4 জনকে দোষী

বস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হুসেন সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করে। তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মেলুরে এক বাস দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। কোট্টাম্বাট্টি রোডের কাছে

0: নিয়েছেন। খেলার স্কোর ভারত 225 ও 7 উইকেটে 341 ডিক্লেয়ার, ইংল্যান্ড 170 ও 186 রান। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে দুটি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত ৮টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান, স্বাস্থ্য জিজ্ঞাসা, কিডনিতে জল জমা, এ বিষয়ে ডাক্তার অভিজিৎ তরফদারের সঙ্গে কথা বলবেন শর্মিষ্ঠা সরকার। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বিহালা, শিল্পী শুভজিৎ দে। ৯টা বেজে ৩০ মিনিটে দৃষ্টিপথ, অঙ্গদান বিষয়ে সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকারে দেবর্ষী ঘোষ। ১০টায় ছায়াছবির গানের অনুষ্ঠান, ১০টা বেজে ৩০ মিনিটে ভজন, শিল্পী সায়ন্তন অধিকারী। ১০টা বেজে ৪৫ মিনিটে নজরুল গীতি, শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়। ১১টায় আধুনিক গানের অনুষ্ঠানে শিল্পী সুজিত কুমার লায়েক। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল, শিল্পী অনিন্দ্য মিত্র, তারপর তবলা, শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: আর তার ভেতরের সত্তা। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক আমার একটা ফটোই তোলো। কে আপনি?
1: আরবিআই একথা বলে,
2: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসনের প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় ষাটটি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন। নেপালি ভাষার মহাকবি ভানু ভক্তের ২১৩তম জন্মদিনে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করা হচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আসি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত ২৯শে জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। একটি প্রতিবেদন।
1: রাজ্যের নতুন জন নিরাপত্তা আইন নিয়ে ভুল প্রচার চলছে বলে রাজ্য সরকার দাবি করেছে। এই বিল অনুযায়ী সমাজ বিরোধী কার্যকলাপ বলতে বলা হয়েছে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবনচর্চায় স্বাভাবিক বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকেই বোঝানো হয়েছে। এছাড়া এই বিলে গুন্ডা বলতে কাদের বলা হয়েছে সেই সংজ্ঞাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করা বা করার চেষ্টা করা, উস্কানি দেওয়া, অর্থ যোগান দেওয়া বা সহায়তা করেন এমন ব্যক্তিকেই গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত আটক করারও নিদান দেওয়া হয়েছে। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের আঞ্চলিক বা কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। এই আইনের অধীনে আটকের আদেশ জারি হলে রাজ্য সরকার আটকের তারিখ থেকে ৩ সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে তা উপস্থাপন করবে। আটকের তারিখ থেকে ৯ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে এবং আলাদা অনুচ্ছেদে জানাবে আটক রাখার কারণ যথেষ্ট কিনা। এতগুলি কারণ বিবেচনা করার পরেই এই আইনের প্রয়োগ করা হবে বলে রাজ্য সরকারের দাবি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে গুন্ডা দমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সিপিআইএম নেতা লাহেক আলীকে বারুইপুর আদালত ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবারে বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। লাহেক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেস ওই গ্রেপ্তারের নিন্দা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক বিবৃতিতে বলেন, ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের ঘটনায় মানুষ পথে নামবে, প্রতিবাদ করবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক। এরকমই এক প্রতিবাদী কণ্ঠ লাহেক আলীকে মিথ্যা মামলা দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত ৫ জুলাই বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়। এরপরই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। দফায় দফায় চলে বিক্ষোভ।

0: ভাঙচুরের পাশাপাশি পুলিশ কর্মীদের ওপর হামলারও অভিযোগ ওঠে। নাবালিকা খুনে জড়িত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। পরে তদন্তে উঠে আসে ওই ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো যোগ ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার বারুইপুরে গিয়ে বলেন, ভোটে প্রত্যাখ্যাত হয়ে কিছু শক্তি এই ঘটনার পিছনে উস্কানি দিয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্ত দিবস পালন করতে চলেছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্রসদনে। পাশাপাশি দিব্য কলা মেলারও আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অংশ নেবেন। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, ভোট নেওয়া হবে 24 জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। বিজেপি রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে ওঠার জন্য রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এর আগে রাজ্যে যত সরকার ছিল তারা শিল্পক্ষেত্রে বিনিয়োগের কথা বললেও প্রকৃত পক্ষে তা হয়নি। রাজ্যে নবগঠিত সরকার বিপরীত পথে চলে রাজ্যে শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। ভোটের আগে সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র 2 মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে রাজ্যে শিল্পে ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, 75টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী জানান, এতদিন সরকারি ভূমিকা মূলত আইন শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ থাকলেও এবারই প্রথম রাজ্য সরকার সক্রিয়ভাবে রথযাত্রার সঙ্গে যুক্ত হচ্ছে।
1: যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা প্রদান করব, এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব।
0: চলতি বছর শ্রাবণী মেলার সময় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি আগামীকাল তারকেশ্বরে যাবেন। অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্যজুড়ে 7 কোটি 50 লক্ষ গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর। নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে আজ বন সচিব মনীষ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে অবহিত করেন। প্রথম পর্যায়ে 80,000 এবং এরপর আরও 2 কোটি 80 লক্ষ গাছ লাগানো হবে। উত্তর চব্বিশ পরগনার গুমায় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আজ রেশন বন্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দেন। সেখানে মন্ত্রীর প্রশ্নের সঠিক জবাব দিতে না পারায় শ্যামল সাহাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। পরে পুলিশ শ্যামল সাহাকে গ্রেপ্তার করে। খাদ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তার লাইসেন্সও বাতিল হতে পারে।
2: যে অন্যায় 2 বছর ধরে করে আসছে তার সাজাটা তাকে পাও, আর পর তো তুমি অন্যায় করবে কিনা সেটা গভর্নমেন্ট ভাগ করতে পারলে এসে থাকবে কি থাকবে। একটা পুরো চক্র করে রেখে দিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে। যারা রেশন ডিলার আছে, ডিস্ট্রিক্ট ভোটার আছে, হোলসেলার আছে, সবাই অ্যালার্ট থাকুন। যদি আমি কোথাও কোনো কমপ্লেন পাই সেখানে যাব, কোথাও দুর্নীতি হলে কিছু দিনে দুর্নীতিকে তুলে দেবো। 100% ব্যবস্থা এবার লাইসেন্স সাসপেন্ড।

শিপ্রা বসুর পর এবারের গান বাংলা রাগ প্রধান গান অরুণ ভাদুড়ির কণ্ঠে।

রাগপ্রধান বাংলা গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে অরুণ ভাদুড়ির পর। এবারের গান সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া।

সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখনকার বাংলা রাগ প্রধান গানের অনুষ্ঠান। আজ শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শিপ্রা বসু, অরুণ ভাদুড়ি, শেষে সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এখন বিজ্ঞাপনের বিরতি।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।
2: দেশ

আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, শুনলেন সুমন চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ভূপেন হাজারিকা, অখিল বন্ধু ঘোষ, অঞ্জন দত্ত, সবিতা চৌধুরী, সবশেষে তালাত মামুদের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: सुनहरे दौर के सदाबहार गानों की महफिल। सोमवार से शनिवार दिन में 2:30 बजे सिर्फ विविध भारती पर। सदाबहार नगमे
1: শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।
2: খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে এক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, শ্রী গোয়েল তাকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ইরানের বিদেশ মন্ত্রক তেহরানের বিরুদ্ধে আমেরিকার চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়র দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে 2টি আইন কার্যকর হয়েছে আজ। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেইন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, উন্নত ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল প্রযুক্তি, পরিকাঠামো এবং উদ্ভাবনের নানা দিক নিয়ে দুই মন্ত্রী কথা বলেছেন। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির দিকটিও তারা পর্যালোচনা করেছেন। উল্লেখ্য, শ্রী গোয়েলের 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা অচল অবস্থায় পৌঁছেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারত ও আমেরিকার প্রতিনিধি দল একটি ভারসাম্যযুক্ত, বাণিজ্যিকভাবে তাৎপর্যপূর্ণ এবং উভয় দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও উপভোক্তাদের জন্য বাস্তবে সুফল বহনকারী একটি বাণিজ্য চুক্তির লক্ষ্যে পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে। তিনি জানান, এ বিষয়ে গত মাসে নতুন দিল্লিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সি বি জর্জ পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিনস বার্তোজুইস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বারানোস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে আলোচনায় ভারত পোল্যান্ড কৌশলগত অংশীদারিত্বের গভীরতার দিকটি প্রতিফলিত হয়েছে। ব্রিটেন আজ ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এবং তেহরান সমর্থিত আরও একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিটিশ ভূখণ্ডে কথিত ইহুদি বিরোধী হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শুরুর আগে ইইউ এর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল র্যাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ একাধিক সেনাঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদেই এই আক্রমণ বলে আমেরিকা জানিয়েছে। এদিকে ইরানও বলেছে, জর্ডন, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার র্যাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। চলতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য তিনি তেহরানের তীব্র সমালোচনা করেন। একটি মার্কিন টেলিভিশন সংবাদ মাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আগের রাতেই যে সমঝোতা হয়েছিল ইরান তা ভঙ্গ করেছে। ইরানের নেতৃত্ব যুদ্ধবিরতির শর্তাবলী মানেনি বলেও তাঁর দাবি। ট্রাম্প আরও জানান, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে আঘাত হেনেছে। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রক তেহরানের বিরুদ্ধে আমেরিকা চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের

0: কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধ্যে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভারতীয় সময় রাত 9টা 35 মিনিট নাগাদ মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলি পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে 2টি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল 2টি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করেন। দাঙ্গা লাগানো অপরাধমূলক কাজকর্ম এবং খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে হোসেনকে। মৃত অঙ্কিত শর্মার বাবা রবীন্দ্র কুমার দয়ালপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। ২০২৩ সালের ২৪শে মার্চ দিল্লির ওই আদালত হুসেন সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল। নাগাল্যান্ডের চুমো কেদিমা জেলায় আজ একটি বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান মারা গিয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এটি আইইডি বিস্ফোরণ বলে সন্দেহ করা হচ্ছে। আকাশবাণী সংবাদ কোহিমাকে পুলিশের মহানির্দেশক রূপিন শর্মা জানিয়েছেন, একটি অটোরিকশায় বিস্ফোরক রাখা ছিল বলে মনে করা হচ্ছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আজ চতুর্থ ও শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহ রানা 4টি, শায়লি সাদঘরে, ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, 1884 সাল থেকে লর্ডসে টেস্ট ক্রিকেট হচ্ছে। 141 বছর পর প্রথমবার আয়োজিত হয়েছিল মহিলাদের টেস্ট। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে এক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে শুনছেন নিউজ অন AIR অ্যাপে। এখন বিজ্ঞাপন। বিজ্ঞাপনের পর বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

0: দাও।
1: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

বাংলা ছায়াছবির গান শুনছিলেন, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন। শেষে দুজনে ছবির গান, আশা ভোসলে এবং বাপি লাহিড়ির দ্বৈত কণ্ঠে, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:30 হয়ে 10 সেকেন্ড। দূরে কাছের সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে লোকগীতির আসর, মাটির সুর, সকলকে স্বাগত জানাই। শুরু করব নির্মলেন্দু চৌধুরীর গাওয়া গান দিয়ে।

0: এক পড়শে বসল ধারে।
1: প্রহ্লাদ ব্রহ্মচারীর পর এবারের গান গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

গোষ্ঠগোপাল দাসের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো আজ লোকগীতির আসর মাটির সুর। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আপনারা তো জানেনই আমাদের অনুষ্ঠান শুরু হয় সকাল 5:50, সকাল 6টায় শুনবেন অমৃতবাণী, সঙ্গে ভক্তিমূলক গানের নিবেদন। 6:20 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, 6:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 6:50

পঞ্চাশে নজরুল গীতি, 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8টায় আপনার আমার শুভ সকাল। কাল আপনাদের সঙ্গে থাকব আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আমাদের আড্ডার বিষয়, যা কামাই সব ইএমআই। আবার বলছি, যা কামাই সব ইএমআই। সকাল 9টা এবং 9:05 হিন্দি এবং ইংরেজি খবর, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, বেলা 1টায় বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলির প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও শুনবেন, 2:20 নজরুল গীতির অনুরোধের আসর, 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 রয়েছে দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতের অনুষ্ঠান, বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 5:15 নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6টায় হিন্দি খবর, 6:05 কীর্তন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, 6:30 কর্মখালির ঘোষণা শুনবেন জীবিকার জন্য, 6:35 গ্রামীণ সংবাদ, প্রিয় পল্লী গীতি 6:40, 7:10 রয়েছে আজ সন্ধ্যায়, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, রাত 8টা এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:25 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, নিউজ 8:09 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 10:10 রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, এছাড়াও বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আপনারা শুনবেন 7:30, 8:10 এবং 8:20। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন জানিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। আগামীকাল বলা ভালো, পরবর্তী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে পরবর্তী 48 ঘন্টায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অত্যাবশ্যকীয় পরিষেবাসমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। আবারও বলি, আমাদের অধিবেশন শুরু আগামীকাল সকাল 5:50। এতক্ষণ অনুষ্ঠান শুনছিলেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:15। শুভরাত্রি, জয় হিন্দ।